107 FM Rainbow. সাত সুরে সারাদিন।

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন চলে আসবো ঠিক এই রকমই কিছু গানের ডালি নিয়ে, কথার ডালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: প্রভাত বিনায় আমি অর্পিতা, সুপ্রভাত জানাই সকলকে। আর আজকে এই সুপ্রভাতে কথা হবে অনেক কিছু নিয়ে, এবং যে কোনো দিন শুভ, বিশেষ করে রথযাত্রা যখন আসে। রথযাত্রা মানে জগন্নাথ দেব আসেন তার রথে চড়ে, এবং কোথাও গিয়ে রথযাত্রা এমন এক উৎসব যেখানে মানুষের ভেদাভেদ থাকে না, ধনী দরিদ্র নির্বিশেষে যেই উৎসবে মেতে উঠতে পারে রথযাত্রা তেমনই উৎসব। তার প্রাক্কালে আজকে কিছু কথা। জগন্নাথ মন্দির রে, আমরা জানি জগন্নাথ ধাম বলতে চোখ বন্ধ করে যদি ভাবি পুরীর জগন্নাথ ধামের কথাই আমাদের মনে হয়। সারা বছর লক্ষ লক্ষ ভক্তগণ অপেক্ষা করে থাকেন এই রথযাত্রার। স্নান পূর্ণিমায় যখন 108 কলস পবিত্র জলে মহাস্নান করানো হয় ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে, 15 দিনের জন্য তারা অনাসরে চলে যান, সাধারণ দর্শনের বাইরে থাকেন, এবং তারা নাকি বলা হয় অসুস্থ থাকেন, তাদের প্রতীকী পরিচর্যা চলে। এবং এই অনাসর শেষ হলে ঠিক রথযাত্রার আগের দিন তাদের নবযৌবন দর্শন হয়, যেখানে এই দেবদেবীরা নতুন এবং সতেজ রূপে আবারও আসেন ফিরে। আসলে এই যে এই দিনটি রথযাত্রার যে আগের দুটি দিন, নেত্রোৎসব এবং নবযৌবন দর্শন, এটা রথযাত্রার প্রস্তুতির একেবারে শেষ পর্ব, খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি। আজকে এই রথযাত্রা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আকর্ষণীয় কথা, কিছু গল্প আপনাদের সাথে অর্পিতা ভাগ করে নেবে।

রথযাত্রার এই যে আগের দিন ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রার এই যে নবযৌবন রূপের সূচনা হয় এবং অদ্ভুতভাবে উৎসব মুখর হয়ে ওঠে পুরো রথযাত্রার প্রাঙ্গণ। এবং ঠিক রথযাত্রার আগের এই উৎসব মুখর সন্ধিক্ষণে বলভদ্র সুভদ্রা এবং জগন্নাথ দেবের চোখের রং করা হয়, যেটা যেই উৎসবটিকে নেত্রোন্মিলনও বলা হয় বা নেত্রোৎসবও বলা হয়। এবং তারপরেই সেই নবযৌবন রূপ ভক্তরা দর্শন করেন এবং তারপরে মহাসমারোহে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়। এই নেত্রোন্মিলন নেত্রোৎসব, এটি খুব গুরুত্বপূর্ণ ভক্তদের কাছে। তাই আমরা দেখতে পাচ্ছি পুরীতে কয়েকদিন ধরেই ভক্ত সমাগম চলছে, শুধুমাত্র রথযাত্রার দিন বলে নয়, তার আগের থেকেই প্রত্যেকটি দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এক একটি দিনে এক একটি উৎসব পালিত হয়।

রথযাত্রার পুণ্য লগ্নে, রথযাত্রার আগামীকাল তার ঠিক প্রাক্কালে কিছু কথা এই রথকে নিয়ে। বলা হয় শাস্ত্রে, রথস্থ বাম নং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে, অর্থাৎ রথের উপরে খর্বাকৃতি বামন জগন্নাথ দেবকে দর্শন করলে নাকি পুনর্জন্ম হয় না। ব্রহ্মাণ্ড পুরাণ পদ্মপুরাণেও রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র, এই পুরীর রথযাত্রা অত্যন্ত বিখ্যাত। কিছু গল্প বলি। বলভদ্রের যে রথ, তার নাম তালধ্বজ। তার উচ্চতা 44 ফুট আর রং নীল। রথে তার সঙ্গী রামকৃষ্ণ। 763টি কাঠের টুকরো দিয়ে তৈরি বলভদ্রের রথ, যাতে আছে 14টি চাকা। এবং তালধ্বজ লাল এবং সবুজ কাপড়ে সাজানো থাকে। এই তালধ্বজ, তালধ্বজের যিনি রক্ষী তার নাম বাসুদেব, সারথি সাত্যকী। এই সাত্যকীর কথা কিন্তু আমরা মহাভারতে পড়েছি। রথের মাথায় যে পতাকাটি আছে, সেই মস্তকের সেই পতাকাটির নাম হচ্ছে উন্নানি। আর রথের যে রশি, বাসুকী নাগ। বলভদ্রের রথে থাকেন 9 দেবতা। তাদের মধ্যে আছেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয় এবং মুক্তেশ্বর।

0: আর
1: আসলে রথের সাথে জড়িয়ে আছে কত অজানা গল্প। কিছু কথা আজকে রথযাত্রার প্রাক্কালে আমি অর্পিতা প্রভাত বিনায়।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, 100.1 FM Gold.

বলভদ্রের রথের পর সুভদ্রাজ্যের রথ, তার নাম দর্পদলন। উচ্চতা প্রায় 43 ফুট, এই রথের 12টি চাকা, এবং এই রথটির ধ্বজা বা পতাকায় আছে পদ্মচিহ্ন, তাই এই রথটিকে পদ্মধ্বজও বলা হয়ে থাকে। রথে থাকেন সুভদ্রার সঙ্গিনী সুদর্শনা। লাল এবং কালো কাপড়ে সাজানো হয় রথ। দর্পদলনের সারথির নাম অর্জুন, কারণ সুভদ্রার যিনি স্বামী। দর্পদলনের মাথায় থাকা পতাকার নাম নদুম্বিকা। রথের রশির নাম স্বর্ণচূড়া নাগনী। আর সুভদ্রার রথে থাকেন 9 দেবী। এদের মধ্যে আছেন চণ্ডী, চামুণ্ডা, বনদুর্গা, শূলিদুর্গা, শ্যামাকালী, মঙ্গলা এবং বিমলা।

আসলে রথযাত্রার প্রাককালে কিছু গল্প আপনাদের জন্য আমি অর্পিতা সাজিয়ে এনেছি প্রভাত বিনায়।

এইবারে বলি জগন্নাথ দেবের রথের কথা। তার রথের নাম নন্দীঘোষ, রশির নাম শঙ্খচূড়া নাগুনী। রথে সওয়ার নয় দেবতা, যাদের মধ্যে আছেন গোবর্ধন, কৃষ্ণ, নরসিংহ, রাম, নারায়ণ, হনুমান এবং রুদ্র। রথে আছেন রক্ষী, যার নাম গারুদা। আর জগন্নাথের সঙ্গী রথে মদনমোহন। 45 ফুট উচ্চতা এই রথের, গায়ে হলুদ সোনালি রং, আর আছে 16টি চাকা। রথের সারথির নাম মিতালি। 832টি কাঠের টুকরো দিয়ে তৈরি জগন্নাথ দেবের রথ। আর রথের মাথায় যে পতাকাটি লাগানো আছে তার নাম ত্রৈলোক্যমোহিনী। এই যে উড়িয়ে ধ্বজা অভ্রবেদী রথে রবীন্দ্রনাথ যে বলছেন তিনি আসছেন, তো সেই ধ্বজার নাম ত্রৈলোক্যমোহিনী। কথা হচ্ছে রথযাত্রার প্রাককালে রথের কিছু অজানা কথা।

কথা হচ্ছে রথযাত্রার প্রাক্কালে রথের কিছু অজানা গল্প আপনাদের আমি শোনাচ্ছি। প্রভাত বিনায়, আমি অর্পিতা। আর রবীন্দ্রনাথের কাছে রথযাত্রার কথা একটু বলি। রবীন্দ্রনাথ যখন বলছেন এই যে গানটি আমরা শুনছিলাম, মহাবিশ্বে মহাকাশে আমি একাকী মানব ভ্রমিছি, এই যে ঘুরে বেড়ানো এই মহাবিশ্বে এই পৃথিবীতে, যেখানে মানবতার মুক্তির কথা রবীন্দ্রনাথ বারবার তার লেখায়, তার গানে, তার কথায় বলছেন, সেইখানে দাঁড়িয়ে রথযাত্রা তার কাছে আধ্যাত্মিক মুক্তি এবং মানবতার প্রতীক। আমরা যদি দীপিকার রথযাত্রা গল্পে কথা মনে করি, যেখানে রবীন্দ্রনাথ বলছেন ঈশ্বর কোনো বিশেষ আড়ম্বর বা রথে আবদ্ধ নন, তিনি সাধারণ মানুষের কাছে এসে পৌঁছন, তাই তিনি মন্দির ছেড়ে দুয়ারে দুয়ারে এসে পৌঁছন। এবং তারপরেও রবীন্দ্রনাথের কালের যাত্রা নাটকে রথ হল মহাকালের প্রতীক, যেখানে রবীন্দ্রনাথ বলছেন ধর্মের আচার ক্ষমতার দম্ভে রথ চলে না, তার জন্য মহাকালের রথের দড়ি প্রয়োজন, যেখানে সাধারণ মানুষের সম্মিলিত শক্তি এবং চেতনা একত্রিত হলে তবে সেই রথ চলবে। আসলে রবীন্দ্রনাথ সবসময়ই বলেছেন যে দেবতা মন্দিরে নয়, দেবতা আছেন মানব আত্মার মাঝে। তো রথযাত্রা তার কাছে এক মহামিলনের উৎসব। সেই প্রেক্ষিতেই তিনি কিন্তু বারবার দেখেছেন রথযাত্রাকে, তাই রথযাত্রা তার লেখায় বারবার ফুটে উঠেছে।

রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারি সারি, সিপাহী সান্ত্রে, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাটি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথাটা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি, হাতি যখন সেইখানে পৌঁছল, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বললে।

কত চলবো ঠাকুর দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কিরে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। রবীন্দ্রনাথের কবিতায় এইভাবেই ঈশ্বর আসেন মানুষের ঘরে, মানুষের দ্বারে, তার কাছে, একেবারে তার অন্তরে। এবং অন্তরে তিনি আছেন বলেই তিনি অন্তরতম। তিনি আছেন আমাদের আত্মার মধ্যে অন্তর্নিহিতভাবে, তাই তিনি আমাদের পরম প্রিয় পরমাত্মা। এইভাবেই রবীন্দ্রনাথ বোধহয় রথকে দেখতে চেয়েছেন, মানুষের সাথে মানুষের মিলনের উৎসবকে। রথযাত্রার প্রাককালে রথের বিভিন্ন কথা নিয়ে আমি অর্পিতা প্রভাত বিনায় ছিলাম। যেতে যেতে যেতে একেবারে মন ভালো করা গান রেখে যাব আপনাদের জন্যে।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে আবারও কথা বলতে চলে এসেছি। আর মনের মেলোডিতে কথা হয় যে কোনো একটি বিষয় নিয়ে, এবং সেই বিষয় নিয়ে আপনারা আসেন আমাদের সাথে কথা বলতে, আমাদের বার্তা পাঠান। এবং আজকে 15ই জুলাই, আজকে বিশ্ব যুব দক্ষতা দিবস। এবং এই যে বিশ্ব যুব দক্ষতা দিবস, এই দিনটি জাতিসংঘ পালন করে থাকে ঠিক এই কারণের জন্য যে আমাদের যুব সমাজের জন্য নানান ধরনের লাইফ স্কিল শেখা খুব প্রয়োজন, ছেলে মেয়ে নির্বিশেষে জীবনশৈলী শিক্ষা। এবং সেই জীবনশৈলী শিক্ষা পরবর্তীকালে কর্মসংস্থান, তাদেরকে উন্নত মানুষ করা, তাদেরকে চাকরিজীবী হিসেবে বা উদ্যোক্তা হিসেবে সফল তৈরি করা, নানান ধরনের কারিগরি বৃত্তিমূলক শিক্ষার জন্য যে দক্ষতা আছে সেই দক্ষতার তৈরিতে সাহায্য করা, সেই জীবনশৈলীর শিক্ষা দেওয়ার জন্য, তাদের দক্ষতা তৈরি করার জন্য আজকের দিনটিকে জাতিসংঘ নির্ধারিত করেছে। আজকে তাই বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে পালিত হয়। এবং সেই কারণে যদি আমরা আজকের এই বিষয়টি এইভাবে রাখা যায় যে জীবনশৈলী শিক্ষা বা লাইফ স্কিল এডুকেশন ছেলে মেয়ে নির্বিশেষে সবার জন্যই প্রয়োজন। আমাদের ভারতীয় উপমহাদেশে লাইফ স্কিল যখন শেখানোর কথা আসে ছোটবেলা থেকে, বিশেষ করে সেটি সবসময় যেন বলা হয় মেয়েদের জন্য, মানে মেয়েরা সমস্ত কাজ শিখবে, ঘরে বাইরের সব কাজে পটু হবে, ছেলেরা শুধু বাইরের কাজ করবে, ঘরের কাজ করবে না। কিন্তু বেসিক যে লাইফ স্কিল আছে বা একদম সাধারণ যে জীবনশৈলী, সেটি কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবারই শেখা উচিত। এবং এই জীবনশৈলী শিক্ষাই কিন্তু পরবর্তীকালে যে কোনো মানুষকে দক্ষতা তৈরি করতে সাহায্য করে। তাই লাইফ স্কিল এডুকেশন ছেলে মেয়ে নির্বিশেষে প্রয়োজন। আপনাদের কি মনে হয় সেই কথা বলতে আসুন 9903059 আমাকে বলতে।

শুধু ভালো নম্বর বা ডিগ্রি অর্জন করলেই আজকের প্রতিযোগিতামূলক পৃথিবীতে সফল হওয়া যায় না। আধুনিক যুগে মানুষের প্রয়োজন এমন কিছু দক্ষতা যা তাকে বাস্তব জীবনের নানান পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে, সমস্যার সমাধান করতে এবং অন্যদের সঙ্গে সুন্দরভাবে কাজ করতে সাহায্য করে। এই দক্ষতাগুলিকে বলা হয় লাইফ স্কিল এডুকেশন। যোগাযোগের দক্ষতা, সময় ব্যবস্থাপনা, সমালোচনামূলক চিন্তাভাবনা, আবেগ নিয়ন্ত্রণ, দলগত কাজ, নেতৃত্ব, আর্থিক সচেতনতার মতো বিষয়গুলো আজ কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। প্রযুক্তি নির্ভর এই যুগে তথ্যের অভাব নেই, কিন্তু সেই তথ্যকে সঠিকভাবে ব্যবহার করার দক্ষতাই একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তাই লাইফ স্কিল এডুকেশন কোনো বিলাসিতা নয়, আধুনিক জীবনের অপরিহার্য ভিত্তি। মানুষকে কর্মজীবনে নয়, শুধু দায়িত্বশীল, আত্মবিশ্বাসী, সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন, লাইফ স্কিল এডুকেশন কেন ভীষণ জরুরি? জীবনশৈলী শিক্ষা, যেহেতু আজকে বিশ্ব যুব দক্ষতা দিবস, যে কোনো যুব সমাজে দক্ষতা তৈরি করতে গেলে জীবনশৈলীকে নিখুঁত করতে হবে এবং ছোটবেলা থেকেই তাই জীবনশৈলী শিক্ষা বা লাইফ স্কিল এডুকেশন খুবই প্রয়োজন। স্কুলের বিদ্যালয়ের গণ্ডি থেকেই শিক্ষা লাভ করা বা বাড়ির গণ্ডি থেকেই শেখা, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের

ভারতীয় উপমহাদেশে জীবনশৈলী শিক্ষার মূলত সবটাই যেন বলা হয়ে থাকে মেয়েরা ছোটবেলা থেকে সব কাজ শিখবে ঘরে বাইরে, বিশেষ করে ঘরের কাজ। ঘরের কাজ করতে যেগুলো একদম জীবনের প্রতিদিন প্রত্যহ আমাদের রুটিন বাউন্ড যে কাজগুলি, সেগুলোতে ছেলেদেরকে অনেক সময় করতে দেওয়া হয় না। কিন্তু প্রকৃত অর্থে ছেলে মেয়ে নির্বিশেষে এই জীবনশৈলী শিক্ষাটা খুব জরুরি, যে প্রতিদিনকার কাজ সময়ানুবর্তিত হওয়া, দায়িত্ব নির্ভর হওয়া, ছোট থেকেই নিজের কাজগুলি নিজে করতে শেখা এবং ছোট ছোট যে কাজ, যেমন একটি বাচ্চা সে তো আগুনের কাছে যাবে না কিন্তু সে জল কিন্তু ভরতে পারে। ঘরের যত ওয়াটার বটল আছে, জলের বোতল আছে, সেগুলোকে ভরে রাখা, ফুল সাজিয়ে রাখা ফুলদানিতে যেগুলোতে তার ছুরি কাঁচির ব্যবহার নেই, ঘরটাকে সুন্দর করে নিজের ঘরটিকে গুছিয়ে রাখা, এই সমস্ত কিন্তু ছোটবেলা থেকে বাচ্চাদের শেখা উচিত। এবং অনেক স্কুলেও এখন কিন্তু শেখানো হয় লাইফ স্কিল এডুকেশন, তাই লাইফ স্কিল এডুকেশন কিন্তু ভীষণ জরুরি ছোট থেকেই। আপনারা কি বলেন? আসুন কথা বলতে 9903052992। আর রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছেন, আমার মতে অবশ্যই দরকার লাইফ স্কিল এডুকেশন। শুধু বইয়ের পড়াশোনা ভালো চাকরি পেতে সাহায্য করে, কিন্তু জীবনের নানান পরিস্থিতি সামলাতে লাইফ স্কিল এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ।

কার্তিক মণ্ডল লিখেছেন দাউদপুর সন্দেশখালি উত্তর চব্বিশ পরগনা থেকে, যে এমন মানব জনম আর কি হবে, যা করার এখনই করতে হবে। বসে না থেকে চারিদিকে নানান রকম কাজের জন্য প্রশিক্ষণ নিলে নিজের জীবন গড়ে উঠবে। শুধু বই মুখস্থ করে এ যুগে কিছু হবে না। আসলে জীবনশৈলী শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসজনী সত্য থেকে শুভ্রা ভট্টাচার্য লিখেছেন, লাইফ স্কিল এডুকেশন ছেলেমেয়ে সবার জন্য খুব প্রয়োজন। ছোটবেলা থেকে আমরা শুধু মেয়েদেরকেই রান্নাঘরের কাজ করতে শেখাই, ছেলেদের বলি বাইরের কাজ করবে, কিন্তু সময়ে পাল্টেছে ছেলে হোক বা মেয়ে, সবারই রান্না জানা, বাজার করা, টাকা পয়সা সামলানো, নিজের জিনিস নিজে গোছানো, সমস্ত কিছু কাজই কিন্তু জানা প্রয়োজন, বিপদে পড়লে যাতে নিজে নিজে সব সামলাতে পারে। তাই লাইফ স্কিল এডুকেশন শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্যও সমান জরুরি। আসলে যে বেসিক যে লাইফ স্কিলগুলো আছে, যেগুলো আমাদের জীবনের প্রতিনিয়ত কাজে লাগে, যেমন সময়ানুবর্তিতা, ঠিক সময়ে ঠিক কাজ করা, কোনো কাজ ফেলে না রাখা, দায়িত্ব নিয়ে কাজ করা, যেই কাজের দায়িত্ব আমি নিয়েছি সেই কাজটি একদম নিখুঁতভাবে দায়িত্ব নিয়ে শেষ করা, তারপরে যতটা কাজ আমি নিয়েছি তার থেকে অতিরিক্ত কাজের চাপ না নেওয়া, সেই বোধ এবং বুদ্ধির প্রয়োগ করা, যেটা আগেরকার দিনের লোকেরা বলতেন যে তোমার যতটুকুনি ক্ষমতা ঠিক ততটুকুনি তুমি পা ফেলো। একটা ইংরেজিতে কথা আছে, কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর পকেট। তোমার যতটুকুনি ব্যয় করার ক্ষমতা ঠিক সেইভাবেই ব্যয় করো, আয় বুঝে ব্যয় করো। এই বোধ বুদ্ধিটাও কিন্তু লাইফ স্কিল এডুকেশনের মধ্যে পড়ে। তাই এই ধরনের লাইফ স্কিল এডুকেশন ছেলেমেয়ে নির্বিশেষে সবার প্রয়োজন। আপনারা আসছেন কথা বলতে, আপনাদের বার্তা আমি পড়ছি 9903055992 আপনারা আসুন। যে লাইফ স্কিল এডুকেশন ইজ এসেনশিয়াল, জীবনশৈলী শিক্ষা খুব প্রয়োজন সকলের জন্য। আজকে বিশ্ব যুব দক্ষতা দিবস। দক্ষতা তৈরি করতে গেলে যুব সমাজের অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। সব রকম নিয়ম মেনে চললেই কিন্তু দক্ষতা বা স্কিল তৈরি হয়। তার জন্য বেসিক যেই জিনিসটি সবার আগে প্রয়োজন, সেটা হচ্ছে জীবনশৈলী শিক্ষা বা লাইফ স্কিল। আপনারা কি বলেন?

যে কথা বলছিলাম, আমি অর্পিতা আছি মনের মেলোডিতে, থাকবো ঠিক 10টা পর্যন্ত। আর মনের মেলোডিতে আপনারা আসছেন কথা বলতে যে লাইফ স্কিল এডুকেশন খুব গুরুত্বপূর্ণ, জীবনশৈলী শিক্ষা গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। আপনারা কি বলেন, জীবনশৈলী শিক্ষা ছেলে মেয়ে নির্বিশেষে উভয়েরই শেখা উচিত। আধুনিক বিশ্বে স্বাবলম্বী সফল হতে গেলে এই শিক্ষা প্রত্যেকের জন্য সমান গুরুত্বপূর্ণ। মেয়েরা ঘরের কাজের সাথে সাথে বাইরের কাজ করে স্বাবলম্বী হতে পারলে, ছেলেরাও বাইরের কাজ করার সাথে সাথে লেখাপড়ার কারণে বাইরে থাকলেও তারা ঘরে নিজের কাজ নিজে করতেই পারে। ঘরের কাজ কোনো জেন্ডার ভিত্তিক নয়। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন। আপনারা আসুন কথা বলতে যে জীবনশৈলী শিক্ষা খুব গুরুত্বপূর্ণ সকলের জন্য, এবং স্কুলের সিলেবাসও কিন্তু এখন লাইফ স্কিল এডুকেশন অনেক ভালো ভালো স্কুলে ইনক্লুড করা হয়েছে, এবং সেটা যদি ছোটোবেলা থেকেই আমরা শিখি তাহলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা তৈরি হবে যুব সমাজের। আপনাদের কি মতামত বলতে আসুন। আর সংবাদ বিরতির পরে আবারও আমি ফিরব অর্পিতা।

আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মনের মেলোডিতে চলে যাই পরের বার্তায়। রমা রায় লিখেছেন ডি রোড দাসনগর হাওড়া 5 থেকে, লাইফ স্কিল এডুকেশন সবার জন্য প্রয়োজন, আমরা শুধু ঘরের কাজ মেয়েদের ওপর চাপিয়ে দিই, ছেলে মেয়ে উভয়কে শেখাতে হবে যে যারা বাইরে চলে যাচ্ছে কাজ নিয়ে, যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে যাতে অসুবিধে না হয়, তাই লাইফ স্কিল এডুকেশন ছেলে মেয়ে নির্বিশেষে সবার জন্যই প্রযোজ্য। তার পরের বার্তায় চলে যাই। কিশোর হাওড়াবালি থেকে লিখেছেন, সব কিছুরই প্রয়োজন আছে, কাকে কোন কাজকে যে কখন কাজে লাগবে সেটা বলা যায় না, যে কোনো কাজে দায়িত্ব নিয়ে করাটা ভালো, মাঝপথে ছেড়ে না দিয়ে। এবং সেই জন্যই লাইফ স্কিল এডুকেশনের কথাই লিখেছেন যে দায়িত্ব নিয়ে সমস্ত কাজ যাতে করতে পারা যায়, ভেবেচিন্তে যাতে কাজ করা যায়, সমস্ত পরিকল্পিতভাবে যাতে কাজ শেখে যে কোনো মানুষ, সেই জন্যই লাইফ স্কিল এডুকেশন প্রয়োজন। এবং তারপরে লিখেছেন যাদবেন্দ্র পাণ্ডা, লিখেছেন যে জীবন দক্ষতা শিক্ষা বা জীবনশৈলী শিক্ষা প্রাত্যহিক জীবনের বাস্তব সমস্যা চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করতে সাহায্য করে, নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায়, প্রতিকূল পরিস্থিতিতে মানসিক চাপ সামলাতে শেখায়, অন্যের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে, বাস্তব জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, অন্যদের সাথে সুন্দর যোগাযোগ সম্পর্ক বজায় রাখার মূল চাবিকাঠি লাইফ স্কিল এডুকেশন। সেই কথাই লিখেছেন যাদবেন্দ্র পাণ্ডা। আর চলে যাই পরের গানে, আসবো আবারও আপনাদের বার্তায়।

নন্দা রায় পুরীর লিখেছেন হাওড়া বেলগাছে এল রোড থেকে। ছোটবেলা থেকে ছেলে মেয়ে নির্বিশেষে উভয়ের অবশ্যই জীবনশৈলী শিক্ষা পাওয়া উচিত। সন্তান যেমন স্বাবলম্বী দায়িত্বশীল হয়ে উঠবে, যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে পারবে। বিশেষ করে বেশিরভাগ ছোট পরিবার মাঝরাতে অসুস্থ পরিজনকে পরিষেবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো বোধ ছোটবেলা থেকেই তৈরি হবে। অধিকাংশ সন্তানই আজকাল পরিবার পরিজন ছেড়ে দেশ বিদেশে একাকী বাস করছে, সেক্ষেত্রে এই জীবনশৈলী শিক্ষা লাভ খুব কার্যকরী। প্রয়োজন পড়লে, মানে গৃহ সহায়িকা কোনো কারণে না এলে, বাড়ির কেউ অসুস্থ থাকলে, সে সমস্ত কাজই কিন্তু যদি করে তাতে ক্ষতি কী? সমানতালে মেয়েরা যদি বাইরের কাজ করতে পারে, পুরুষদেরও গৃহের কাজ করতে অসুবিধে কোথায়? তবে এর জন্য বাড়ির লোকের পাশাপাশি স্কুল বা সরকারিভাবে শিক্ষা ব্যবস্থা চালু করা বাধ্যতামূলক বলে মনে করি। আসলে জীবনশৈলী শিক্ষা প্রতিদিনকার একটা রুটিন বাউন্ড কাজ, সেটি বাড়ি থেকে শেখা উচিত এবং দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে সাহায্য করে। এবং অনেক স্কুলেও, বিশেষ করে কলকাতা শুধু কেন, ভারতবর্ষের অনেক প্রথিতযশা স্কুলে লাইফ স্কিল এডুকেশন কিন্তু সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে, এবং এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো পরিস্থিতিতে যাতে একটি ছেলে বা একটি মেয়ে, মানে আজকের যে বাচ্চারা, ভবিষ্যতে যারা যুব সমাজ, তারা যাতে দক্ষতা নিয়ে বড় হয়ে উঠতে পারে, সেই জন্য কিন্তু লাইফ স্কিল এডুকেশন খুব গুরুত্বপূর্ণ। সীমা দাস লিখেছেন, জীবনশৈলী শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো জটিল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া, সমস্যার কার্যকর সমাধান, নিজের শক্তি দুর্বলতা সচেতন করা, নিজের শক্তি সম্বন্ধে এবং দুর্বলতা সম্বন্ধে সেটাকে আমরা আরও বিশ্বাস করে জানতে পারি, যতটাই আমরা শিখব, যার ফলে আত্মমর্যাদা আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া, জীবনশৈলী শিক্ষা ছেলে মেয়ে উভয়েরই চিন্তাশক্তি আত্মনির্ভরশীলতা ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, সামাজিকভাবে দায়িত্বশীল ভারসাম্যপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে, সীমা দাস লিখেছেন। আর সত্যি কথা বলতে, লাইফ স্কিল এডুকেশন এতটাই গুরুত্বপূর্ণ যে অনেকটা সেই একটা ছোট্ট চারা গাছ কে যতটা যত্ন করে বড় করতে সাহায্য করি আমরা, একটা গাছ পুঁতলে তাকে যেরকম জল, সার, বাতাস এবং প্রাকৃতিক পরিবেশ সমস্ত কিছু প্রয়োজন হয় একটা গাছের বড় হওয়ার জন্য, ঠিক একটি পরিপূর্ণ মানুষের সমস্ত দক্ষতা তৈরির জন্য লাইফ স্কিলের প্রয়োজন। কারণ ওই বিদ্যে বোঝাই বাবুমশাই, সেই যে কবিতাটা সুকুমার রায়ের আমরা পড়েছিলাম, শুধুমাত্র বিদ্যে বোঝাই করলেই হবে না, জীবনে চলতে গেলে জীবনের যে শিক্ষা,

সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা সেই বিদ্যে বোঝায় বাবুমশাইতে মনে আছে তো যে আপনার তো জীবনের ষোলো আনাই মিছে, কারণ বাঁচতে গেলে যেই শিক্ষার প্রয়োজন সেই শিক্ষাটাই কিন্তু বিদ্যে বোঝাই বাবুমশাইয়ের ছিল না, যেটা সাধারণ এক মাঝির ছিল। তো সুতরাং লাইফ স্কিল এডুকেশন কিন্তু পুঁথিগত বিদ্যার থেকেও অনেক সময় জীবনের পথ চলতে কাজে লাগে। আপনারা কি বলেন?

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। হাল ছেড়ো না।

আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে থেকে।

লাইফ স্কিল এডুকেশন কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে লিখেছেন হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ। শুভ সকাল অর্পিতা, আপনাকেও শুভ সকাল। মনের মেলোডিতে আমি কথা বলছি লাইফ স্কিল এডুকেশন নিয়ে। পরিবারে এবং বিদ্যালয়ে লাইফ স্কিল এডুকেশন খুবই প্রয়োজন এবং অনেক বিদ্যালয়ে লাইফ স্কিল এডুকেশন শেখানো হয়। প্রথম থেকে যদি পরিবারের সদস্যরা ছেলে মেয়ে বিচার না করে প্রত্যেকের মধ্যে এই বীজ বপন করে, তাহলে সুন্দর এক সমাজ ব্যবস্থা আমরা পাব। এটা লিখেছেন। ইংরেজিতে একটি প্রবাদ আছে, টাইম ওয়েটস ফর নো ওয়ান। সময় আমাদের কাছে খুবই দুর্মূল্য জিনিস। প্রত্যেক অভিভাবকেরই দায়িত্ব হল ছোটবেলা থেকেই তাদের ছেলে মেয়েদের বয়স অনুযায়ী সঠিক সময়ে লাইফ স্কিল এডুকেশন শেখানো। আজ নয় কাল শিখে নেবে এই মনোভাব বাস্তব জীবনে একেবারেই অচল, কারণ এখন সেই আগেকার যুগ আর নেই।

জয় মহলানবিশ যোধপুর পার্ক থেকে লিখেছেন। এটা অবশ্য অনেকেই কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে বলে থাকেন যে আমার বাচ্চা এটা পারে না, ওটা পারে না, বা আমি কিছু করতে দিই না। সেটা কিন্তু খুব অদ্ভুত একটা ব্যাপার, কারণ আমি কিছু করতে দিই না কারণ সবারই এখন, আগেরকার দিনে যে জয়েন্ট ফ্যামিলি ছিল এখন সবারই মোটামুটি একটি কি দুটি বাচ্চা, যার জন্য বাচ্চারা খুবই আদরে যত্নে প্রতিপালিত হয়। জয়েন্ট ফ্যামিলিতে বহু বাচ্চারা যেভাবে বড় হতো সেই রকম কিন্তু এখন সেই দিন নেই বা সেই সিস্টেম নেই। এবং একটা তখন ছিল যে ছোট ছোট ভাই বোনদের বড় বড় ভাই বোনেরা পড়াতো, পড়িয়ে একটা পকেট মানি পেত হাত খরচ। এবং তারপরে যখন তারা আরেকটু বড় হতো তারা কিন্তু বাইরে গিয়ে টিউশনি করত, এখনও অনেকে করেন, কিন্তু হাতখড়িটা হতো বাড়ি থেকে। এখন একটি বা দুটি বাচ্চা যেহেতু বাবা মায়ের এবং বাবা মা দুজনেই রোজগেরে, তাই হাত খরচের জন্য তাদেরকে আলাদা করে সেই পরিশ্রমটুকুনি করতে হয় না, সব কিছু অতি সহজেই তারা পেয়ে যায়, যার জন্য তারা ভীষণ প্যাম্পার্ড, যেটা ইংরেজির শব্দ বলে, ভীষণভাবে তারা আদুরে প্যাম্পার্ড। এবং যার ফলে তাদের মানে তাদের বাবা মায়েরও মনে হয় যে কিছু না শিখলেও হয়তো চলবে বা পরে শিখে নেবে, তাদেরও মনে হয় এখন কেন করব, এই কাজগুলি তো আমাদের বাবা মা করছেনই বা গৃহসহায়ক গৃহসহায়িকা তারা করছেনই, পরে করে নেব। কিন্তু এই পরে করে নেব করতে করতে বেসিক যে লাইফ স্কিলগুলো বা জীবনশৈলী শিক্ষা সেটা ঠিকমতো শেখাই হয় না, কারণ পরে কোনো দিনই শেখা আর হয়ে ওঠে না। তাই এটা খুব গুরুত্বপূর্ণ ছোট থেকেই শেখা, সব কাজ শেখা, কারণ মানুষের জীবন কোথায় গিয়ে কখন কী পরিস্থিতিতে পড়ে সেটা কিন্তু আমরা কেউ জানি না।

সময়। আপনি শুনছেন 100.1 FM Gold মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আজ আবার বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি অঝোর ধারায়, শুধু বৃষ্টি এখানে ওখানে সর্বত্র, ভিজিয়েছে এপার ওপার হৃদয়, যখন সময় আর আলো মুছে একাকার, যখন বৃষ্টির ধারাপাত জানলার কাছে আঁকে অজস্র আলপনা, যখন নীরবতার মাঝে সহস্র যোজন সেতু, তখন আমি নিজেকেই খুঁজেছিলাম এখানে।

সুপ্রভাত অর্পিতা। যে কোনো লাইফ স্কিল এডুকেশন নির্বিশেষে সকলকে ডিসিপ্লিন করে তোলে। লাইফ স্কিল এডুকেশন যদি জীবনসঙ্গী করে নেওয়া যায় তাহলে ভালো। অনেক ছেলে মেয়ে ক্যারাটে শেখে, এনসিসিতে শিক্ষা নেন, পরবর্তীকালে তারা কোনো কারণে কন্টিনিউ করতে পারেন না। পুঁথিগত বিদ্যার সঙ্গে আরও কিছু শিক্ষাও প্রয়োজন। আমার স্ত্রী ন্যাশনাল স্কাউটস অ্যান্ড গাইডসে দিল্লিতে ভিভিগিরি প্রেসিডেন্টের থেকে সার্টিফিকেট নিয়েছেন এবং আমি মনে করি যার যা লাইফ স্কিল আছে সুযোগ থাকলে জীবনের সঙ্গী করতে পারলে ভালো। আর আমার স্ত্রীর ব্যাপারে বলবো বলে লিখলাম না, কিন্তু এটি একটি উপমা। আর সত্যি কথা বলতে যে কোনো লাইফ স্কিল এডুকেশন হয়তো সেটি মানে অনেকের শিখ মানে দৈনন্দিন জীবনে শেখা সেটি সবটাই কিন্তু কাজে লাগে। একটা কথা আছে না যে কোনো কিছুই বৃথা যায় না, কোনো কিছুই ফেলা যায় না। আর নিশাকরধর জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে লিখেছেন, আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে আজকের বিষয়ে লেখার সময় পেলাম না দোকানে কাস্টমারের চাপে। আসলে লাইফ স্কিল এডুকেশনটা আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ এবং জীবনশৈলী, জীবনশৈলী শিক্ষাতে সব কিছুই যে মানে আমরা জানি, কিছু শিক্ষা আমরা পেয়ে থাকি, সেটা আমরা অর্জন করি, কখনো সেটা পারিপার্শ্বিক থেকে, কখনো সেটা বাবা মার থেকে, কখনো সেটা পরিবারের থেকে, কখনো সেটা বিদ্যালয়ে শিক্ষাঙ্গন থেকে। কিছু শিক্ষা আমাদের ভেতর থেকে তৈরি হয়ে আসে এবং সমস্তটা মিলিয়েই একটা পরিপূর্ণ মানুষ তার দক্ষতা তৈরি করে এবং যত দক্ষতা তৈরি হবে তত কিন্তু তার কাজের দক্ষতাও তৈরি হবে, সমস্ত কাজের দক্ষতা। এবং কোন কাজ কখন কাজে লাগলি সেটা কিন্তু কেউ জানে না। চলে যাই পরের বার্তায়। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে লিখেছেন, জীবনশৈলী শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সমাজে। বিষয়টি নিয়ে অনেক কথা বলা হলেও প্রয়োগের ক্ষেত্রে দুর্বলতা আছে। স্কুল স্তর থেকে এই বিষয়ে শিক্ষাদান খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় থেকেই মানসিক দৃঢ়তা তৈরি হয়। বিশেষ করে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা বাচ্চাদের মধ্যে খুব দেখতে পাওয়া যায় যে কোনো কাজ কিন্তু ছোট নয়। যে কাজটা করব না বা যেই কাজটি, এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়িতে যাদের গৃহসহায়ক গৃহসহায়িকা আছেন তারা যদি কোনো দিন না আসেন, বিশেষ করে যেই কাজটি বেশ কায়িক পরিশ্রমের ব্যাপার, সেই কাজটি করতে কিন্তু বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের খুব বিরক্তি। তারা কায়িক পরিশ্রমের কাজটি করতে চান না। এটা একটা বলা যেতে পারে লাইফস্টাইল ডিসঅর্ডার, কারণ এই যে পরিশ্রম করতে হবে, শরীরকে খাটাতে হবে, তাতে তাদের বড়ই অনীহা। তার থেকে কম্পিউটার বেসড বা ট্যাব বেসড বা ফোন বেসড কাজে তারা কিন্তু খুব পটু, মানে টেকনোলজিক্যালি তারা খুব অ্যাডভান্স, কিন্তু কায়িক পরিশ্রমের কাজ করতে তাদের বড্ড বিরক্তি। এবং অনেক ক্ষেত্রে তারা মনে করেন যে এই কাজগুলি আমরা কেন করব, এই কাজগুলি আমার কাজ নয়। তো এই জিনিসটাও মনে হয় খুব গুরুত্বপূর্ণ লাইফ স্কিল এডুকেশনের মধ্যে, যে কোনো কাজই ছোট নয়। কোন কাজটা তোমার কখন কাজে লাগবে, তুমি টেকনোলজিক্যালি অ্যাডভান্স হতে পারো, তুমি ভীষণ মেধাবী হতে পারো, ভীষণ প্রতিভাশালী হতে পারো, কিন্তু ওই যে বললাম সেই বিদ্যে বোঝাই বাবুমশাইয়ের মতো জীবনের বেঁচে থাকার ক্ষেত্রে জীবনশৈলীটা তোমার ভীষণ জরুরি। কারণ যদি কোনোদিন নৌকাটা উল্টে যায় তখন কিন্তু জলে সাঁতার কাটতেই হবে, কারণ মানুষের জীবন কখন কোন পরিস্থিতিতে গিয়ে পড়ে সেটা আমরা নিজেরাও জানি না।

শিক্ষার বীজ বপন করে এই পৃথিবী জুড়ে, হৃদয়ে তাকে লালন করে কুসংস্কার যাবে দূরে, হৃদয়ে জ্বলবে গানের আলো, শিখবে আরো আরো। শিক্ষা তুমি গ্রহণ করো যত তুমি পারো, আধারের ভিড়ে হারিয়ে যেও না, আলোর পথে এসো, প্রতিবাদের শিক্ষা নিয়ে মানুষকে ভালোবেসো। পায়েল বন্দ্যোপাধ্যায় লিখেছেন বেলঘড়িয়া থেকে। কবিতা করে লিখেছেন আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন, অনেক মধ্যবিত্ত বাড়িতে গৃহস্থালীর কাজকর্ম জেন্ডার স্পেসিফিক হয়ে গেছে। কোনো পুরুষ যদি বাসন মাজতে যায়,

ওর কাছতে বা তুলতে যায় সবাই হই হই করে ওঠে। যদি অনেক পুরুষ খুব ভালো রান্না করেন, বড় বড় হোটেলগুলোর সব শেফই তো পুরুষ মানুষ, মহিলা ধোপা কিন্তু চোখে পড়েনি। যদিও আজকাল অনেক মহিলা দের হ্যাঁ তারা স্যালন চালান মডার্ন হেয়ার কাটিং স্যালনে, তো আসলে এইটা তখনকার দিনে বোধ হয় খুব ছিল যে এই জেন্ডার ডিসক্রিমিনেশন করে বাড়ির গৃহস্থালির কাজ। তবে এখনকার দিনে মানে অনেক ক্ষেত্রেই যেহেতু বাবা মা এবং একটি বা দুটি ছেলে মেয়ে, তো বাবা মা উভয়ই কিন্তু দুজনেই ছেলে মেয়ে মানুষ করছেন, ঘরের কাজ করছেন, বিশেষ করে যেহেতু যাদের দুইজনই কর্মরত, শিফটে কাজ করেন, মর্নিং নাইট করে এরকম শিফটিংয়ে কাজ করেন, একজন আসেন একজন বেরোন, দুজনে মিলে বাচ্চাকে সামলাচ্ছেন, ঘর সামলাচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই লাইফ স্কিল এডুকেশনটা খুব জরুরি। যারা ছোট থেকে শিখেছেন বা এখনও অনেক আছেন যারা বলেন আমি এক কাপ চা করতে পারি না, কেটলিতে জল গরম করতে পারি না, কিছুই পারি না, সেরকমও আছেন, তবে এই যে ডিম সেদ্ধ করা, জল গরম করা, চা করা, রান্না করা, এটা কিন্তু কোনো জেন্ডার বেসিসে করার বিষয়ই নয়। কারণ আপনার কখন শরীর খারাপ হবে বা আপনার পার্টনার কোথায় কোনো জায়গায় বেড়াতে গেছেন বা অসুস্থ হয়েছেন বা কোনো নিমন্ত্রণে গেছেন বা কোনো ইমার্জেন্সি নিড হয়েছে, আপনি কি না খেয়ে থাকবেন বা দোকান থেকে এনে খাবেন, সবসময় সেটা সম্ভব নাও হতে পারে। তো সমস্ত কিছুই শিখে রাখাটা ছোট থেকেই জরুরি এবং সেটা খুব প্রয়োজন। যাই হোক, অনেক কথা হচ্ছে, চলে যাই গানে।

ঘড়ির কাঁটা বলছে সময় প্রায় শেষের পথে, এবং শিপ্রাকারার মল্লিকপাড়া লেন বেতার হাওড়া চার থেকে লিখেছেন আমার বার্তাটি পড়বেন। এখনকার দিনে ছেলে মেয়ে বলে আলাদা করে কিছু হয় না, তাই লাইফ স্কিল এডুকেশনের ক্ষেত্রে ছেলে মেয়ে নির্বিশেষে সবারই কিন্তু প্রয়োজন, এবং প্রাত্যহিক জীবনে চলার পথে ছেলে মেয়ে কেন আলাদা হবে, এবং নিজের সব কাজ নিজের সঠিক সময়ে শিখবে বা সঠিক সময়ে আসবে, নিজেকে করে নিতে হবে, নিজের যেটা ভালো সেটা নিজের জন্য করতে হবে, এবং এইটি কিন্তু খুব জরুরি। এখন তো নানা কারণে ছেলে মেয়ে উভয়কেই একা একা বাড়ির বাইরে দূরে থাকতে হচ্ছে। সব থেকে বড় কথা যে স্বাধীন হওয়ার জন্য, ইন্ডিপেন্ডেন্স হওয়ার জন্য, স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, আনন্দ পাওয়ার জন্য সব কিছু শেখা উচিত, এবং এই যে একা একা থাকার একটা ইচ্ছে ছেলে মেয়েদের মধ্যে আছে তার জন্য কিন্তু ছোট থেকেই প্রত্যেক দিনের নানান কাজ আমাদের ছেলে মেয়েদেরকেই শেখানো উচিত, এতে তাদের মঙ্গলই হবে। শিপ্রাকারার লিখেছেন, আপনার বার্তাটি কিন্তু আমি পড়লাম, তাই একদমই চিন্তার কিছু নেই। মূলত যে কটি বার্তা এসছে সবটাই মোটামুটি আমি পড়ার চেষ্টা করেছি, কোনো বার্তা বাদ পড়ে গেছে কিনা দেখে নিই একবার। হ্যাঁ, একটি বার্তা বাদ পড়ে গেছে। পিঙ্কি বাঘাযতীন থেকে লিখেছেন যে আশা করি উনি আমার নামটি একটু গুলিয়ে ফেলেছেন, আমাদের স্কুলের ছেলেদেরকে সেলাই করা, স্টিচের কাজও শেখানো হতো, আর আমি এটাও মনে করি যে বাবা মা যেন ছোট থেকেই বাচ্চাদেরকে বাড়ির কাজ শেখান, বা বাবা মার উচিত বাড়ির কাজ শেখানো, অবশ্যই নিশ্চয়ই শেখানো উচিত, সব বাবা মাকেই সেটা শেখানো উচিত বলেই মনে হয়। যাই হোক, আর সময় নেই বার্তা পড়ার, এইবারে আমাকে টাটা বাই বাই বলতে হবে। আর আজকে কথা হচ্ছিল আমাদের লাইফ স্কিল এডুকেশন বা জীবন শৈলী শিক্ষা নিয়ে, যেহেতু আজকে বিশ্ব যুব দক্ষতা দিবস, মানে এখনকার যুব সমাজ এবং আগামী দিনের যারা যুব সমাজ তাদের দক্ষতা তৈরি করতে গেলে, তাদের সমস্ত বিষয়ে দক্ষতা তৈরি করতে গেলে লাইফ স্কিল এডুকেশন মাস্ট, এবং খুব এসেনশিয়াল, খুব প্রয়োজনীয়, খুব গুরুত্বপূর্ণ জীবনশৈলী শিক্ষা। যেই শৈলী বা যেই দক্ষতা তাকে সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে তাকে সাহায্য করবে, এবং সেই কারণে জীবনশৈলী শিক্ষা আমাদের সকলের জন্য প্রয়োজন। আজকে এই বার্তায় আমি এখানেই শেষ করব, আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবারও কথা হবে অন্য দিন মনের মেলোডিতে। আমি অর্পিতা ছিলাম আপনাদের সাথে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আজ থেকে কার্যকর হয়েছে। এর অঙ্গ হিসাবে বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ভিবিজি রামজি প্রকল্পে 8,500 কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার পর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে সিআইডি আজ তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করছে। ভারত বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে। এর কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে সংস্কার না হওয়া। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরে ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওড়িশার পুরীতে আগামীকাল রথযাত্রা উদযাপনের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। স্পেন ইতোমধ্যেই ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আজ থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ থেকে কার্যকর হয়েছে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও দৃঢ় করবে এবং এর ফলে দুই দেশের মানুষ আরও সমৃদ্ধ হবে বলে মনে করা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে। ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে বাণিজ্য সচিব বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়া উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সূচনাকে স্মরণীয় করে রাখতে এদিন বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দপ্তর এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে বিকশিত ভারত গ্যারান্টি

0: চুক্তি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের অংশ জুড়লে টাকার পরিমাণ 12,000 কোটি টাকা ছাড়াবে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতোমধ্যে 2,56,00,000 জব কার্ড দেওয়া হয়েছে বলেও তিনি জানান। রাজ্যে পূর্বতন সরকারের আমলে রেল, সড়ক, মহাসড়ক, মেট্রো সহ মোট 82,492 কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে ছিল বলে শ্রী চৌহান অভিযোগ করেছেন। নতুন সরকারের শাসনে এই স্বল্প সময়েই পরিকাঠামোগত উন্নয়নে গতি সঞ্চার হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন কেন্দ্র, বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ। हम यहाँ जो हमारे चिनसुरा राइस रिसर्च स्टेशन को सेंटर ऑफ एक्सलेंस के रूप में भी विकसित करने में पूरा सहयोग करेंगे।
0: বৈঠকে ইতিবাচক উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথম দফায় রাজ্যের দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলায় প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা চালু করার জন্য কেন্দ্রের অনুমোদন পাওয়া গেছে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নে লাখপতি দিদি প্রকল্প নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।
2: ইতিমধ্যে ভারত সরকার 4টি জেলাতে প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচি যুক্ত করেছে। যে জেলাগুলি হল দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। এর বাইরেও কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রত্যেকটি কর্মসূচির সঙ্গে আমরা যুক্ত হয়েছি।
0: নির্বাচনী প্রচার পর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে CID আজ তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো অভিষেক ব্যানার্জি 12টার কিছুক্ষণ আগে বিধাননগর মহকুমা আদালতে হাজিরা দিয়েছেন। এই উপলক্ষে আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। উল্লেখ্য, এর আগে আদালত দুবার কণ্ঠস্বরের নমুনা দিতে বললেও অভিষেক তা এড়িয়ে যান। সম্প্রতি কলকাতা হাইকোর্ট অভিষেক ব্যানার্জিকে মামলায় সহযোগিতা করার নির্দেশ দেয়। তার রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল আদালত। এদিকে রাজ্যে পালাবদলের পর বিভিন্ন থানায় তার নামে অযৌক্তিক অভিযোগ দায়ের করা হচ্ছে বলে উল্লেখ করে অভিষেক ব্যানার্জি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মহারাষ্ট্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA তদন্তাধীন অপরাধগুলোর বিচারের জন্য একটি নতুন বিশেষ আদালত গঠন করেছে। বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মহারাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার পর মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট রাষ্ট্রনেতা কে কামরাজের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি তাঁকে ভারতীয় রাজনীতির অন্যতম শীর্ষস্থানীয় নেতা হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কে কামরাজ ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং এক অসাধারণ জননেতা। কর্ণাটক কেশরী জগন্নাথ রাও যোশীর প্রয়াণবার্ষিকীতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ শ্রদ্ধা নিবেদন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জগন্নাথ রাও রেড্ডির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত বলেছে যে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে, যার কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া এবং আন্তর্জাতিক বিবাদ নিরসনে নিরাপত্তা পরিষদের কার্যকর ভূমিকা গ্রহণ না করা। রাষ্ট্রসংঘে ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক ব্যবস্থাপনা শীর্ষক মন্ত্রী পর্যায়ের এক গোলটেবিল বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, নিরাপত্তা পরিষদ চলতি সংঘাত ও বিবাদ নিরসনে কার্যকরভাবে মধ্যস্থতা করতে ব্যর্থ হয়েছে। এর ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি আরও বলেন, 80 বছরের পুরনো রাষ্ট্রসংঘের বিভিন্ন শর্ত বর্তমান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় যথেষ্ট নয়। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলির ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বাদে বাকিদের জন্য হরমুজ প্রণালী খোলা রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন, আজ ইরানে জোরালো আঘাত হানতে চলেছে আমেরিকা এবং তারপর থেকে প্রতি রাতে এই আক্রমণের তেজ আরও বাড়বে। ইরান সমঝোতা বিষয়ে আলোচনায় না বসলে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলি ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরিনের অস্ত্রাগার

0: না, অনেক দিনের পরে বৃষ্টি নয়, বৃষ্টি তো রোজই আসছে, আমরাও মাঝে মধ্যেই আসছি। আমি গতকালই এসেছিলাম, কোয়েল একটু দুদিন ছুটি নিয়ে তারপরে এসেছে।
1: একদমই, তবে এসে গেছি যখন তখন আজকে আপনাদের গান শুনিয়েই যাব।
0: একদম তাই। আর কোয়েল আর সরিতা যে রয়েছে সেটা তো বলেই দিলাম, রয়েছেন আপনি 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবতে, আপনি গানের অনুরোধ করছেন আর আমরা সেই অনুযায়ী গান শোনাচ্ছি আপনাকে। ফেসবুক পেজে আমাদের অনুরোধ তো এসেইছে, বেশ অনেকগুলো অনুরোধ আমরা পেয়েছি। আর যদি কেউ অনুরোধ করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9903052992, সেখানে অনুরোধ করতে পারেন। তবে ওই নিয়মটা, মানে সোমমঙ্গল যারা করেছেন অনুরোধ তারা কেউ অনুরোধ করবেন না, কেমন?
1: একদমই তাই, তাদের বাদ দিয়ে বাকিরা অন্যরা অনুরোধ করতে পারেন আমাদেরকে। ইতিমধ্যেই বেশ কিছু অনুরোধ যেগুলো আমাদের কাছে এসেছে তার মধ্য থেকেই আমরা বেছে নিয়েছি এই গান।
0: একদম, এবং এই যে গান শুনছিলাম আমরা, মুকুল দত্তর কথায় নচিকেতা ঘোষের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এই গানের জন্য অনুরোধ করেছেন সুমিতা মাইতি, সৌমিতা মাইতি, ফুলেশ্বর হাওড়া থেকে। এইবারে আমরা কোন গানে যাব কোয়েল?
1: হেমন্ত মুখোপাধ্যায়ের গানের পরে আমরা
0: ফিরোজা বেগম। হ্যাঁ, ফিরোজা বেগমের কণ্ঠে দুটি গানের অনুরোধ করেছেন, যদিও উনি বলেছেন প্রথম গানটি হলে ভালো হয়, কিন্তু প্রথম গানটি আমাদের সংগ্রহে ফিরোজা বেগমের কণ্ঠে নেই, অন্য শিল্পীর কণ্ঠে রয়েছে, যে কারণে আমরা দ্বিতীয় গানটাই শোনাচ্ছি, কারণ দ্বিতীয় গানটি ফিরোজা বেগমের কণ্ঠে আমরা পাচ্ছি। তাই দ্বিতীয় গানটি শোনাই, কে অনুরোধ করেছেন? বিলারা হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন ও কবিতা গায়েন তারা অনুরোধ করেছেন, তাদের অনুরোধে শুনি আমরা ফিরোজা বেগমের কণ্ঠে এই গান।

0: প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্তর সুরে আমরা শুনছিলাম ফিরোজা বেগমের কণ্ঠে এই গান। এবারে আমরা সতীনাথ মুখোপাধ্যায়ের গানে যাই।
1: হ্যাঁ, এবারে আমরা সতীনাথ মুখোপাধ্যায়ের গানেই যেতেই পারি। সুজয়, সুদীপ্ত ও রুনু মণ্ডল ঠাকুরপুকুর কলকাতা 63 থেকে অনুরোধ করেছেন এই গানের জন্য।
0: শুনি তাহলে সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: সতীনাথ মুখোপাধ্যায়ের নিজের সুরে তার কণ্ঠে আমরা এই গান শুনছিলাম শ্যামল গুপ্তের কথায়। অসাধারণ সুন্দর একটা গান, তাই না?
1: সত্যি তাই, আমরা এক্ষুনি এটাই আলোচনা করছিলাম সতীনাথ মুখোপাধ্যায়ের কথা, কি অসামান্য একটা গলা,
0: কণ্ঠস্বর, একটা অদ্ভুত আবেদন,
1: একদম একদম, এবং উচ্চারণ কি সুন্দর, উচ্চারণের মানে প্রত্যেকটা শব্দকে কত যত্ন করে উচ্চারণ করে।
0: এবং দেখো মানে উচ্চাঙ্গ সঙ্গীতটা একেবারে রক্তের মধ্যে ছিল,
1: ঠিক,
0: হ্যাঁ, অথচ কোথাও তার মানে বাহুল্য নেই, প্রকাশ নেই,
1: না,
0: কত সহজ সরল গায়ন। আমরা পরের গানে চলে যাই, আরও এক দিকপাল শিল্পী শিপ্রা বসুর কণ্ঠে এবারে শুনব গান শুনি, গানটা শুনে ফিরে এসে বলছি কারণ অনুরোধে শুনলাম এই গান।
1: বেশ,

0: চিত্তরঞ্জন দাশের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে আমরা শিপ্রা বসুর কণ্ঠে শুনছিলাম এই গান। আর এই গানের জন্য অনুরোধ করেছেন সুপ্রতিম চক্রবর্তী, ইলোরা চক্রবর্তী, রাজপুর, কলকাতা থেকে। এরপরে আমরা মান্নাদের গানে যাই, কি বলো?
1: হ্যাঁ, মান্নাদের গানে এরপরে যেতেই পারি আমরা।
0: ধীরেন বর্ষাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে এই গান। আর মান্নাদের কণ্ঠে এই গান অবশ্যই শুনবো আমরা গানের গীতিকার প্রণব রায়, সুর প্রভাস দে।

0: সলিল চৌধুরীর ম্যাজিক আমরা কথা বলছিলাম সেটা নিয়ে, তাই না?
1: একদম এক্ষুনি। এটা মানে একটা
0: মন ভালো করে দেওয়া এমন একটা, মানে যেমন গানের কথা তেমন গানের সুর। রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম এই গান।
1: একদমই। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে। পরের গানে আমরা চলে যাব।
0: একদম, দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এবার গান শুনবো সুব্রত কুমার করণ, বজ বজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুনতে চেয়েছেন এই গান দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। বৃষ্টি কি হচ্ছে বাইরে জানি না, আকাশের কি অবস্থা তাও জানি না, গান শুনতে ক্ষতি নেই। আজকে বেশ কটা বর্ষার গান শুনলাম আমরা, তাই না? আরো একটা গান হয়ে যাক।

0: গান কেমন করে রিমঝিম করে বাজে বলো দেখি।
1: সেই আমরা আজকে কিন্তু সত্যি মানে আজকে বন্ধুদেরকেও ধন্যবাদ দেব এত সুন্দর সুন্দর গানের অনুরোধ করার জন্য। সত্যি আজকে খুব মানে অনেক মিষ্টি মিষ্টি গান শুনছি।

0: গান কেমন করে রিমঝিম করে বাজে বলো দেখি।
1: সেই আমরা আজকে কিন্তু সত্যি মানে আজকে বন্ধুদেরকেও ধন্যবাদ দেব এত সুন্দর সুন্দর গানের অনুরোধ করার জন্য। সত্যি আজকে খুব মানে অনেক মিষ্টি মিষ্টি গান শুনছি
0: জানি নাকি।
1: বেশ, শৈলেন মুখোপাধ্যায়,
0: শৈলেন মুখোপাধ্যায়ের অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় সুরে শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছেন মধুমিতা ও প্রদীপ কুমার সামন্ত দুর্গাপুর থেকে।
1: বেশ,
0: তাহলে আমরা সেই গানটাই আগে শুনি বরং।

0: সত্যি চিঠি জিনিসটা ভারী সুন্দর জিনিস, কিন্তু মানে আমাদের জীবন থেকে এখন সেটা প্রায় অতীত হয়ে গেছে,
1: অবলুপ্ত, যাকে
0: বলে অবলুপ্ত একদম। কিন্তু সত্যি তুমি ভেবে দেখো, এখনো কিন্তু পুরনো চিঠি খুঁজে পেলে সেটা একটা অন্যরকম নস্টালজিক করে তোলে আমাদের।
1: হ্যাঁ, এবং সেগুলো আমরা রেখেও দিই, ওই কারণেই হয়তো রেখে দিয়েছি,
0: একদমই তাই,
1: যেহেতু এর পাট চুকছে আস্তে আস্তে।
0: সেই আমরা এবারে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গানে যাই।
1: বেশ,
0: কে অনুরোধ করেছেন?
1: আরতি মুখোপাধ্যায়ের গানের জন্য অনুরোধ করেছেন প্রদ্যুৎ সামন্ত, কামিনা শ্যামপুর, হাওড়া থেকে। শুনে নেব এই গান।

0: আমরা শুনছিলাম হীরক জয়ন্তী ছবি থেকে গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, ভবেশ কুণ্ডুর কথায় এবং গৌতম বসুর সুরে।
1: এবারে আমরা মান্নাদের কণ্ঠে গান শুনবো আবারও। আমাদের অনুরোধ করেছেন জয়দীপ রায় বাঘাযতীন থেকে, তিনি অনুরোধ করেছেন এই গান চার মূর্তি ছবি থেকে। এবারের গান আমরা শুনব শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় অজয় দাসের সুরে।
2: ঝটপট ঝটমুট

খটখট খুটখুট ঝটপট ঝটমট গুড গুড গুড গুড গুড গুড আনন্দ আসছে। ভেরি গুড ভেরি গুড ঝালমুড়ি ডালমুট পাউরুটি বিস্কুট বড় খিদে পাচ্ছে। জীবে জল আসছে, জীবে জল আসছে, জীবে জল।

আনি মানি জানি না বাগ বাগ মানি না আনি মানি জানি না বাগ বাগ মানি না আসে যদি কাছাকাছি আরে আসে যদি কাছাকাছি মেরে দেবো ল্যাং জুজুৎসু প্যাচে ব্যাটা হয়ে যাবে ব্যাং।

0: আরে হাট, আনি মানি জানি না, ভূত টুত মানি না, আনি মানি জানি না, ভূত টুত মানি না, দেখা যদি পাইদার, আরে দেখা যদি পাইদার, ভেঙে দেবো ঠ্যাং, যুজুৎসু প্যাঁচে ব্যাটা হয়ে যাবে ব্যাং, যুজুৎসু প্যাঁচে ব্যাটা হয়ে যাবে ব্যাং।
1: সময় আমাদের এগিয়ে যাচ্ছে একটু একটু করে, সময়টা প্রায় শেষ হয়ে এসেছে।
2: তবে একটু কথা বলবার, একটা কথা বলবার, সেটা হচ্ছে আমি এর আগেও একদিন বলেছি, দেখুন বাংলা অনুষ্ঠান, বাংলা গান শোনার অনুষ্ঠান, আমরা বাংলায় কথা বলছি, আপনারা বাংলাতেই লিখছেন বেশিরভাগ ক্ষেত্রে, কখনো কখনো ইংরেজি হরফে লিখছেন, সুতরাং বাংলা ভাষা বোঝেন প্রত্যেকে, এটাই ধরে নেওয়া আমাদের। তো আসাম থেকে হিতেন্দ্র দাস, তিনি অনুরোধ করেন মাঝে মধ্যেই আমাদের, অলরেডি কিন্তু সোমবার দিন তাঁর অনুরোধের গান শোনানো হয়েছে, সেটা দেখতে পাচ্ছি আমরা, অথচ তারপরে গতকালও তিনি অনুরোধ করেছেন, আজকে তিনি অনুরোধ করেছেন, শুধু ফেসবুকে নয়, আমরা বারবার বলি যে কোনো একটি মাধ্যমে আসুন, আপনি ফেসবুকেও অনুরোধ করেছেন, আপনি হোয়াটসঅ্যাপেও অনুরোধ করেছেন, একাধিকবার, একবার নয় একাধিকবার। আমি বুঝতে পারছি না আপনি ঠিক বাংলা ভাষাটা কতটা বোঝেন, তবে আশা রাখি আপনি বাংলা ভাষা বোঝেন, সুতরাং আপনার কাছ থেকে এইটুকু সহযোগিতা আমরা আশা করি যে এটা আপনি করবেন না, সপ্তাহে একটা দিন প্রত্যেককে শোনানো হয়, সুতরাং আপনি তো অন্যরকম কেউ, আপনার সঙ্গে অন্যরকম কোনো ব্যবহার কেন করা হবে, সকলের জন্য যে নিয়ম আপনার জন্যও তাই।
1: একদমই তাই, আপনারা আমাদের প্রতিদিনকার শ্রোতা, সুতরাং আপনাদের সাথে তো আমরা কখনোই এই ধরনের কাজ করতেই পারি না।
2: হ্যাঁ, এবং আপনাদের তরফ থেকেও এটা আশা করব যে আপনারাও এই নিয়মটা মেনে চলবেন, নিয়ম তো উভয় পক্ষে মানলে তবেই সেটা নিয়ম, তাই না? তো আমরা আজকে মানে আপনি সোমবার আপনার গানের অনুরোধ শোনানো হয়েছে, এটা পরিষ্কার করে বলে দিই, সপ্তাহে একবার আপনার, আপনি অনুরোধ করতে পারেন, আপনার অনুরোধের গান শোনানো হবে, একাধিকবার নয়। মানে অনেকে হয়তো মনে করেন যে সপ্তাহে দুবার, দু তিন দিনের গ্যাপ হলেই আরেকবার শোনা যাবে, সেটা কিন্তু নয়, প্রত্যেক সপ্তাহে একবার অনুরোধ করতে পারেন আপনি। যেদিনকে আপনি অনুরোধ করলেন, হয়তো কোনো কারণে আপনার অনুরোধ শোনানো হলো না, তাহলে আপনি পরের দিন অবশ্যই অনুরোধ করতে পারেন, কিন্তু একবার অনুরোধ রাখা হলে তারপরে আপনি আর সেই সপ্তাহে অনুরোধ করতে পারেন না, এইটাই কিন্তু নিয়ম, পরিষ্কার করে বলে দিলাম, আশা করি পরের দিন থেকে আপনার মনে থাকবে বিষয়টা। কোয়েল, আমাদের সময়ে যা বলছে তাতে আমরা একটি গান শোনার সুযোগ পাবো, তাই না?
1: আর একটাই গান আমরা শোনার সুযোগ পাবো, আর এই গানটাই শুনতে শুনতে আমরা হেমন্ত মুখোপাধ্যায় শুনবো,
2: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানই শুনবো আমরা, হেমন্ত মুখোপাধ্যায় দিয়েই শুরু করেছিলাম, বৃত্তটা সম্পূর্ণ করি হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়েই।
1: বেশ, হেমন্ত মুখোপাধ্যায় শুনতে শুনতে আমরা এই পর্ব থেকে আমাদেরকে তাহলে বিদায় নিতে হবে, 2:30 সুরেলা সফরে আবারও ফিরবো কোয়েল সরিতা।
2: একদমই, হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান শোনার জন্য অনুরোধ করেছেন বিকাশ রঞ্জন দাস, যাদবপুর বিজয়গড় থেকে। এই গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার হেমন্ত মুখোপাধ্যায় নিজেই।

0: হেমন্ত মুখোপাধ্যায় যার সম্পর্কে বলতেন যে ওর গলাটা বাঁশির মতন। আর একবার সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন যে গায়িকাদের মধ্যে কার গলাটি সবচেয়ে বেশি সুরেলা লাগে, তিনি এক কথায় বলে দিয়েছিলেন সেই মেয়েটির নাম। সাংবাদিকটা একটু অবাক হয়েছিলেন, লতা মঙ্গেশকর নয়, সন্ধ্যা মুখোপাধ্যায় নয়, কার কথা বলছেন তিনি? সেটা শুনে বুঝতে পেরেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তিনি তখন বললেন যে যার কথা আমি বলছি, লতা নিজে তার গান তার বিশেষ সংগ্রহে রাখে আর বলে সে তো মানুষই নয়, সে তো একটা পাখি।
1: আর এই পাখি আজকে তার কুহু তান দিয়ে শুরু করে দিল অনুষ্ঠান, আমরা কিন্তু শুরু করলাম না। আজকে অমূল্য আধুনিক, আর এই আজকের অমূল্য আধুনিকে এই অমূল্য কণ্ঠটি কার সেটা আপনারা সবাই বুঝে গেছেন, তাই আর নতুন করে বলার নেই আজ আমরা কাকে নিয়ে থাকবো পুরো অনুষ্ঠানটা, প্রতিমা বন্দ্যোপাধ্যায়।
0: একদমই তাই, আর তার গানে তার সুরে গান ভোর শুনবো আমরা মন প্রাণ ভরে।

0: যতবার রেকর্ডিং রুমে তার গান রেকর্ড করা হতো, যারা ওখানে উপস্থিত থাকতেন, সুরকার থেকে মিউজিশিয়ানরা থেকে প্রত্যেকে, মানে কো গায়ক মানে সহযোগী গায়ক বা গায়িকারা, সবাই না ভীষণ অবাক হয়ে ভাবতেন যে এই মানুষটির মধ্যে সেই বলে কোনো নরমচরণ নেই, কোনো একটু মুখের কোনো এক্সপ্রেশন নেই, অথচ গলা দিয়ে যেন কি একটা জাদু ছড়িয়ে পড়ছে চতুর্দিকে,
1: ছানুবত একেবারে তিনি। হ্যাঁ, মানে সেই গুপি বাঘার যেমন ছিল আর কি, গুপি বাঘা গান গাইবে তারা নাড়াচাড়া করতে পারবে, কিন্তু যারা শুনবে তারা সব ছানুবত হয়ে যাবে, এখানে ব্যাপারটা পুরো উল্টো আর কি। তিনি যখন গাইছেন তিনি একেবারে ছানুবত, এক জায়গায় দাঁড়িয়ে কোন রকম মুখের ভাবলে সিন একটা মুখ, কোন রকম এক্সপ্রেশন নেই, তুমি যেমন বললে সবটা, অথচ কিরে অদ্ভুত একটা সুরের ম্যাজিক মায়া ছড়িয়ে পড়ছে চারিদিকে।
0: ঠিক ঠিক ঠিক। এবং রেকর্ডিং রুমে রীতিমতন হুড়োহুড়ি পড়ে যেত, এবং একেবারেই আটপৌড়ে একটা সাদামাটা শাড়ি পরা মানুষ, তার কোনো রকম কোনো সাজের কোনো বাহার নেই, একটা ছোট্ট লাল টিপ কপালে, সারাক্ষণ পান খেতেন এবং পানের প্রতি একটা বিশেষ আকর্ষণও ছিল
1: একদম।
0: তো এইরকম একজন এত অতি সাধারণ মানুষ যে এত অসাধারণ কিছু জাদু তৈরি করতে পারেন ভাবাই যায় না,
1: সত্যি কথা। তাকে মানে ধরো প্রতিমা বন্দ্যোপাধ্যায় এমনি চুপ করে বসে আছেন, গান গাইছেন না, তাহলে তাকে দেখে বোঝার উপায় নেই যে এই মানুষটা এইরম গান গাইতে পারেন
0: একদম।
1: মানে এমন সহজ সরল ভাবভঙ্গি, তার সাজগোজও সেই রকম, কিছুই তো সাজগোজ নেই, চুলটা একটা পিছনে খোপা করে বাঁধা, কপালে একটা টিপ, আর কিছু নেই, শুধু ঠোঁটটা পানের রঙে রাঙানো, তুমি যেটা বললে পানের প্রতি দুর্বলতা,
0: তাম্বুল
1: তাম্বুল রাঙা ঠোঁট যাকে বলে, একদম তাই। অথচ সেই মানুষটা যখন গান গাইতেন মানে মুখ খুলতেন, মুখ খুললেই একেবারে মধু ঝরে পড়তো।

0: ময়নাই বটে, মানে এই যে মিষ্টি সুর, হ্যাঁ পাখির মতোই, সত্যি কথাই, মানে কোন রকম আতিশয্য নেই কথাগুলোতে।
1: হেমন্ত মুখোপাধ্যায় বলতেন বাঁশরি কণ্ঠী,
0: হ্যাঁ
1: সা থেকে সা কোন সুর তার থেকে ভালো সুরে কেউ গাইতে পারে না,
0: সুরে বাজে বলতেন যে, মানে হ্যাঁ মানে সবটাই একেবারে এত সুরেলা কারোর আমি শুনিনি, মানে এটা হেমন্ত মুখোপাধ্যায় বলছেন বলে কথা, সেটা কিন্তু খুব একটা কম কথা নয়, তাই না?
1: একদম একদমই। আসলে ওই রক্তে সুর, এইটা বোধহয় তার জীবনের প্রথম গুরুও তা বুঝতে পেরে গেছিলেন যে এই মেয়েটির রক্তে সুর।
0: একদম। 1934 সালের 21শে ডিসেম্বর কলকাতার ভবানীপুরে জন্ম হয়েছিল, তখন তিনি ছিলেন প্রতিমা চট্টোপাধ্যায়।
1: একদম।
0: হ্যাঁ, তো বাবা মণিভূষণ চট্টোপাধ্যায় তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন এবং সুগায়ক ছিলেন অবশ্যই, ওসাদ বাদল খাঁর শিষ্য ছিলেন, খুব ভালো ঠুংরি দাদরা এই সমস্ত গাইতে পারতেন, তার রেকর্ডও বেরিয়েছিল সে সময়, মানে যে বছর প্রতিমা জন্মায় সেই বছরই তার রেকর্ড বেরিয়েছিল, গানের রেকর্ড। আর তার মা কমলা দেবী, তিনিও কিন্তু সঙ্গীতানুরাগী ছিলেন, ভালো কীর্তন গাইতে পারতেন।
1: এবং মানে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের বাবা মণিভূষণ, যার কথা তিনি এক্ষুনি বললেন, যিনি বাদল খানের শিষ্য ছিলেন, বাদল খান আবার ছিলেন পণ্ডিত বিশ্বদেব চট্টোপাধ্যায়ের গুরু ভাই, এবং তিনি মানে মণিভূষণ নিজে কিন্তু গজল ঠুমরি দাদরা অসাধারণ গাইতে পারতেন।
0: কিন্তু খুব দুর্ভাগ্য যে প্রতিমার বড্ড কম বয়স, মানে একেবারে একেবারে শৈশবেই তিনি বাবাকে হারান। হ্যাঁ, তো এবার বাবা মারা যাওয়ার পর যেটা হয়, তখন আর কি সংসারে তো আর কেউ রোজগেরে নেই, অকুল পাথারে পড়েন কমলা দেবী, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু গানটাকে কিছুতেই নষ্ট হতে দেননি, অত্যন্ত কষ্ট করে একটা হারমোনিয়াম কিনেছিলেন এবং মেয়ে প্রতিমাকে গান শেখার জন্য মাই উৎসাহ দিয়েছিলেন।
1: একদম।
0: এবং 5 বছর বয়সে বিশ্বদেব চট্টোপাধ্যায়, যার কথা তুমি একটু আগে বললে, তার শিষ্য প্রকাশকালী ঘোষাল তার কাছে গান শিখতে শুরু করেন প্রতিমা।
1: একদম। এবং প্রকাশকালী ঘোষালই কিন্তু তখনই শুনেই বলে দিয়েছিলেন যে এই একরত্তির কিন্তু রক্তে গান।
0: একদম।
1: তো একে কিন্তু ছাড়া যাবে না, সুরকে ছাড়তে দিতে চলবে না। তো সবটুকু উজাড় করে প্রতিমাকে তিনি সঙ্গীতের পাঠ দিয়েছিলেন সেই সময়। এবং তিনি এমনই একজন মানুষ, এরকমভাবে কোনো গুরু হয়তো বলেন না, যে ছাত্রীভাগ্যে আত্মহারা।
0: সত্যি কতখানি গর্ব অনুভব করলে তিনি এই কথা বলতে পারেন।
1: ঠিক। এবং তিনিই নিয়ে গিয়েছিলেন বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে।
0: একদম একদম। আরেকটা জিনিস জানো, তিনি অদ্ভুত ব্যাপার, তার দেশের বাড়ি ছিল বাংলাদেশের সেখানে বিক্রমপুরে, সেইখানে গিয়ে সুধীরলাল চক্রবর্তীর সঙ্গে পরিচয় হয়েছিল, এবং তিনি তখন ঢাকা রেডিওতে শিশু বিভাগে প্রতিমাকে গান গাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, এবং তার পরবর্তী সময় কলকাতায় গিরীন চক্রবর্তীর সৌজন্যে তিনি কলকাতা রেডিওতে গান করলেন 1945 সাল।
1: কুমারী প্রতিমা চ্যাটার্জি, হ্যাঁ হ্যাঁ, নামে তখন গাইতেন।
0: একদমই তাই। সুকৃতি সেনের কথায় সুরে তার প্রথম রেকর্ড বেরোয়, প্রিয় খুলে রেখো বাতায়ন আর মালাখানি দিয়ে আমারে ভোলাতে চাও, এই গান দুটি বেরিয়েছিল প্রথম, ভীষণ জনপ্রিয় হয়েছিল কিন্তু সে গান। এবং এটা বলছি 1945 সালের কথা, আর 1947 সাল, মানে যে বছর আমাদের দেশ স্বাধীন হচ্ছে, সেই বছর মাত্র 16 বছর বয়সে অমিয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ হলো, সেটাও কিন্তু একটা মজার গল্প, সে গল্পে আসবো আমরা পরে, তার আগে আমরা একটা আরেকটা গান শুনি।

0: গান শোনার আগে যে কথায় ছিলাম যে তার বিয়ে, 16 বছর মাত্র বয়স তখন অমিয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হলো,
1: বলতে পারো প্রথম দেখা কোথায়,
0: সেই এটা বলার মতোই কথা বটে। জলসায় গান গাইছেন প্রতিমা, সেই গান শুনে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন অমিয় বন্দ্যোপাধ্যায়।
1: একদমই, এবং তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবার, একজন সুদর্শন যুবক, সুতরাং কমলা দেবী আপ্লুত, এবং তিনি কমলা দেবীকে কথাও দিলেন, প্রতিশ্রুতিও দিলেন যে প্রতিমাকে তিনি যথেষ্ট সাহায্য করবেন,
0: মানে গান প্রতিষ্ঠিত শিল্পী হওয়ার জন্য যা যা করা দরকার তিনি তাই করবেন। এবং সত্যি দেখো, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একজন সহজ সরল মানুষ, এই মানুষটিকে সঙ্গে না পেলে, ওই যে কথায় বলে না যে প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারী থাকে, প্রত্যেক সফল নারীর পিছনেও কিন্তু একজন পুরুষ থাকে।
1: একদম,
0: হ্যাঁ, এক্ষেত্রে আমরা সেইটাই দেখলাম যে অমিয় বন্দ্যোপাধ্যায় একেবারে তাকে দুহাতে আগলে রাখলেন, শুধু নয়, তার শিল্পী হওয়ার জন্য যা যা করার প্রয়োজন সবটুকু করলেন।
1: তো এইভাবেই ঘরণী হয়ে উঠলেন আমাদের প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সুগায়িকা। তো ঘরণী হয়ে ওঠার পরে তারপরে আস্তে আস্তে ছেলে মেয়ে ভরা সংসার, কিন্তু গান বা সুর কিন্তু কখনো তাকে ছেড়ে যায়নি, বা তিনিও ছাড়েননি,
0: একদমই তাই,
1: আমৃত্যু ধরে রেখেছিলেন সুরকে গলায়।
0: হ্যাঁ, একদম। আর তিনি মানে যেমন আধুনিক গান করেছেন, সঙ্গে ছবির গানও কিন্তু করেছেন। আমরা বললাম না আধুনিক গানের কথা, বা বলছিলাম যে রেডিওতে প্রথম গান গাওয়া সুধীরলাল চক্রবর্তীর একটা যোগাযোগ সেখানে, ছবিতে গান গাওয়ার ক্ষেত্রেও কিন্তু সুধীরলাল চক্রবর্তীর একটা যোগাযোগ ছিল। 1951 সালে প্রথম ছবি তার সুনন্দার বিয়ে, এই ছবিতে মানে কোনো ছবিতে প্লেব্যাক করা এই প্রথম, সেটিও কিন্তু ওই সুধীরলাল চক্রবর্তীর সুপারিশেই বলা যায়।
1: হ্যাঁ, কারণ ওই সেই সময় ওই বিভিন্ন কলকাতায় বিভিন্ন গানের জলসা হতো, সেই জলসাগুলোতে উষারঞ্জন মুখোপাধ্যায়, শৈলেন মুখোপাধ্যায়রা যেতেন, তারা শুনতেন বিভিন্ন শিল্পীর গান, এবং সেখানেই কিন্তু সুধীরলাল চক্রবর্তী আবারও প্রতিমা গায়কিতে এতটাই মগ্ন হয়ে, মুগ্ধ হয়ে গেলেন যে ওই তারপরেই সুনন্দার বিয়ে।
0: হ্যাঁ, একদমই। এবং তারপরে 1954তে ঢুলি, ঢুলি ছবির সেই বিখ্যাত গান কে ভুলতে পারে, মানে ঢুলি বললেই এই গানটির কথা সবার আগে মনে আসে, নিগাড়িয়া নীলসারি। যদিও আমরা সে গান আজ শুনবো না, কারণ আজকে অমূল্য আধুনিক, আমাদের আধুনিক গানেই সীমাবদ্ধ থাকতে হবে। শুধু নিগাড়িয়া নীলসারি নয়, প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি সেখানে ডুয়েট গেয়েছিলেন চুপি চুপি এলো কে ফুলো বনে মোর, ভারী সুন্দর গান, রাগপ্রধান গান, রাজেন সরকারের সুরে, অসম্ভব সুন্দর, অসম্ভব জনপ্রিয় হয়েছিল সেই গান। তো আমরা আপাতত বরং একটা অন্য গানে যাই।
1: আমার একটা ছোট্ট মজার কথা মনে পড়লো, জানো, দূরদর্শনের একটি ইন্টারভিউ সাক্ষাৎকার আমরা দেখছিলাম, সেখানে হেমন্ত মুখোপাধ্যায় সাক্ষাৎকার নিচ্ছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের, এই ঢুলির গানটি গাইতে বলা হয়েছে, হেমন্ত মুখোপাধ্যায় বলেছেন, কোন স্কেলে গাইবি, দিতে গাই, এত মিষ্টি করে উনি কথা বলতেন, এবং হেমন্ত মুখোপাধ্যায় এক সময় বকা দিয়ে উঠছেন, জোরে বল,
0: মানে গান খুঁজে পাচ্ছে না, তখন বলছেন মনে নেই, তখন বলছে না বলে উনি খুঁজছেন, তাহলে গাইবার দরকার নেই,
1: জোরে কথা বল, সুরটা ধর, কত রকম বলছেন, আর উনি একদম বাচ্চা মেয়ের মতন সামনে বাধ্য মেয়ের মতো বসে, এত সুন্দর ব্যবহার
0: সেই, আর এত সুন্দর সম্পর্ক। দেখো হেমন্ত, বোঝা যাচ্ছে পরিষ্কার যে তিনিও প্রতিমা বন্দ্যোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় কতটা সমীহ করেন, এবং হেমন্ত মুখোপাধ্যায় কতটা স্নেহ করেন এই মানুষটিকে, সেটা একদম পরিষ্কার দুজনের কথাবার্তায় পরিষ্কার বোঝা যাচ্ছে, ভারী সুন্দর ওই সাক্ষাৎকারটি। আমরা আরেকটা গানে যাই।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।
1: সুরেলা সফরে রয়েছেন আপনি 100.1 FM গোল্ড টিউন করে, আর আজকে আমরা অমূল্য আধুনিক নিয়ে রয়েছি। আর আমাদের অমূল্য আধুনিকে আমরা আজকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের অমূল্য কিছু আধুনিক গান শোনাচ্ছি আপনাদের, এবং তার জীবনের কথাও।

0: অবশ্যই তার সঙ্গে
1: একদমই। আমাদের এই মুহূর্তে একটা সংবাদ বিরতিতে যেতে হবে, ছোট্ট একটা বিরতির ওপারে আবারও ফিরে আসবো প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই, বাকি সময়টা আবারও থাকবো আপনাদের সঙ্গে কোয়েল সরিতা।
0: ঠিক 3:10 মিনিটে সংবাদ বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকুন সকলে।

0: ফিরে এসেছি আমরাও বনেরও চামেলি নয় প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সুরেলা সফরে আজ অমূল্য আধুনিকে। আপনি রয়েছেন কোয়েল সরিতার সঙ্গে, আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন কিন্নরকণ্ঠী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।
1: প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলতে গেলে এই একটি মাত্র অনুষ্ঠানে সেটা শেষ করে ওঠা,
0: দেখো আমরা শুধু আজকে তাও আধুনিক গানের কথা বলছি, আধুনিক গান শোনাচ্ছি, সেখানেও মানে আধুনিক গানের সম্ভারেও কটা গান আজকে শোনাতে পারবো, আর কত ভালো ভালো গান যে শোনানো হবে না সেটাই আমরা ভাবছি, তাই না?
1: একদম একদমই তাই। আসলে আমরা তো পুরো তার ছায়াছবির গানটাকে তো পুরোটাই বাদ দিচ্ছি,
0: সেখানে শুধু ছায়াছবির গান নয়, তার সঙ্গে দেখো নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, এই সমস্ত গান বাদ দিচ্ছি আমরা
1: একেবারে একেবারে। ফলে ভজন একটা মানে বড় অংশই বাদ চলে গেল আর কি, সেখানে আর কতটুকুই বা কি পড়ে থাকে,
0: তার মধ্যেও আমরা মানে কতটুকু যে কি পড়ে আছে সেটা নিয়েও আমরা মোটামুটি হিমশিম খাচ্ছি। মানে হিমশিম খাওয়া নয়, মানে এটা আর কি ওই নিজেদের সঙ্গে নিজেদের প্রতিনিয়ত যুদ্ধ, এটা শুনবো না ওটা শুনবো, ওটা শুনবো না এটা শুনবো, লোভ হচ্ছে প্রচুর। যাই হোক, বেশি কথা বাড়িয়ে বরং আমাদের লাভ নেই, আমরা এবার হেমন্ত মুখোপাধ্যায়ের কথা সেই প্রথম থেকে বারে বারে ঘুরে ফিরে আসছে, আমরা বরং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে তাঁর গাওয়া একটি গান শুনি। একটি গান শুনবো না দুটো গান শুনবো?
1: দুটো গান শুনি, দুটো গানই শুনি
0: আমরা পরপর দুটো গান শুনি বরং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: আমার নিজের বড্ড প্রিয় গান এই গানটি। পরপর দুটো গানই শুনলাম, বড় সাজ্জাগে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, এবং এই গান শুনলাম মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক ছিল প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের, বড় ভাই আর ছোট বোন, সত্যি সত্যিই তাই?
1: একদমই, বড় ভাই আর ছোট বোনের মতো সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক,
0: একদম
1: একটা অদ্ভুত স্নেহের সম্পর্ক, যেটা আমরা প্রতি ওই যে সাক্ষাৎকারটার কথা আমরা যেমন বলছিলাম, যে তাদের কথোপকথন শুনলেই বোঝা যায় যে তারা কতখানি আপন ভাবতেন একে অপরকে, নিজের মতন করে নিতেন আর কি একে অন্যকে।
0: ঠিক।
1: তো আমরা আজকে এই যে একটা সুরের সাগর থেকে অল্প অল্প করে একটু একটু করে জলের ছিটে পাচ্ছি চোখে মুখে বলা যায়, তো সেটার কিন্তু মানে জানি না এই কতক্ষণে এটা শেষ হতে পারে আর কি, এই সময় সীমা নেই কোনো।
0: বেশ, এবারে আমরা একটা এমন গানে যাই যে গান মানে আমরা শুরু করেছিলাম সুধীন দাশগুপ্তর সুরে গান শুনে, তো তারপরে সলিল চৌধুরীর কম্পোজিশন শুনেছি আমরা নাও গান ভরে একদম প্রথম দিকে। এবারে আবার একটা সলিল চৌধুরীর কম্পোজিশন, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের কথায় সলিল চৌধুরীর সুরে, এই গানটা শুনে দেখুন তো অন্য কোনো গানের কথা মনে পড়ে কিনা। মনে পড়বে, নিশ্চয়ই মনে পড়বে।

0: না না, ঘুম আসার কোনো দরকার নেই, আর এই গান শুনে ঘুম পাবেও না। যদিও প্রথমের দিকে যে সুরের আদল, প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা, সেই দো বিঘা জমিনের বিখ্যাত গান আজারিয়া নিন্দিয়া তুয়া, লতা মঙ্গেশকরের কণ্ঠে যে গান আমরা শুনেছি, সেই গানের সুরের একেবারে কি বলবো প্রতিবিম্ব।
1: হ্যাঁ,
0: কিন্তু গানের মাঝখান থেকে পুরো সুরের বদল হচ্ছে, এইটাই সলিল চৌধুরী, মানে সলিল সঙ্গীতের জাদু বলা যায়। হ্যাঁ, আবারও ম্যাজিক সেই যে একেবারে সম্পূর্ণ লয় তাল ছন্দ সবটা বদলে গেল।
1: ঠিক, একদমই একদমই। এইবারে সৈতাদি আমরা সেই বিখ্যাত গানটায় যাওয়ার কথা ভাবছি।
0: হ্যাঁ, মানে ঐতিহাসিক গান, মানে প্রতিমা বন্দ্যোপাধ্যায় বললেই যে গানটা আমাদের মনে পড়ে, এবং ছোট্টবেলা থেকে যে গান আমাদের ভাবায় ভালো লাগায় কাঁদায়ও বটে।
1: একদম, মানে কখন যে অঝরে চোখ থেকে জল পড়ে আমরা টের পাই না এই গান শুনতে শুনতে। তো সেই গানের যদি একটু ছোট্ট করে প্রেক্ষাপটটা দেখি, তাহলে দেখব যে তখন কাব্যসঙ্গীত খুব একটা হতো না আমাদের বাংলা গানে আর কি,
0: বা কবিতায় সুরারোপিত যে গান, জেনারেলি সেই ধরনের গান হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন, শ্যামল মিত্র কখনো কখনো গেয়েছেন।
1: ঠিক ঠিক, এবং আমরা যদ্দূর মনে পড়ে পালকি চলে, আবারও সুশীল চৌধুরী আসছে, বা রানার ছুটেছে, বা দিনের শেষে ঘুমের দেশে, এই ধরনের কিছু গান হচ্ছিল।
0: বা তোমার ধরো আমরা যদি বলি যে ছিপখান তিনদার, শ্যামল মিত্র গাইছেন।
1: একদম একদম একদম। কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে একজন মানে মহিলা কণ্ঠে আর কি, সেই মহিলা কণ্ঠে কাব্যসঙ্গীত গাওয়ার ফরমাইশ করা হলো প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে, এবং সেটার জন্য বেছে নেওয়া হলো সেই বিখ্যাত কবিতা যতীন্দ্রমোহন বাগচীর, এবং তাতে সুরারোপ করলেন সুধীন দাশগুপ্ত। একটা অসামান্য সৃষ্টি হলো, যে সৃষ্টি আমাদের আজও মুগ্ধ করে।
0: একদম, মানে এই গান যে বয়সেই যখনই শুনি না কেন, অদ্ভুত এক বিষাদময় বেদনা, অথচ কি যে ভালো লাগায় সেটা বলার নয়, শুনি বরং।

0: এই গানের পরে না আর কথা বলার মানে
1: কথা আর আসে না
0: সত্যি তাই। আর এই গান আমরা দুজনে আলোচনা করছিলাম যে এই গানটা না মানে গাইতে শুরু করলে পুরোটা বোধ হয় গেয়ে উঠতে পারি না আমরা, হ্যাঁ মাঝপথে থেমে যেতে হয়,
1: মাঝপথে গলা ধরে আসে, গলা বুঝে আসে, শক্তি ক্ষয় হয়। যাই হোক,
0: আমরা বরং এবারে একটু মুডটা চেঞ্জ করি আবার।
1: হ্যাঁ একদম একদম।
0: আর এতক্ষণ আমরা শুধুমাত্র সঙ্গীত শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলছিলাম, তার কিন্তু অন্য পরিচয়ও রয়েছে।
1: ঠিক,
0: হ্যাঁ সেই পরিচয়ে আমরা বরং একটু যাই।
1: বেশ,
0: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অবশ্যই শুনবো গান, তবে এই গান কিন্তু তার নিজের সুরারোপ করা, দেবাশিস চট্টোপাধ্যায়ের কথায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় নিজের সুরে। এবং আমরা ব্যাক টু ব্যাক আরও একটা গান শুনবো, যেটা তার ওই যে বলছিলাম ভাই বোনের সম্পর্ক বড় দাদার মতো, হেমন্ত মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সুরে হেমন্ত মুখোপাধ্যায়। প্রথমে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সুরে তার নিজের গাওয়া গান দেবাশিস চট্টোপাধ্যায়ের কথায়, আর পরের গানটিও দেবাশিস চট্টোপাধ্যায়েরই লেখা, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনি পরপর।

0: কি সুন্দর গান, দুটো গানই মানে দুরকম সুর। দেখো প্রথম গানটা একটা অদ্ভুত মৌমাছির কথা যেহেতু বলছে, একটা চঞ্চলতা রয়েছে গানের মধ্যে, আবার এ গানের মধ্যে একেবারে রোমান্টিসিজম ভরপুর, আর হেমন্ত মুখোপাধ্যায়ের ওই স্বর্ণকণ্ঠ কিছু বলারই নেই আর।
1: একদম একদমই তাই। সময় টুকটুক করে এগিয়ে যাচ্ছে আর আমাদের মনে হচ্ছে যে আরো কতগুলো গান শুনিয়ে দিলে ভালো হয়।
0: কোনটা শোনাই আর কোনটা শোনাই না,
1: কোনটা শোনাই না।
0: আপাতত আমরা আবার একটা এমন গানে যাই যে গানের মধ্যে একটা অদ্ভুত, মানে যে গানের মধ্যে একটা গল্প বলা আছে, একটা মেয়ের গল্প, অথচ গানের মধ্যে একটা অদ্ভুত ছন্দ। শ্যামল মিত্রের সুরে অনন্ত চট্টোপাধ্যায়ের কথায় শুনি আমরা সেই গান।

0: এবারে একটু মজার কথায় আসি। মানস প্রতিমা বন্দ্যোপাধ্যায় আমরা তো মানে জানি অত্যন্ত সহজ সরল ছিলেন। হৈমন্তী শুক্লা বলছেন যে তার সঙ্গে প্রথম পরিচয় হচ্ছে মায়ার সংসার এই ছবিতে গান গাইতে গিয়ে, মানে সেখানে হেমন্ত মুখোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায় গাইছেন, আর একটা শিশুকণ্ঠের জন্য হৈমন্তী শুক্লাকে ডাকা হয়েছিল। তো সেখানে গিয়ে তিনি বলছেন যে দেখছি যে কীরকম মুখটা নামিয়ে চুপটি করে বসে আছেন, গান শুরু হলো যখন তখন একটুও নড়ে না, একটুও চড়ে না, অথচ অদ্ভুত মানে সুরের যে নাচন লাগিয়ে দেওয়া, সেই কথা বলছেন। আবার বলছেন যে রিহার্সালে গেছি একদিন, সাইক্লোন এলো সে সময়, তা উনি বলছেন যে সবাই আমরা ভেউ ভেউ করে কাঁদছি যে কি করে বাড়ি যাব, ছোট তো তখন ভয় পাচ্ছেন, তো উনি সেই ওনার সেই সরু মিহি গলায় মিষ্টি করে বললেন কাঁদিস না কাঁদিস না, আমি বাড়ি পৌঁছে দেব বলে বলছেন। বাড়ি তো পৌঁছে দিলেনই, আবার বাড়িতে ঢুকে তার মানে হৈমন্তী শুক্লার বাবা পণ্ডিত হরিহর শুক্লা তার সঙ্গে দেখা করে গেলেন এবং ছেলে মেয়েকে দিয়ে গেলাম এইটা আর কি বললেন। শুধু তাই নয়, আরো একটা মজার ঘটনা, তাই তো? রাস্তায় কি হয়েছিল?
1: রাস্তায় একজন একজন মানে গাড়ি চালক আর কি,
0: হ্যাঁ,
1: তো রিক্সাওয়ালা তো সেই রিক্সাওয়ালাকে একটা বেশ বকুনি দিয়েছিলেন জোরে,
0: ওনার গাড়ি চালক বকেছিলেন,
1: হ্যাঁ, মানে ওনার গাড়ি চালক খুব জোরে রিক্সাওয়ালাকে একটা বকুনি দিয়েছিলেন, এবং পর মুহূর্তেই আবার তাকে বলছেন বাবা কিছু মনে করো না, একটু উঁচু গলায় কথা বলে ফেলেছি।
0: ঠিক তাই। আবার বলছেন গরমের দুপুরে তার বাড়িতে গিয়ে দেখেছে তিনি আঁচল পেটে পেতে মাটিতে শুয়ে আছেন। হ্যাঁ, সত্যি সত্যি মাটির মানুষই ছিলেন।
1: এবং হেমন্ত মুখোপাধ্যায় নাকি তার মাথার বেনুনি ধরে টেনে বলতেন এইভাবে গা, ঠিক করে গা, এবং তারপরেই আবার হেসে দিয়ে বলতেন না না তুই তোর মতো করে গা।
0: সেই ওই আর কি, মানে স্নেহটা এমন অদ্ভুত। হ্যাঁ, আর মানে ওই আর কি বলছেন যে খুব সাধারণ মানুষ ছিলেন, খাওয়াতে খুব ভালোবাসতেন। হ্যাঁ, আর উত্তর কলকাতা গেলে তিনি মানে একটা বিশেষ জায়গায় অবশ্যই যাবার সময় আসার সময় গাড়ি দাঁড় করাতেন। হ্যাঁ, আর ফাংশন করে তিনি অনেক সময় এমনটা হতো যে যা পেলেন সে সবাইকে ডেকে নিয়ে গিয়ে খাইয়ে খাওয়ার দাওয়ার মানে খাওয়া দাওয়া করে খাইয়েই সেই টাকা পয়সা

0: একটা করে ফেললেন
1: এতটাই,
0: এরকমই মানুষ ছিলেন তিনি। তো আমরা আরও একটা গানে যাই, আমরা সুধীন দাশগুপ্তর কম্পোজিশন শুনছিলাম, আরও একটা সুধীন দাশগুপ্তর কম্পোজিশন একটু শুনি, একটা নয় আমরা মানে আমার তো দুটো শুনতে ইচ্ছে করছে,
1: দুটোই শুনি, দুটোই
0: শুনি তাহলে পরপর দুটো। প্রথম গান শুনবো যে গানের অবশ্যই সুধীন দাশগুপ্তর সুর তো বলেই দিলাম, সুনীল বরণের কথা শুনি।

0: এই যে গানের নাচন, একটু আগে হৈমন্তী শুক্লার কথা শুনছিলাম না যে গানে নাচন লাগিয়ে দিতেন, সেই নাচন আর কি এই গানেও আমরা চেয়ে পেলাম।
1: একদমই একদমই।
0: আর অদ্ভুত ছেলে মানুষ ছিলেন তিনি, কখনো বিদেশে কনসার্ট করতে যাননি, তার কারণ প্লেনে চড়তে ভয় পেতেন।
1: শুধু তাই নয়, আরো একটা কারণ ছিল, বিদেশে পান পাওয়া যেত না।
0: আরে
1: এই দুটো কারণেই তিনি বিদেশ যাননি কোনোদিনও। মুম্বাইতে গিয়ে কিছুদিন ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায় তাকে জোর করেই প্রায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু বেশি দিন সেখানেও থাকতে পারেননি। ওই সংসার সন্তান সব কিছু করে তিনি চলে এসেছিলেন। কিন্তু একটা জিনিস ছিল, তিনি মানে সবসময় বলতেন, বুদ্ধদেব গঙ্গোপাধ্যায় বলছেন যে একটু যখনই শরীর খারাপ হতো, যেই একটু সুস্থ হতেন, সঙ্গে সঙ্গে বলতেন, ওরে আমাকে গান দে, গান ছাড়া আমি বাঁচবো কি করে। মানে সারাক্ষণ এই যে সুরের খিদেটা, এই খিদেটা ওনাকে তাড়া করে বেড়াতো, এই খিদে যেন আর মিটতই না।
0: একদম তাই।

0: স্বামী চলে যাওয়ার পর এই মানুষটি একেবারে মানসিকভাবে প্রায় ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। কোনো প্রায় সেভাবে বোধ শক্তি তার কাজ করতো না, বুঝতেও পারতেন না। কোনো ফাংশনে তাকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হতো, হয়তো তিনি কিছুই বুঝতে পারতেন না। মানে লোকজন যারা শুনছে তাদের যে উন্মাদনা, কিছুই তিনি টের পেতেন না। শুধু হারমোনিয়ামে আঙুলটা হাতটা যখন ছুঁয়ে দেওয়া হতো, অবলীলায় গান গেয়ে উঠতেন।
1: একদমই, এই মানুষটি সারা জীবন সুরকে নিয়ে বেঁচেছেন। আজকে তার কথায়, তার গানেই আমরা থাকলাম,
0: তাকে নিয়ে থাকলাম। তিনি গানের মাঝেই বেঁচে থাকবেন, আর আমাদের মনের মাঝেও গানের জন্য বেঁচে থাকবেন। প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তার প্রতি অনেক শ্রদ্ধা রইল আমাদের তরফ থেকে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি সেটার সূচনা হল আজ থেকে। কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক কার্গো কমপ্লেক্স থেকে এই চুক্তির সূচনা করা হয়। ব্রিটেনের সোনার গয়না, চা, কফি এবং পানপাতা রপ্তানির মধ্য দিয়ে সূচনা হল। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয়, DGFT, টি বোর্ড, কফি বোর্ড এবং জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অন্যান্য অংশীদারদের সঙ্গে যৌথভাবে আজ এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে উপস্থিত আছেন কলকাতায় ব্রিটেনের ডেপুটি হাই কমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং। অনুষ্ঠানে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় বলেন,
1: ভারত ইউকের সম্পর্ক আরও উন্নত হবে, দৃঢ় হবে। এটা অত্যন্ত বেশি বলা হবে না, যদি বলা হয় এটা খুব ঐতিহাসিক দিন, সেটাও বেশি বলা হবে না। আজকে ফল, সবজি, কফি, চা এবং আমাদের যেখানকার শিল্পী তাদের হাতের তৈরি সমস্ত গহনা রপ্তানি হবে, সেটার জন্যই আমরা সকলে এখানে। যে যে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকার সেই সকল উদ্যোগ নেবে এবং কেন্দ্রীয় সরকারের হেল্প নেবে।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি সেটা এবং সামাজিক নিরাপত্তা চুক্তি দুদেশের মধ্যে অংশীদারিত্ব ক্ষেত্রে নতুন মাইল ফলক হয়ে উঠবে। সমাজ মাধ্যমে এই বিষয়ে শুভেচ্ছা ব্যক্ত করে উপরাষ্ট্রপতি বলেন, এই চুক্তি উল্লেখযোগ্যভাবে বাজারের সম্প্রসারণ, বাণিজ্য ও পরিষেবার বৃদ্ধি ঘটাবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের প্রযুক্তি ও শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে দুটি বড় অঙ্কের আর্থিক প্যাকেজে অনুমোদন দিয়েছে। এই লক্ষ্যে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য বাজেট বরাদ্দ ধরা হয়েছে 1,27,500 কোটি টাকা। পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 62,500 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে কথা জানিয়েছেন।
2: মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম, এসমে 62,500 কোটি রুপিস কা লেআউট হুয়া। আপ সব জানতে হ্যায় কি ইন 10 বর্ষো মে ম্যাসিভ চেঞ্জ আয়া ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং মে। 7 গুণা ম্যানুফ্যাকচারিং বড়ি, প্রোডাকশন বড়া আর 11 গুণা এক্সপোর্ট বড়া 2014 কে কম্পারিজন মে। আর ভারত যো মোবাইল ফোন ইম্পোর্টার থা, আজ নেট এক্সপোর্টার বন গিয়া হ্যায় আর সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার বন গিয়া হ্যায় ভারত মোবাইল ফোন কা।
0: সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026 অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেশে নতুন গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। উত্তরপ্রদেশের বারাণসী এবং কাশী শহরের মধ্যে যানজট কমাতে দুটি এলিভেটেড করিডোর তৈরির সিদ্ধান্ত হয়েছে। কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে 21 জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সর্বাধিক 2,500 কর্মী সমর্থক নিয়ে এই সমাবেশ করা যাবে। এ ব্যাপারে পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে এবং প্রদেশ কংগ্রেস শহীদ মিনারের কাছে এবার 21 জুলাই পালন করবে। বর্ষিয়ান নেতা মদন মিত্র তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজ সাংবাদিক সম্মেলনে তিনি মমতাপন্থী তৃণমূল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন বিরোধী শিবিরে যোগ দেবার কথা জানান।
3: তৃণমূলের অবস্থা যদি এখনই হাল ধরা না যায় তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় ট্রেন থেকে নেবে কোমরে হাত দিয়ে 7 তারিখ দেখে নেবো হুইসেল বাজবে, এসব করে হবে না, মানুষের কাছে যেতে হবে।
0: নির্বাচনী প্রচার পর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে সিআইডি আজ তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো অভিষেক ব্যানার্জি 12টার কিছুক্ষণ আগে বিধাননগর মহকুমা আদালতে হাজিরা দেন। এ উপলক্ষে আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। দুপুর 1:30 নাগাদ আদালত চত্বর থেকে বেরিয়ে যান অভিষেক। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের উপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আগামী 48 ঘন্টায় সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে। এদিকে বাঁকুড়ার উপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হওয়ায় আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কবার্তা। আগামী রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কার্ডিফে সোফিয়া গার্ডেন্সে আগামীকাল দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:30। খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আজ থেকে কার্যকর হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। রাজ্য সরকারি দপ্তরগুলিতে বিভিন্ন কাজের বরাদ দেওয়ার ক্ষেত্রে প্রতিবার টেন্ডার ডাকা বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে 21 জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। ঋতব্রত শিবিরে যোগ কামারহাটির বিধায়ক মদন মিত্রের। আগামীকাল রথযাত্রা, পুরীর পাশাপাশি এরাজ্যেও উৎসব উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আজ থেকে কার্যকর হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে সোনার গয়না, পানপাতা, কফি এবং চা রপ্তানির প্রথম চালান ব্রিটেনে পাঠানো হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের শিল্প বাণিজ্যমন্ত্রী তাপস রায় আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে বলেন, পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে আজ এক নতুন অধ্যায়ের সূচনা।

0: করা হল। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি বিকশিত ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যকে আরও গতিশীল করবে। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার বাণিজ্য প্রসারে কোনো পদক্ষেপ না নিলেও বর্তমান সরকার এক্ষেত্রে সব রকম উদ্যোগ নিচ্ছে।
1: ভারত ইউকের সম্পর্ক আরও উন্নত হবে, দৃঢ় হবে। ফল, সবজি, কফি, চা এবং আমাদের যেখানকার শিল্পী তাদের হাতের তৈরি সমস্ত গহনা রপ্তানি হবে, সেটার জন্যই আমরা সকলে এখানে। যে যে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকার সেই সকল উদ্যোগ নেবে এবং কেন্দ্রীয় সরকারে হেল্প নেবে।
0: ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং জানান, সিইটিএ চুক্তির বাস্তবায়ন সমগ্র বিশ্বের কাছে একটি বড় ইতিবাচক বার্তা পাঠালো।
2: Which feel different. Today we are not just sending a consignment out of Kolkata. We are sending out a signal to Delhi, to London and frankly to the world that the UK-India comprehensive economic and trade agreement is no longer a document. As of today, it is a living, breathing reality.
0: পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের পাট, বাঁশ, ফলমূল ও শাকসবজি সহ বিভিন্ন পণ্য এই চুক্তির ফলে বিশেষভাবে লাভবান হবে বলে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ফরেন ট্রেড সি কে মিশ্র জানিয়েছেন।
3: পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল সে জো প্রমিনেন্ট আইটমস হ্যাঁ ও লেদার প্রোডাক্টস হ্যাঁ, জুট হ্যাঁ, ম্যারিন প্রোডাক্ট হ্যাঁ, তো ইয়ে বেঙ্গল সে জো প্রোডাক্টস যাতে হ্যাঁ ইয়ে মেজর প্রোডাক্টস হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গল কে সাথ নর্থ ইস্ট কে ভি বহুত সারে প্রোডাক্টস হ্যাঁ। বড়া মার্কেট এক্সেস আপকো মিল রহা হ্যায় ওর ও মার্কেট কোই সাধারণ মার্কেট নাই হ্যায়, প্রিমিয়াম কাস্টমার হ্যায়, হাই ভ্যালু মার্কেট হ্যায়, তো আপকো ওয়াহাঁ পে আপকে লোগোঁ কো কাফি বেনিফিট হোনে ওয়ালা থি, আব আপকো লেভেল প্লেয়িং ফিল্ড হো গই হ্যায়।
0: পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। গতকাল ও আজ ত্রিশক্তি কোর, ব্যাংডুবি সামরিক স্টেশন এবং স্পিয়ার কোরে গিয়ে তিনি সীমান্তে মোতায়েন বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ত্রিশক্তি কোরে সেনাপ্রধানকে পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। এরপর ব্যাংডুবি সামরিক স্টেশনে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা, রসদ সরবরাহের প্রস্তুতি খতিয়ে দেখার পর স্পিয়ার কোরে উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সেনা প্রধান। রাজ্যে সরকারি দপ্তরগুলিতে বিভিন্ন কাজের বরাত বারবার একই সংস্থাকে দেওয়ার বদলে নিয়ম মেনে নির্দিষ্ট সময় অন্তর টেন্ডার ডেকে তা করতে হবে বলে নবান্ন তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ওই নির্দেশিকায় জানিয়েছেন, কোনো সংস্থার চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে নতুন টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করতে হবে। প্রতি দপ্তরের প্রধান প্রতি মাসে নিয়োজিত সংস্থার সঙ্গে চুক্তি পর্যালোচনা করবেন এবং সেই রিপোর্ট অর্থ দপ্তরে পাঠাবেন। চুক্তির মেয়াদ বৃদ্ধি বা পুনর্নবীকরণের প্রস্তাব কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না। সময় মতো টেন্ডার না ডাকার অজুহাত গ্রাহ্য হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। অনুমোদন ছাড়া চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন টেন্ডার ডাকার ক্ষেত্রে অযথা দেরি গুরুতর আর্থিক অনিয়ম হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব মেদিনীপুরে দাদন পাত্রবাড়ির প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য তৎপরতা তুঙ্গে। শিল্পসচিব বন্দনা যাদব আজ সেখানে গিয়ে জেলাশাসক সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শীঘ্রই রাজ্যের তরফে দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, দাদন পাত্রবাড়ি সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য রাজ্য সরকার 1,700 একর জমি চিহ্নিত করেছে। প্রাথমিকভাবে এর জন্য খরচ ধরা হয়েছে 19,209 কোটি টাকা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার বাবাকে কারা দপ্তরে নিয়োগ করেছে রাজ্য সরকার। ইতোমধ্যেই তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শনিবার ওই নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এই ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও পুলিশে এনকাউন্টারে একজনের মৃত্যু হয়। এদিকে নাবালিকার দেহ উদ্ধারের পর গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত শাকিম লস্কর ওরফে কেলেকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে তার পুলিশ হেফাজত হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে 21 জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। দুপুর 12:00 থেকে 3:30 পর্যন্ত সর্বাধিক 2,500 কর্মী সমর্থক নিয়ে সমাবেশ করা যাবে। এ ব্যাপারে পুলিশকে পর্যাপ্ত

0: নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বর্ষিয়ার নেতা কামারহাটির বিধায়ক মদন মিত্র তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজ সাংবাদিক সম্মেলনে তিনি মমতাপন্থী তৃণমূল কংগ্রেস ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন।
1: আমি আজকে লিডার অব দি অপোজিশন অফিসিয়াল ঋতব্রত, সেই অফিসিয়াল গোষ্ঠীর হাত ধরলাম। আমার মনে দুঃখ নেই, এই কারণে আমি তৃণমূল ছেড়ে যাইনি, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। তৃণমূলের অবস্থা যদি এখনই হাল ধরা না যায় তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না, ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না।
0: উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় গতকালই মদন মিত্রের স্ত্রী এবং দুই ছেলেকে নোটিশ দেয় ইডি। রাতেই এন্টালির বিধায়ক বিদ্রোহী শিবিরের নেতা সন্দীপন সাহার বাড়িতে যান তিনি। এরপরই মদনের শিবির বদল নিয়ে জল্পনা শুরু হয়। এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন দলে যোগ দেবার পেছনে মূল কারণ অভিষেক ব্যানার্জি বলে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, ভয় দেখিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থার নামে চাপ সৃষ্টি করে অনেককে দল ছাড়তে বাধ্য করা হচ্ছে। সামাজিক মাধ্যমে আজ এক বার্তায় তিনি বলেন, দলের সঙ্গে যারা দীর্ঘদিন থেকে সংগ্রাম করেছেন তারাই তৃণমূলের প্রকৃত সম্পদ।
2: আইসি তাদের, তারা এলাকায় এলাকায় গিয়ে এমএলএদের ভয় দেখাচ্ছেন, আমার যারা অ্যাক্টিভ ওয়ার্কার তাদের ভয় দেখাচ্ছেন, সমস্ত মিউনিসিপ্যালিটি ভেঙে দিচ্ছেন ভয় দেখিয়ে, জেলা পরিষদ গ্রাম সভা জোর করে দখল করছেন পঞ্চায়েত, এবং গিয়ে বলছেন হয় ওই শিবিরে যাও, বিজেপির কোলে যারা দুলছে তৃণমূলটাকে ভাঙো, আর তা নাহলে জেলে যাও। অনেকে জেলেও আছেন। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের।
0: সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করিয়ে এক শিশুর ডান হাত খোয়ানোর ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় সাংসদ অভিষেক ব্যানার্জি সহ ছজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছাড়াও বিধায়ক দিলীপ মণ্ডল, দলের নেতা চিকিৎসক শান্তনু সেন। আগামীকাল রথযাত্রা, জগন্নাথ দেব বলভদ্র দেবী সুভদ্রা রথে উপবিষ্ট হয়ে যাবেন মাসির বাড়ি। ওড়িশার পুরী, রাজ্যের হুগলির মাহেশ গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হাওড়ার আন্দুল, বাঁকুড়ার বিষ্ণুপুর, কোচবিহারের মদনমোহন, নদিয়ার মায়াপুরের ইস্কন, কলকাতার ইস্কনে রথযাত্রার জন্য যাবতীয় প্রস্তুতি শেষ পর্যায়ে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থিত নিম্নচাপ অঞ্চলটি আগামী 48 ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 8:24। শুরু হচ্ছে আশার কথা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, শিলিগুড়ি, এফএম গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী প্রচার তরঙ্গ এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।
1: আপনারা রেডিও সেটের সামনে অপেক্ষা করে থাকেন মাসের বুধবার ঠিক 8টা থেকে 8:30 পর্যন্ত। এই মুহূর্তে আপনি যদি অফিস থেকে বাড়ি ফেরেন ক্লান্ত মনে, রেডিওটা যে সবসময় সঙ্গে থাকতে হবে এমন তো নয়। আমাদের হাতে এই মুহূর্তে স্মার্ট যুগে স্মার্টফোন, সেখানে নিউজ অন এআইআর অ্যাপের লিঙ্কটা ক্লিক করলেই আপনি সরাসরি শুনতে পাবেন আমাদের। ঘোর বর্ষাকাল, প্যাচপ্যাচে গরম ভ্যাপসা, ঠিক এই সময়ে আপনি যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন, বাড়ির সামনে দেখলেন একটা ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে, অনেক দিন খাননি, একটু তো খেতে ইচ্ছে করতেই পারে, বলুন, খেয়ে ফেললেন বেশ কয়েকটা জমিয়ে, এবং এই যে

0: এই ফুচকাটা জমিয়ে খেয়ে ফেললেন, তখন তো বেশ জিভে স্বাদ লাগলো। সেই সঙ্গে সঙ্গে নিজের অজান্তেই যে একটা জিনিস, একটা রোগ আপনার শরীরে প্রবেশ করে গেল, সেটা কি আপনি জানলেন? কি বলুন তো, তাই নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আশার কথার আলোচনার বিষয় ভাইরাল হেপাটাইটিস পরিষেবা, এই রোগ এবং সেইখানে আশাদের ভূমিকা। স্টুডিওতে উপস্থিত দুই বিশেষজ্ঞ, তাদেরকে স্বাগত জানাই আজকে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সহকারী অধ্যাপিকা চিকিৎসক মধু ছন্দা কয়াল, ট্রপিক্যাল মেডিসিন কলকাতা। ম্যাডাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
1: নমস্কার।
0: সেই সঙ্গে উপস্থিত আছেন আজকের আমাদের যে আলোচনার বিষয়, সেই বিষয়ের ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের স্টেট কনসালট্যান্ট স্মিতা বন্দ্যোপাধ্যায়।
2: নমস্কার,
0: আপনাকেও স্বাগত। প্রথমেই আমি আসব আপনার কাছে, যে এই যে বললাম খেয়ে তো ফেললাম পুচকাটা, বা ধরুন মোমো প্রচণ্ড খিদে পেয়েছে ফেরার সময়, মোমোর স্যুপটা খেতেও তো বেশ ভালো লাগলো, এই সঙ্গে সঙ্গেই কি নিজের অজান্তেই আমরা কোথাও একটা বিপদ রেখে আনলাম?
1: অবশ্যই, বিশেষত বর্ষাকাল বা গ্রীষ্মের শেষে যখন আমরা এই ধরনের জল জাতীয় জিনিস খাচ্ছি, যেটার সোর্সটা কত সুরক্ষিত আমরা সেটা জানি না, এই ধরনের জল বা কাটা ফল ইত্যাদি এইসব যখন আমরা খাচ্ছি, তখন আমাদের নিজের অজান্তেই কিছু কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করছে। এর মধ্যে আমরা আজকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, অর্থাৎ ভাইরাল হেপাটাইটিস, তার মধ্যে এই জল এবং খাদ্যবাহিত দুটো ভাইরাস আছে, যেমন হেপাটাইটিস এ এবং ই, এই দুটো কিন্তু এর মাধ্যমে প্রবেশ করতে।
0: আচ্ছা, এই যে হেপাটাইটিস বিভিন্ন নিয়ে আলোচনা করব, বিভিন্ন রকম ফের নিয়ে, তার আগে যদি একটু জানতে চাই যে হেপাটাইটিসটা কি, মানে কোথায় হয় শরীরে আমাদের?
1: হেপাটাইটিস, টাইটিস বলতে, অর্থাৎ এটা এক ধরনের প্রদাহ, যেটা মেইনলি লিভারকে বা যকৃৎকে আক্রান্ত করে।
0: আচ্ছা, সেই
1: লিভারের অসুখ,
0: মেইনলি লিভারের অসুখ। এবার যেটা বলছিলেন যে বি আর সি নিয়ে কথা বলবো, তার মানে হেপাটাইটিসের প্রকারভেদ আছে?
1: অবশ্যই।
0: ক প্রকার হেপাটাইটিস?
1: হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস বলতে গেলে মোটামুটি পাঁচ রকম, তার মধ্যে হেপাটাইটিস এ এবং ই আমি বলেছি। হেপাটাইটিস এ এবং ই হচ্ছে জলবাহিত বা খাদ্যবাহিত হতে পারে, দূষিত জলের মাধ্যমে হতে পারে। আর হেপাটাইটিস বি এবং সি এগুলো আসে বিভিন্ন রকমের সংক্রমিত রক্ত, দেহরস ইত্যাদির মাধ্যমে।
0: আচ্ছা, এইবারে লিভারের প্রদাহ বলতে বা লিভারের সমস্যা বলতে আগেই না আমাদের জন্ডিসের কথাটা ভীষণ মাথায় আসে, এইবার জন্ডিস আর হেপাটাইটিসের মধ্যে কি আলাদা কোনো পার্থক্য আছে?
1: হ্যাঁ, অবশ্যই। হেপাটাইটিস হচ্ছে মানে লিভারটা যখন এক ধরনের ইনফ্ল্যামেশন হলো, অর্থাৎ কিনা প্রদাহ হলো।
0: আচ্ছা,
1: এবং তার লক্ষণ হিসেবে জন্ডিস দেখা যেতে পারে।
0: সবসময়
1: জন্ডিসও হবে, অর্থাৎ কিনা চোখের সাদা অংশটা হলুদ হয়ে যাবে, প্রস্রাবের রং হলুদ হতে পারে। বেশি মাত্রায় যদি জন্ডিস হয়, সেক্ষেত্রে অনেক সময় গায়ের চামড়ার রং ইত্যাদি, মানে সেগুলো হলুদ হয়ে যেতে পারে। জন্ডিস হচ্ছে হেপাটাইটিসের লক্ষণ।
0: আচ্ছা,
1: এবং কিছু কিছু ক্ষেত্রে হেপাটাইটিস হলেই যে জন্ডিস হবে এমন নাও হতে পারে, তাকে আমরা অ্যানিকটেরিক জন্ডিস বলি। অর্থাৎ কিনা কোনো রকমের প্রদাহ চলছে শরীরের মধ্যে, রোগের সব কিছু বর্তমান, কিন্তু সে নিজেকে প্রকাশ করছে না।
0: আচ্ছা, অর্থাৎ হেপাটাইটিসের সঙ্গে জন্ডিসের একটা সম্পর্ক থাকলেও সবসময় যে জন্ডিস হবে এমন কোনো কথা নেই। এবারে আমাদের সঙ্গে আর এক অতিথি আলোচক আছেন স্মিতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে জানতে চাইব যে এই যে হেপাটাইটিস রোগ, এটা কি নির্ণয় করার জন্য কি পদ্ধতি, আমি বুঝবো কি করে যে আমার হেপাটাইটিস হয়েছে?
2: ভাইরাল হেপাটাইটিস বি বা ভাইরাল হেপাটাইটিস সি আছে কিনা এটা জানার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে রক্ত পরীক্ষা করা।
0: আচ্ছা
2: রক্ত পরীক্ষা করলে আমরা জানতে পারবো যে এই ভাইরাস আমাদের শরীরে আছে কিনা।

0: আচ্ছা, এবার এই যে রক্ত পরীক্ষা, এক্ষেত্রে ধরুন যারা গর্ভবতী মহিলা তাদের ক্ষেত্রে কি আলাদা কোনো স্পেসিফিক পরীক্ষা আছে?
1: রক্ত পরীক্ষার মাধ্যমেই করতে হবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, এবং তারা তাদের নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যাবেন এবং সেখানে রক্ত পরীক্ষা করাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
0: অর্থাৎ এই জায়গাটাতেও আপনাদের একটা চিন্তার নিরসন, যে আমরা যখনই ভাবি আজকাল তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য যখনই পরীক্ষার কথা আসে তখনই একটা খরচের প্রসঙ্গ আমাদের মাথায় এসেই যায়, সেক্ষেত্রে বলবো আপনার সরকার আপনার পাশে, সরকারিভাবে বিনামূল্যে এই পরীক্ষা হয় এবং এই পরীক্ষার মাধ্যমে জানতে পারা যাবে যে আপনার শরীরে ভাইরাল হেপাটাইটিস বাসা বেঁধেছে কিনা। ডক্টর কয়াল, আপনার কাছে জানতে চাইবো যে হেপাটাইটিস বি বা সি, যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি বা সতর্কতার কথা বলছি, এটা মূলত কিভাবে ছড়াচ্ছে?
2: আচ্ছা, হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস বি এবং সি মূলত, আমি আগেও একবার বলেছি, সংক্রমিত রক্ত, অর্থাৎ কেউ রক্ত দান করেছেন, সেই রক্ত কোনো রোগীর শরীরে দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু এই সংক্রমিত মানুষটির থেকে যে রক্ত উনি দান করেছিলেন সেই রক্তটা পরবর্তী আরেকজনের মধ্যে প্রবেশ করলো, অর্থাৎ তার সঙ্গে ভাইরাসটাও তিনি ফ্রি পেলেন, অর্থাৎ কিনা এইভাবে ভাইরাস এলো। দ্বিতীয়ত হতে পারে অন্য দেহ রস, সেগুলোর মধ্য দিয়েও কিন্তু এই ভাইরাস আসতে পারে। এই দুটি ভাইরাস, ধরুন যারা নিয়মিত রক্ত পান, যেমন থ্যালাসেমিয়া রোগী যারা, তারা ছোট অথবা বড় যে কোনো অবস্থাতেই, তারা যদি এই ধরনের বারে বারে যাদের মধ্যে রক্ত দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে এই সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি, যেহেতু বারে বারে বিভিন্ন সোর্স থেকে তাদের রক্ত আসছে। এবং হিমোডায়ালিসিস, যারা ডায়ালিসিস পরিষেবা নেন যেসব রোগী, তাদের মধ্যেও বারে বারে এই যে রক্ত সংক্রান্ত যে একটা মানে ডায়ালিসিসের মধ্যে দিয়ে রক্তটাকে পরিষ্কার পরিশ্রুত করা হয়, সেক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা থাকছে যে এই ভাইরাল হেপাটাইটিস বি এবং সি আসতে পারে। এছাড়াও গর্ভস্থ সন্তানের মধ্যে মায়ের থেকে, মা যদি ইনফেক্টেড হন, মা যদি সংক্রমিত থাকেন, গর্ভস্থ সন্তানের মধ্যে কিন্তু হেপাটাইটিস বি আসতে পারে।
0: সেক্ষেত্রে কি ওই গর্ভস্থ সন্তানের ঝুঁকি আছে বা ঝুঁকি কতটা?
2: হ্যাঁ, অবশ্যই আছে, এই যে সম্ভাবনা তো অনেকখানি বেশি থাকে, সেটা নির্ভর করে যে মায়ের শরীরে হেপাটাইটিস বি কত মাত্রায় আছে,
0: মাত্রার উপর ঝুঁকিটা। সেক্ষেত্রে কি ঝুঁকি ধরুন উভয়েরই, নাকি গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে যেহেতু ভ্রূণ অবস্থা একদম ছোট অবস্থা আছে তার ঝুঁকি বেশি?
2: তার ক্ষেত্রে ঝুঁকি অবশ্যই বেশি, এবং সংক্রমণ মানে এই যে মায়ের থেকে সন্তানের মধ্যে যে ইনফেকশনটা যাচ্ছে, সংক্রমণটা যাচ্ছে, এক্ষেত্রে দেখা যায় যে এই বাচ্চার ক্ষেত্রে এই সংক্রমণের দীর্ঘমেয়াদি প্রভাব দেখা যায়, অর্থাৎ কিনা একটা ক্রনিক হয়ে যায় ইনফেকশন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ এই এই জায়গাতে, অর্থাৎ একটা হেপাটাইটিস বি বা সি কতটা মানে কতদিন পর্যন্ত একটা রোগীর শরীরে থাকতে পারে?
2: দেখুন, হেপাটাইটিস বি নির্ভর করে কোন সময় সংক্রমণটা হয়েছে। যদি পূর্ণবয়স্ক একজন মানুষের, যিনি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক, যার কোনো অন্য কোনো অসুখ নেই, তার ক্ষেত্রে যদি ভাইরাল হেপাটাইটিস হয়, অর্থাৎ অ্যাকিউট হিসেবে যদি সেটাকে দেখা যায়, ছ মাসের মধ্যে মোটামুটি সেরে যায়। 3 থেকে 6 মাসের মধ্যে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ তার শরীর থেকে ভাইরাল হেপাটাইটিস বি কে সম্পূর্ণ নির্মূল করতে পারে। সি এর ক্ষেত্রেও এরকম অ্যাকিউট হেপাটাইটিস সি হতে পারে, আর সেক্ষেত্রে মানে, আর হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আরেকটা কথা বলার, যে যদি এই আমি যেটা বললাম মায়ের থেকে সংক্রমণ যদি পেয়ে থাকে, অর্থাৎ খুব আর্লি এজে, একদম জন্মের পরবর্তী সময় বা জন্মের সময় বা গর্ভস্থ অবস্থায় যদি ইনফেকশন পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে 90% চান্স যে এই সংক্রমণটা দীর্ঘমেয়াদী,
0: অর্থাৎ এটা কি ফিরে ফিরে আসবে?
2: ফিরে ফিরে না, এটা শরীরে থেকে যাবে।
0: আচ্ছা,
2: হেপাটাইটিস বি বা বি এর যেটা সব থেকে বড় সমস্যা, এটা শরীরের মধ্যে থেকে যায়।
0: আচ্ছা, তার জন্য ধরুন তার স্বাভাবিক জীবনযাত্রার কি কি অসুবিধা হতে পারে?
2: স্বাভাবিক জীবনযাত্রায় ধরুন প্রথম দিকে সে কিছুই বুঝতে পারবে না, যদি জন্ডিস দিয়ে প্রকাশ না হয়, অ্যানিকটেরিক হয়, এবং হেপাটাইটিস বি এর একটা বড় মানে শতাংশ আছে যেখানে যেই রোগীদের মধ্যে কোনো রকমের জন্ডিস নিয়ে প্রকাশ থাকে না, এবং তারা বুঝতেও পারেন না তাদের যে শরীরের মধ্যে হেপাটাইটিস বি আছে।

0: বর্তমান আছে, তারা সেই নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা চলে চালিয়ে যান। কিন্তু কোনো একটা সময় দীর্ঘদিন পরে হঠাৎ তার কোনো পরীক্ষা করতে গিয়ে হয়তো সেটা দেখা গেল, বা কখনো জন্ডিস হলো, বা তিনি কখনো দীর্ঘমেয়াদী কোনো ওষুধ খাচ্ছেন যেগুলো তার শরীরের অনাক্রম্যতাটাকে কমিয়ে দিয়েছে। যেমন ধরুন দীর্ঘদিন স্টেরয়েড খাচ্ছেন, কারোর শরীরে কোনো রকমের একটা কর্কট রোগের প্রাদুর্ভাব দেখা গেছে, তিনি তার জন্য বিভিন্ন রকমের কেমোথেরাপি রেডিওথেরাপি নিচ্ছেন, অর্থাৎ কিনা যে কোনো জায়গায় তার ইমিউনিটিটা কমে গেছে, অনাক্রম্যতার প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, সেই সব জায়গায় কিন্তু তার ক্ষেত্রে এই হেপাটাইটিস বি নিজ মানে পূর্ণরূপে নিজেকে প্রকাশ করবে। জন্ডিস, লিভারের সমস্ত সমস্যা, এগুলো তো থাকবেই, তাছাড়া ক্রনিক হেপাটাইটিস থেকে পরবর্তীকালে সিরোসিস হওয়ার সম্ভাবনা এবং লিভার ক্যান্সার হওয়ার একটা অবশ্যই সম্ভাবনা থাকে। সেটাই এই রোগের সব থেকে বড় সাইড এফেক্ট, ঝুঁকি।
1: এবার ধরুন জন্ডিস তো লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে না, তাহলে একজন রোগীর কি কোনো মানুষের ক্ষেত্রে বোঝার কোনো সুযোগ আছে যে তার মধ্যে এই রোগটা বাসা বাঁধছে, কোনো লক্ষণ বা কিছু, যে বমি বমি বা ক্লান্তি এরকম কোনো?
0: একটা ক্লান্তি থাকে অনেক সময়, সেটা মানুষে অনেকে আমাদের আজকে আজকালকার যে জীবনযাত্রা, রোজকার জীবনযাত্রা, সেখানে আমরা প্রত্যেকে ব্যস্ত
1: ঠিক,
0: এবং দিনের শেষে অনেক সময় আমরা এরকম থাকি, ক্লান্ত থাকি। এই ক্লান্তিটাকে আমরা অনেক সময়
1: মানে রোজকার ক্লান্তি হিসেবেই ধরে নিই, যে আমাদের যে এই মুহূর্তে আমাদের যে জীবনযাত্রা, সেখানে যে ধরুন স্ট্রেস বা আমাদের ইঁদুর দৌড়ের যে সামিল আমরা সবাই, সেখান থেকে আমরা ভাবি যে ক্লান্তি বা অবসাদ বা ফ্যাটিগনেস এটা খুব স্বাভাবিক। সেই জায়গাটাতেই আমার মনে হয় যে একজন ডাক্তার হিসেবে আপনি কি বলবেন যে একজন মানুষ কিভাবে সচেতন হতে পারেন?
0: দেখুন, হেপাটাইটিস বি সংক্রমণটাকে প্রতিরোধের জায়গায় চলে আসছি আমরা, হেপাটাইটিস বি বা সি দুটোর ক্ষেত্রে একই রকমভাবে আমরা প্রতিরোধ করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যেখান থেকে রক্ত নিচ্ছি, যেহেতু রক্ত এবং দেহ রসের মাধ্যমে আসে, তাহলে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব যে দেহ রস একজনের সঙ্গে আরেকজনের যাতে না লাগে, বা রক্ত যখন নিচ্ছি তখন একটা সুরক্ষিত জায়গা থেকে, কোনো যে ব্লাড ব্যাংক থেকে আমি কালেক্ট করার চেষ্টা করছি সেটা সুরক্ষিত জায়গা, যে কোনো জায়গা থেকে আমি একটা যে কোনো আননোন সোর্স থেকে আমি ব্লাডটা কালেক্ট করব না, এগুলো যেমন আছে।
1: এই প্রসঙ্গে আরও একটা কথা মনে হয় যে আজকালকার এই ফ্যাশনের যুগে দাঁড়িয়ে ট্যাটু করা, এটা একটা ভীষণভাবে জনপ্রিয়। যখন আপনি বারবার বলছেন এই সূচের পরিবর্তনের কথা, সেক্ষেত্রে এই ট্যাটু থেকে কি কোথাও এই ঝুঁকিটা থাকে?
0: হ্যাঁ, অবশ্যই। ট্যাটুতে যদি দেখুন, বিভিন্ন ধরনের যে পার্লার বা রোড সাইড যেসব জায়গায় ট্যাটু করা হয়, সেক্ষেত্রে অনেক সময় এই স্বাস্থ্যবিধি মানা হয় না। একই নিডল সেটা বারবার হয়তো ব্যবহার করা হচ্ছে, একই সূচ যেটার মাধ্যমে, যেমন আমরা আগেও দেখেছি হেপাটাইটিস সি বা হেপাটাইটিস বি দুটোই, যেমন যারা ইনজেকশন ড্রাগ ইউজার তারা অনেক সময় একই সূচ একটা দলের মধ্যে অনেকে বারবার ব্যবহার করছেন, বিভিন্ন জনের মধ্যে ব্যবহার হচ্ছে, ঠিক এখানেও ট্যাটু করার ক্ষেত্রেও কিন্তু একই সূচ যদি কোনো একজন সংক্রমিত ব্যক্তিতে ব্যবহার হয়ে থাকে এবং অজান্তেই হয় ব্যবহারগুলো, এবং সেই সূচ পরবর্তী যদি কারোর মধ্যে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু তার মধ্যে ওই ইনফেকশন যাওয়ার চান্স কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে। তো এই ফ্যাশন করতে গিয়ে, ট্যাটু করতে গিয়ে কিন্তু সেক্ষেত্রেও মানুষকে সচেতন হতে হবে যে কিভাবে করা হচ্ছে, স্বাস্থ্যবিধিগুলো মানে পরিপূর্ণভাবে মানা হচ্ছে কিনা, এগুলো কিন্তু দেখেই করতে হবে তাকে।
1: অর্থাৎ সচেতন থাকতে হবে, সচেতন থাকাটা আপনার প্রতি পদে পদে ভীষণ জরুরি। আপনি স্টাইল করতে পারেন, আপনি খেতে পারেন, কোনো কিছুতেই বাধা নেই, কিন্তু তার আগে নিজের মস্তিষ্কটাকে সজাগ রাখতে হবে যে যেখান থেকে ট্যাটু করছি সেই ট্যাটু করার ছুঁচটা কি আমার ক্ষেত্রে নতুন নেওয়া হলো, একবার নেডেলটা কি প্যাক আনপ্যাক করে তারপর আমাকে দেওয়া হচ্ছে। এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা নজরে রাখতে পারি, তাহলে মনে হয় আজকের যে বিষয় অর্থাৎ ভাইরাল হেপাটাইটিস, যেটা ডাক্তার দের মধ্যে বেশ ক্রমশ তার যে সংক্রমণ, সেই সংক্রমণটা তাদের ক্ষেত্রে, শুধু ডাক্তার নয়, আমাদের এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে অনেকটা চিন্তার ভাঁজ ফেলেন, যে ক্রমশ যখন বাড়তে থাকে মানুষের মধ্যে। আর আমরা তো সবসময় চাই সুস্থ থাকুন, ভালো থাকুন, একজন সুস্থ নাগরিক, সুস্থ ব্যক্তি কিন্তু সমাজ, পরিবার ও রাষ্ট্রের সম্পদ। এতক্ষণ আপনারা ভাইরাল হেপাটাইটিস নিয়ে আলোচনা শুনছেন, এই সবে যদি আপনি রেডিও সেটটা অন করে থাকেন। বা আপনার মোবাইলে শুনতে থাকেন, তাহলে আরেকবার আপনাকে বলে দিই আমাদের আজকের আলোচনার বিষয় ভাইরাল হেপাটাইটিস। স্টুডিওতে উপস্থিত আমাদের দুই বিশেষজ্ঞ ডাক্তার মধুচন্দা কয়াল এবং স্মিতা বন্দ্যোপাধ্যায়। এই যে আপনার হেপাটাইটিস, ধরুন আপনি হেপাটাইটিসে আক্রান্ত হলেন, কোথায় যাবেন সে কথা তো শুনেছেন, আপনার নিকটবর্তী যে কোনো সরকারি হাসপাতাল, জেলা হাসপাতালে আপনি চিকিৎসা করাতে পারেন। এইবারে সরকার আপনার জন্য কি কি ব্যবস্থা রেখেছে, ভাবনা চিন্তা তো নিশ্চয়ই আছে তাদের, সে কথাই শুনে নেব স্মিতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে।
2: ভাইরাল হেপাটাইটিস ম্যাডাম এতক্ষণ যেটা বললেন, ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে আমাদের প্রথমে আগে জানতে হবে যে রোগটা আছে কিনা। তাহলে এই রোগটা আছে কিনা এটা জানা যাচ্ছে স্ক্রিনিং টেস্ট করে, ব্লাড স্ক্রিনিং টেস্ট করে, রক্ত পরীক্ষা করে। তাই প্রথমে আমরা জেনে নেব যে কোথায় কোথায় রক্ত পরীক্ষা হয়। সরকারি জায়গায় মেডিকেল কলেজগুলোতে হয়, ডিস্ট্রিক্ট হসপিটালে হয় এবং রুরাল হসপিটালে হয়। এছাড়া সরকার আরও কিছু উদ্যোগ নিয়েছে যেখানে যেখানে এই টেস্ট সম্পূর্ণ বিনা পয়সায় হয়। যেরকম হচ্ছে যে প্রিজনারদের মধ্যে, যারা কারেকশনাল হোমের যারা ইনমেটস আছেন, যারা প্রিজনার আছেন, তাদের মধ্যে এই রক্ত পরীক্ষা করা হয়। সরকারের যে সমস্ত টিআই বা এনজিও আছে, যারা হাই রিস্ক গ্রুপ নিয়ে কাজ করেন, তাদের মধ্যে এই রক্ত পরীক্ষাগুলো আমরা করি, করা হয়। এবং যে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে যখন ব্লাডগুলো কালেক্ট করা হচ্ছে, সেখানেও কিন্তু স্ক্রিনিং টেস্টের মাধ্যমে ভাইরাল হেপাটাইটিস বি আছে কিনা বা সি আছে কিনা সেইগুলো দেখে নেওয়া হয়। এবং তার সঙ্গে সরকারি পরিষেবায় যে সমস্ত এআরটি সেন্টার আছে, সেখানে এই রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। তাই ব্লাড টেস্ট এই সমস্ত জায়গায় যেরকম করা হয়, এটা ছাড়াও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সরকার একটা আলাদা ভূমিকাই নিয়েছে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে তারা নিকটবর্তী যে স্বাস্থ্য কেন্দ্র সেখানে যেতে পারেন এবং হেপাটাইটিস বি এর যে রক্ত পরীক্ষা, মূলত হেপাটাইটিস বি যেহেতু মা থেকে সন্তানে সংক্রামিত হওয়ার হার অনেক বেশি, তাই এই রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনা পয়সায় তারা স্বাস্থ্যকেন্দ্রে, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে করাতে পারেন। এবং তার সঙ্গে ইউপিএসসি আরবান পাবলিক হেলথ সেন্টার, সেখানেও কিন্তু এই রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনা পয়সায় হয়। রক্ত পরীক্ষা করে আমি তো এবার জানতে পারলাম যে তার হেপাটাইটিস আছে কি নেই। এর পরের ধাপ হলো তাহলে তো তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাহলে চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমাকে জেনে নিতে হবে যে কোথায় কোথায় ভাইরাল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার আছে পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে 36টা ভাইরাল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার আছে পশ্চিমবঙ্গে।
1: অর্থাৎ একটা অত্যন্ত ভরসার জায়গা এই জায়গাটা,
2: একদম
1: প্রায় ধরে নিতে পারি তার মানে প্রতিটা জেলাতেই আছে।
2: হ্যাঁ, প্রতিটা জেলায় ভাইরাল হেপাটাইটিস ন্যূনতম পক্ষে একটি করে আছে ট্রিটমেন্ট সেন্টার, মূলত মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং কিছু ক্ষেত্রে সাব ডিভিশনাল হসপিটালেও এই চিকিৎসা কেন্দ্র আছে। আচ্ছা, এই চিকিৎসা কেন্দ্রে মানুষ তো চিকিৎসার জন্য পরিষেবা নিতে গেলেন, এখানে তারা পরিষেবা পাবেন। শুধুমাত্র ওষুধ নয়, তার সঙ্গে এই চিকিৎসা শুরু করার জন্য যে পরীক্ষাগুলো করা দরকার, আনুষঙ্গিক পরীক্ষা, সেগুলোও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। ওষুধ শুরু হলো এবং ওষুধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব এরপরে, প্রতিরোধ, যাতে এই রোগটা না হয়।
1: ঠিক,
2: আমরা প্রথমে শুরু করলাম রক্ত পরীক্ষা দিয়ে, তারপরে আমরা তাকে লিংক করলাম তার চিকিৎসা ব্যবস্থার সাথে, এবং তারপরের ধাপে আসছে প্রতিরোধ করা যাতে এই রোগটা না হয়। তার জন্য আমাদের সরকারের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেখানে হচ্ছে যে কাউন্সেলিং পরিষেবা, বিভিন্ন ব্লাড সেন্টারের কাউন্সিলার, এআরটি কাউন্সিলার এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের কাউন্সিলার, অ্যাডোলেসেন্ট কাউন্সিলার, যারা বিভিন্ন টায়ারে আছেন, মেডিকেল কলেজ থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে সবাই তারা জানেন যে এই রোগ প্রতিরোধ করতে গেলে কি করতে হয়। এবং পেশেন্টরা যখন তাদের কাছে যাচ্ছেন, তারা সেই কাউন্সিলিংগুলো পেশেন্টদের করছেন যাতে তারা ট্রিটমেন্টটা কন্টিনিউ করেন এবং ফার্দার যাতে আরও এই রোগ না হয় তার জন্য কিন্তু তারা কাউন্সেলিং করেন।
1: আচ্ছা, একবার একটু টেলিফোনে কান পাতি, কোনো বন্ধু আছেন কিনা। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
3: আমি পশ্চিম বীরভূম জেলার দুবরাজপুর থেকে বলছি। দিদি, আপনাদের আলোচনা আমি শুনছি, আমার সন্দেহ দুই বিশেষজ্ঞকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রীতি।
2: প্রতিরোধের আরেকটি উদ্যোগ সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে টিকা, যাতে এই সংক্রমণ মায়ের থেকে সন্তানে হেপাটাইটিস বি এর সংক্রমণ আটকানো যায়, তার জন্য কিন্তু প্রতিটি শিশুর ক্ষেত্রে হেপাটাইটিস বি এর জন্ম টিকা দেওয়া আবশ্যক এবং এটি প্রতিটি সরকারি জায়গায় এটা দেওয়া হয়। তার সঙ্গে যদি কোনো মা তিনি হেপাটাইটিস বি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে মায়ের থেকে সন্তানে এই সংক্রমণ আটকানোর জন্য হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন এবং তার সঙ্গে হেপাটাইটিস বি জন্মটিকা, এই দুটো জিনিস একসাথে দেওয়া হয় এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। তার সঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যদি প্রাইভেটে কোনো বাচ্চা জন্মালো এবং সেখানে হয়তো সেই হসপিটালে সেই হেপাটাইটিস বি বার্থ ডোজ, জন্মটিকা বা ইমিউনোগ্লোবিলিন, এই দুটো অ্যাভেলেবেল নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে সেই জেলার আধিকারিকের সাথে যোগাযোগ করে এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারে। একটাই শর্তে, যখন সে পেশেন্ট পার্টিকে বা এই বাচ্চাকে এই পরিষেবা দিচ্ছে, সেটা কিন্তু কোনো পয়সা নেওয়া যাবে না। তাই এই পুরো যে ব্যবস্থাটা, সরকারি ব্যবস্থাটা, এবং এটা পুরোটাই বিনামূল্যে এবং এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সার কোনো রকম ব্যাপার নেই,
1: যেটা জনগণের কাছে বা অনেক মানুষের কাছে একটা ভীষণ ভরসার জায়গা, যে অনেক ক্ষেত্রেই তো হয়, ধরুন প্রসবকালীন সময় বা নিকটবর্তী আপনি কোনো নার্সিংহোমে বা কোথাও নিয়ে গেছেন, সেখানে আপনার বাচ্চার জন্ম হলো, পরবর্তীকালে টিকাকরণের ক্ষেত্রে একটা আর্থিক বা একটা বেশ টাকা পয়সার বিষয় এসে থাকে, সেখানেও কিন্তু সরকার আপনার পাশেই আছে। আপনি একেবারে আমাদের ম্যাডাম যেমন বললেন, সেইভাবে আপনার নিকটবর্তী ক্ষেত্রে যোগাযোগ করুন, করে সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই চিকিৎসাটা পেতে পারেন। স্বাভাবিকভাবেই আমাদের কলার যিনি এসেছেন এবং আপনাদের কথা বলতে বলতে টেলিফোনে হ্যান্ডসেটেও অনেকে জানতে চাইছেন যে খাওয়া দাওয়া, আচ্ছা তার আগে আর একবার একটু একবার জানতে চাই যে আমরা যে ঘটনাটা দিয়ে শুরু করেছিলাম, এই যে ফুচকা খেয়ে ফেললাম বা মোমোর জল, এই জলবাহিত হয়ে কোন কোন হেপাটাইটিস আসে?
0: জলবাহিত হয়ে মেনলি হেপাটাইটিস এ এবং ই আসে।
1: আচ্ছা, সেক্ষেত্রে তার কি আলাদা আলাদা কোনো লক্ষণ আছে?
0: হ্যাঁ, হেপাটাইটিস এ এবং ই এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে, এটা মোটামুটি শরীরে প্রবেশের 6 সপ্তাহের মধ্যে নিজেকে ম্যানিফেস্ট করে।
1: আচ্ছা,
0: অর্থাৎ কিনা প্রথম দিকে হালকা জ্বর, পেটে ডান দিকে একটা ব্যথা, অর্থাৎ যেখানে লিভার আছে, লিভারে প্রদাহ হচ্ছে, তো সুতরাং লিভার একটু ব্যথা দিয়ে জানান দেয়, এবং তার সঙ্গে হালকা জ্বর, গায়ে ব্যথা, গা ম্যাজম্যাজে ভাব, একটা ক্লান্তি, এবং আস্তে আস্তে জন্ডিস দেখা দেয়, অর্থাৎ কিনা চোখ এবং প্রস্রাবের রং পরিবর্তন হতে থাকে, এবং খাবারে অনীহা আসে, এই সময় খাওয়ার ইচ্ছা মোটে থাকে না, বমি বমি ভাব, এবং অনেক ক্ষেত্রে বমিও থাকে, এবং ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে হেপাটাইটিস এ এবং ই দুটোই কিন্তু নিজে থেকে সেলফ লিমিটিং, বেশিরভাগ ক্ষেত্রে এটা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কন্টেনমেন্ট হয়, মানে ঠিক হয়ে যায়, এবং সেক্ষেত্রে বড় ভূমিকা একটা এই খাবারের থাকে, খাবার এবং জল।
1: খাবার এবং জলের প্রসঙ্গে যাব, তার আগে একবার একটু, হ্যালো, আচ্ছা যিনি যারা আসছেন তাদেরকে একটা কথা বলার, যে আপনি যখন টেলিফোনে আসছেন আমাদের, আপনার হ্যান্ডসেটের, আপনার রেডিও সেটের ভলিউমটা একেবারে মিউট করে দিন, তবেই কিন্তু কথা শুনতে পাবেন। 2248-8085, যদিও সময় একেবারে কম চলে এসেছি, একটা গুরুত্বপূর্ণ কথা জানার দরকার, সবাই বলছে কী খাবো, কী খাবো আর কী খাবো না, এটা ভীষণ জানা দরকার, সে কথাতেই আপনি ছিলেন।
0: প্রথমে জলের ব্যাপারে সচেতন হন, পানীয় জল যেমন সবথেকে ভালো হয় এই সময় ফুটিয়ে খেতে পারলে বর্ষার সময়, অথবা যদি খুব সুরক্ষিত জায়গা থেকে জলটা পাওয়া যায় সেই জল ব্যবহার করা, যেটা মানে আমি যার সোর্সটা জানি না, আননোন সোর্স, যেখানে সেখানে গিয়ে বাইরের শরবত খেয়ে নিলাম, রাস্তার ধারের কোনো একটা মাছি বসা আখের রস বিক্রি হচ্ছে বা ফ্রুট জুস বিক্রি হচ্ছে, যেখানে আমি জলের সোর্সটা বুঝতে পারছি না যে জলটা কোথা থেকে নেওয়া হচ্ছে, বা ফুচকা খাচ্ছি এই ফুচকার জলটা কোথা থেকে আসছে, কিভাবে মানে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, মানে নোংরা হাতে সেগুলোকে মাখা হচ্ছে ইত্যাদি, সেগুলো আমাকে দেখতে হবে যে বাইরে থেকে কোনো মাছি ইত্যাদি এসে বসছে কি না, এগুলো সমস্ত খেয়াল রাখতে হবে। এবং খাদ্য, খাবারের ক্ষেত্রে বলি যে কোনো সহজপাচ্য খাবার টাটকা অবস্থায় খেতে হবে, ফ্রেশ খেতে হবে। এবং এই যে খোলা রাস্তার ধারে যেসব খাবারগুলো বিক্রি হয় সেগুলো এই সময়টা অ্যাভয়েড করাই ভালো।
1: আরেকবার হ্যালো, হ্যালো নমস্কার,
4: হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ড বলছি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
4: এই যে হেপাটাইটিস বি সি ই সম্বন্ধে যে আলোচনা হচ্ছে, এক্ষেত্রে আমাদের যে আশাকর্মীরা রয়েছেন সেই তাদের আশাকর্মীদের সচেতনতা ওই বর্ষাকালে করছে হচ্ছে কিনা, যে বাইরে ফুচকা খাবে না, মোমো খাবে না, ট্যাটু করতে যাবে না। আর একটা হচ্ছে আমাদের, আমরা তো ব্লকে আছি, হরিপাল ব্লকে আছি, আমাদের পাশাপাশি যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র আছে, মানে উপস্বাস্থ্যকেন্দ্র এখন সুস্বাস্থ্যকেন্দ্র বলছে, সেইখানে কোন রকম মানে পরীক্ষা টরীক্ষার ব্যবস্থা ব্যবস্থা আছে কিনা?
1: আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, যদিও আমাদের সময় একেবারে শেষের দিকে, একদম শেষ হয়ে এসেছে, তাও একেবারে ছোট্ট করে জানতে চাইব। অর্থাৎ বলছেন, হ্যাঁ, যে আপনি যে কথাটা বলছিলেন যে সহজপাচ্য খাবার খেতে, খুব ভালো একটা প্রশ্ন এসেছে যে আশা দিদিদেরও সচেতন হওয়ার দরকার আছে কিনা, এবং এই প্রসঙ্গেই যদি বলে দেন যে তাদেরও ভূমিকাটা কি। একদম ছোট্ট করে।
2: আচ্ছা, আশা দিদিদের ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের ওনাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আগামী দিনে, সেটা নিয়ে নতুন নির্দেশিকা চালু হবে, ওনাদের ট্রেনিং হবে এবং ওনাদের এই বিষয়ে ডিটেলস গাইডলাইন ইস্যু হবে। আর উনি যেটা জিজ্ঞাসা করলেন যে হরিপালের ওখানে, হ্যাঁ, আপনার নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে সাবসেন্টার আছে, সেখানে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পরীক্ষা, কিন্তু হেপাটাইটিস বি এর পরীক্ষা, সেটা আপনি সম্পূর্ণ বিনা পয়সায় পেয়ে যাবেন। আর হুগলিতে যদি বলেন যে ভাইরাল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার কোথায় আছে, সেটা চুঁচড়া ডিস্ট্রিক্ট হসপিটালে আছে এবং প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজে আছে।
1: বেশ, আপনি নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। আর যেটা বলার, যে জায়গাটা ভীষণ ভীষণভাবে সচেতন, যে যে কোনো লক্ষণ দেখে, ধরুন আপনার ক্লান্তি লাগছে, বমি বমি হচ্ছে, এই সব দেখে না আমরা সবাই আজকাল খুব সহজে সার্চ করে নিজের চিকিৎসা শুরু করি, সেটা দয়া করে করবেন না, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, এইটা ভীষণ জরুরি। আজকে আশার কথা অনুষ্ঠানে আমাদের বিষয় ছিল ভাইরাল হেপাটাইটিস পরিষেবা, সেই প্রসঙ্গ এবং আশাদের ভূমিকা। আজকে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত ছিলেন, ডাক্তার মধুচন্দ্রা কয়াল, সহকারী অধ্যাপিকা ট্রপিক্যাল মেডিসিন কলকাতা, স্মিতা বন্দ্যোপাধ্যায়, স্টেট কনসালট্যান্ট, আমরা দুজনকেই আরও একবার আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।
5: শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold.
1: 100.1 FM Gold সঙ্গে স্পেশালিস্ট নিয়ে বিশ্বজিৎ আর মনীষা। বুধবার এলেই আমাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চার তৈরি হয়, কে থাকবেন সঙ্গে স্পেশালিস্ট, কি নিয়েই বা আলোচনা হবে,
2: কি প্রশ্ন করবেন, কি উত্তর আসবে।
1: আর এই শহরটাকে আমরা যখন দেখি, শহর সকালে একরকম, বিকালে একরকম, রাতে আর একরকম। আবার
2: এই যে তুমি শহর দেখার কথা বলছো, শহর দেখা দুরকম হয়। এক তো আমরা জানি রাজপথ দিয়ে শহর দেখা, আবার গলি পথের শহর। শহরের মধ্যে লুকিয়ে থাকে অনেক তোষ্য গলি, তার রূপ কেমন হয়।
1: সেই শহরকে উল্টে দেখা, পাল্টে দেখা, দিনে দেখার থেকে রাতে দেখার কি বৈচিত্র্য রয়েছে, এই শহরে কি কি দেখার আছে, আপনি যেগুলো প্রত্যেক দিন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মনীষা যে রাস্তাকে রাজপথ বলছে, যে রাস্তাকে গলিপথ বলছে, সেখানেও কিন্তু রয়েছে ইতিহাস, ঐতিহ্য। আজ আমাদের সঙ্গে এমন একজন অতিথি আছেন, আপনাদের এই দেড় ঘন্টায় কলকাতার বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, সেখানে কি দেখবেন এবং কেন ঘুরবেন, কখন ঘুরবেন, হঠাৎ এমন ইচ্ছা হলো কেন। আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা স্বাগত জানাচ্ছি ট্রাভেল কিউরেটর সুজয় সেনকে, স্বাগত।
3: হ্যাঁ নমস্কার, 100.1 FM Gold তরফ আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে অশেষ ধন্যবাদ।
2: রবীন্দ্রনাথ একসময় লিখেছিলেন, কলিকাতা চলিতেছে নড়িতে নড়িতে। এই যে কলিকাতার চলা, যে কলকাতার চলা নিয়ে আপনারা কাজ করেন, মূলত কলকাতার হেরিটেজ, হন্টেড হাউস, গির্জা, কলকাতার নানা মন্দির, কলকাতার নানা ঐতিহাসিক জায়গা, ঐতিহ্য, আভিজাত্যে মোড়া এই শহর, এই শহরে কি দেখব, কেন দেখব, এটাই আপনার কাছ থেকে জানতে চাওয়া। একদম প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করতে ইচ্ছে করছে, এরকম একটা আইডিয়া কবে থেকে মাথায় এলো, কেনই বা এলো?

0: প্রথমে আমি বলি যে যদিও অনুষ্ঠানটার নাম হচ্ছে সঙ্গে স্পেশালিস্ট, কিন্তু আমি কলকাতাকে নিয়ে যে সাংঘাতিক স্পেশালাইজেশন করেছি এমন নয়। কলকাতায় অনেক লোক কাজ করেন কলকাতায়।
1: আপনার এই পেশাটাই নেশাটার স্পেশালিস্ট আপনি, সে হয়তো কলকাতার গবেষক নন, কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটাতে আপনার পারদর্শিতা এবং দূরদর্শিতা দুটোই আছে।
0: তো আমি চেষ্টা করি কলকাতাকে, কলকাতাতে জন্ম, কলকাতাতে বড় হওয়া, কলকাতাতে সব কিছুই আমার, কলকাতাকে ভালোবাসি, এই কলকাতাকে ভালোবেসে কলকাতা যে আমাদের এত প্রিয়, কলকাতা যে আমাদের এত কিছু দিয়েছে, আমাদের এত কিছু সোশ্যালাইজ করতে দিয়েছে, আমাদের এত কিছু সব কিছু আমাদের কলকাতা শহর থেকেই আমরা পাই, তো সেটাকেই লোকের মধ্যে পৌঁছে দেওয়ার সেই চেষ্টাটা সেটাই আমি করি। আমরা হয়তো অনেকেই কলকাতায় থাকি কিন্তু কলকাতাকে সেভাবে ঘুরে দেখিনি। যখনই কোনো ছুটি পাই কলকাতার বাইরে চলে যাই, অন্য স্টেটে চলে যাই বা অন্য অন্য অন্য দেশে চলে যাই, কিন্তু কলকাতার ভেতরেই যে কত রত্ন লুকিয়ে আছে সেগুলোকেই দেখানো আমার মূল লক্ষ্য। কলকাতাকে ভালোবেসে কলকাতার এই ভালোবাসাটা লোকের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেটাই আমার প্রধান টার্গেট থাকে। এবং কলকাতাকে প্রিয় করা, কলকাতা আমাদের অনেক সময় কি হয়, আমরা কলকাতাকে একটা বাইরের লোকের একটা একটু কুনজরে দেখি, কলকাতাকে একটু ছোট করে দেখি, কারণ কলকাতার সেই ইকোনমিক ভ্যালুটা অনেক অনেকাংশেই কম। কিন্তু সেই ভ্যালুটাকে বাড়ানোর জন্যে, কলকাতার হেরিটেজটাকে আরও বেশি লোকের সামনে আনার জন্যেই আমার এই চেষ্টা।
1: আপনি যে কলকাতাকে লোককে চেনাচ্ছেন, দেখাচ্ছেন এবং সেই গল্প বলছেন কলকাতা শহরের চেনা বাড়িগুলোর গল্প, এবারে আসছি সরাসরি আপনার যে প্রজেক্ট কলকাতা চেনানোর, ইলুমিনেশন প্রজেক্ট, এই উদ্যোগটা আসলে কি? রাতের কলকাতা দেখব মানে রাতে কলকাতায় কি দেখব?
0: আপনাদের একটা কথা বলি, এখানে বলতে হয় যে আমি এই যে কলকাতা ইলুমিনেশন প্রজেক্ট, এখানে একজনের নাম আমি করতে চাই যাকে অনেকেই হয়তো আপনারা চেনেন না, অনেকে শুনেছেন বা বেশিরভাগ লোকই চেনেন না। ওনার নাম হচ্ছে মিস্টার মুদার পাথেরিয়া। উনি একজন হেরিটেজ অ্যাক্টিভিস্ট এবং তার সঙ্গে একজন কলকাতা লাভার, মানে হয়তো আমার আপনার থেকেও অনেক বড় কলকাতা লাভার উনি। উনি যেটা করেছেন কলকাতাতে, একটা ইউনিক আইডিয়া থেকে, ওনার ইউনিক আইডিয়া থেকে ইউনিক জিনিস উনি করেছেন কলকাতাতে, এই কলকাতা শহরের প্রায় 110টির ওপরে বাড়ি উনি কিন্তু আলো দিয়ে সাজিয়েছেন। এত সুন্দর করে সাজিয়েছেন সেটা বলার নয়। আমরা অনেক সময় বাইরে যাই, প্যারিস বাই নাইট দেখি, দুবাইয়ে দেখি, আমি হয়তো সেই লেভেলের নয়, কিন্তু এই কলকাতা শহর, কলকাতার নাইট স্কাইলাইন যে এখন কতটা চেঞ্জ হয়ে গেছে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে লোকের কলকাতাকে এইভাবে চেনানোর জন্য।
1: আপনি মুদার পাথেরিয়ার নাম বললেন, তিনি এই কলকাতাকে ভালোবেসে কি করেছেন?
0: তিনি যে আমি একটু আগেই বললাম, উনি একজন হেরিটেজ অ্যাক্টিভিস্ট, তা উনি কলকাতার হেরিটেজ নিয়ে অনেক কাজ করেন। কলকাতার বিভিন্ন যে বিভিন্ন শহরের যে বিভিন্ন সৌন্দর্যটা বৃদ্ধি করার যে বিভিন্ন কাজ, সেগুলো উনি করেন। আর ওনার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হচ্ছে এই কলকাতা ইলুমিনেশন প্রজেক্ট। উনি এখানে কোনো সরকারি সাহায্য নয়, শুধুমাত্র কিছু ক্রাউড ফান্ডিং, মানে যেটাকে বলে আমরা ক্রাউড ফান্ডিং বলি, সেই ক্রাউড ফান্ডিংয়ের থ্রু দিয়ে, মানে কিছু কর্পোরেটস, কিছু ইন্ডিভিজুয়াল মানুষের মাধ্যমে পয়সা তুলে উনি এই বাড়িগুলোকে সুন্দরভাবে আলোকসজ্জা দিয়ে সাজিয়েছেন। এর মধ্যে কিছু গভর্নমেন্ট হাউস আছে, কিছু টেম্পলস আছে, কিছু চার্চ আছে, কিছু প্রাইভেট বাড়ি আছে। এই এটা এখানে একটা আরেকটা জিনিস আপনাদের বলা উচিত আমাদের, যে এখানে যে কস্ট, যে ইনস্টলেশন আর মেনটেন্যান্সের যে খরচাটা হয়, সেটা কিন্তু কোনোটাই কোনো বাড়ি থেকে বা কোনো গভর্নমেন্ট অফিস থেকে নেওয়া হয় না, এটা পুরোটাই উনি নিজে করেন। শুধু যে ইলেকট্রিসিটি বিলটা, সেটাই কিন্তু পেমেন্টটা করতে হয়, এবং সেটা খুবই কম যেহেতু LED লাইটস ইউজ করা হয়।
1: আচ্ছা, এই যে করা হচ্ছে, আমি বুঝবো কী করে? আমার বাড়িটা যদি আমি বলি যে আপনি এটা এরকম আলোকিত করে দিন, এটা কিসের মানদণ্ড, কিসের
2: ভিত্তিতে হচ্ছে?
0: হ্যাঁ, এটা একটা প্রথম কথা হচ্ছে যে বাড়িটা ইলুমিনেট করা হয় তার একটা হেরিটেজ ভ্যালু থাকতে হবে, এটা হচ্ছে সর্বপ্রথম। তার পিছনে একটা ঐতিহ্য থাকতে হবে, বাড়িটার একটা বৈশিষ্ট্য থাকতে হবে। এছাড়া বাড়িটা এমন একটা জায়গায় হবে যেখানে কোনো গলিপথের মধ্যে যেন না হয়, মেন রাস্তার ওপরে হয়, যাতে আলোটা যখন আমি করলাম সেটা তো নিশ্চয়ই লোকে দেখবে। তা যদি রাজপথের মধ্যে না হয়, গলিপথের যদি মেন রাস্তার মধ্যে না হয়, তাহলে তো করে লাভ নেই। তাই জন্য সেটা এমন একটা জায়গায় করতে হবে যেটা লোকে দেখতে পায়।

0: লোক সমাজে কিভাবে আনা হবে, এগুলো বিভিন্ন লোক বিভিন্ন কাজ করেন।
1: এই যে উত্তরাধিকার সূত্রে কিছু লোকজন রয়েছেন সেই বাড়িতে, কখনো এরকম হয়েছে যে সেখান থেকে প্রত্যাখ্যাত হয়েছেন, তারা রাজি হননি এই কাজটা করতে?
0: হ্যাঁ, এরকমও আছে।
1: অভিজ্ঞতা একটু বলুন না।
0: যেরকম ধরুন অনেক অনেক বাড়িতে ধরুন শরিকি কিছু প্রবলেম অনেক সময় থাকে যে ওনারা হয়তো রাজি হন না, কিন্তু এই এই যেহেতু এটা একটা নভেল প্রজেক্ট, এটা খুবই কম জায়গায় হয়েছে, কিন্তু যেহেতু এটা নভেল একটা প্রজেক্ট, বেশিরভাগ লোকই রাজি হয়ে যান এটা করতে। কিন্তু কিছু কিছু জায়গায় তো ন্যাচারালি কিছু শরিকি প্রবলেম থাকে, বা ওনারা ভাবেন যে ডাউট থাকে মনের ভেতরে যে ইলেকট্রিসিটি বিলটা কত হবে, কত হতে পারে, এইগুলোর জন্য কিছু দু একজন হয়তো রাজি হন না। এছাড়া আরেকটা যেটা প্রবলেম হয়, সেটা আমরা করতে গিয়ে দেখেছি যে কিছু গভর্নমেন্ট অফিস আছে যেখান থেকে পারমিশন, গভর্নমেন্ট অফিসে তো আলাদা করে পারমিশন পেতে হয়, এই পারমিশন পাওয়াটাও মাঝে মাঝে একটুখানি অসুবিধা হয়ে যায়।
2: উত্তর কলকাতায় এই যে ইলুমিনেটেড বিল্ডিং, ঠিক কোন কোন বাড়ি আপনারা নিয়ে যান, তার গল্প বলেন।
0: আমরা এই ট্রিপটা, আমাদের যে ট্রিপটা শুরু হয়, আমাদের এই ট্রাভেল টুগেদার, আমাদের যে কনসেপ্টটা একসাথে ঘোরা, একসাথে দেখা, ট্রাভেল টুগেদার যে আমাদের যে কনসেপ্টটা, সেটা আমরা শুরু করি হচ্ছে উত্তর কলকাতা থেকে। উত্তর কলকাতার বিভিন্ন জায়গা আমরা দেখাই, যেরকম স্কটিশ চার্চ স্কুল এবং রামদুলাল সরকার স্ট্রিটের ওপরে একটি সুন্দর মন্দির আছে, কালাচাঁদ জিউ মন্দির। এই মন্দিরটা দিনের বেলা আপনি হয়তো অত ভালো লাগবে না, কিন্তু রাতের অন্ধকারে যখন আলোগুলো জ্বলে, আমরা বিস্ময়ের সাথে এগুলো দেখতে হয় যে এই মন্দিরটা কি এতটাই সুন্দর। মন্দিরটা হয়তো ওইখান দিয়ে আমরা অনেক দিন পাস করেছি, কিন্তু কোনোদিন চোখে পড়েনি।
2: একটু যদি বলে দেন যে মন্দিরটা কোথায় এবং কখন গেলে এই সুন্দরভাবে আলোকিত মন্দিরটা দেখা যায়।
0: এই মন্দিরটা চেনার সবচেয়ে সোজা উপায় হচ্ছে, এটা হচ্ছে নকুর, যে নকুরের মিষ্টির যে দোকানটা, সেটা যে গলির ওপরে হেদুয়ার উল্টো দিকে, ওই গলির মধ্যে এই দোকানটা। আপনারাও জানেন, সবাই আমরা ওই গলির মধ্যে দিয়ে গেছি, নকুড়ে অনেক সময় মিষ্টি কিনেছি, কিন্তু কোনোদিন কিন্তু এই মন্দিরটা সেভাবে চোখে পড়েনি। কিন্তু এখন যখন আমরা লোকদের নিয়ে যাই, লোকেরা একটু অবাক হয়ে যায় যে কি ব্যাপার হলো, এখানে এই মন্দিরটা ছিল? ওটা একটা রাজস্থানী স্টাইলের মন্দির, নারায়ণ মন্দির, নারায়ণ শিলার পুজো করা হয় ওখানে। 1912 সালে ওই মন্দিরটি প্রতিষ্ঠা হয়, এবং ওই মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা, এবং তার মাথায় যে স্পায়ারগুলো, এক দুটো কর্নার স্পায়ার আছে, একটা সেন্ট্রাল স্পায়ার আছে, এটা এত সুন্দর করে সাজানো হয়েছে আলো দিয়ে। মন্দিরটা রাতের বেলা, মানে সূর্যাস্তের পরেই আলোগুলো জ্বালানো হয়, এবং সে এগুলো অসাধারণ দেখতে লাগে সেই সময়।
1: নিজের বাড়ি এরকম করতে চায়, যার বাড়ির একটা ঐতিহ্য আছে, আভিজাত্য আছে, তারা আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন?
0: তারা আমাদের সাথে যোগাযোগ, মানে আমার সাথে যদি যোগাযোগ করেন, তাহলেও কিন্তু আমি এই এই বার্তাটা ওনাদের
1: সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন, আপনাদের কোনো ওয়েবসাইট?
0: হ্যাঁ, আমাদের ট্রাভেল টুগেদার এভরিওয়্যারের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানে আমাদের গ্রুপও আছে, সেখানে যদি জয়েন করেন তাহলে কিন্তু এখান থেকে সব ইনফরমেশন সেখান থেকেই পাওয়া যায়।
1: আপনি
2: উত্তর কলকাতার মন্দিরের কথা বললেন, কিন্তু আমার খুব উৎসাহ যাচ্ছে যে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, তাকে কেন নির্বাচন করা হলো, কি দেখবে সেখানে?
0: না দেখুন, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল তো 1874 এটা আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষে। এটা একটি, ওনাদের উদ্দেশ্য ছিল যে ইন্ডিয়ানস, মানে তখন তো কোনো মিশনারি স্কুল ছিল না, তো ওনাদের উদ্দেশ্য ছিল যে মানে ইন্ডিয়ানরা যেন ওই কালচারে গ্রো করতে পারে, শিখতে পারে, শিখে ভালো দেশে উন্নতি করতে পারে, সেই উদ্দেশ্য করে এই স্কুলটার স্থাপনা করা। তো এই স্কুলটা তো বহু বছর ধরে ইন্ডিয়ান সোসাইটিকে সার্ভিস দিয়ে গেছে, বিখ্যাত স্টুডেন্টরা এই স্কুল থেকে বেরিয়েছেন। এই স্কুলটা এখনও, মানে আমি নিজে ওই পাড়ার ছেলে, যদিও আমি স্কুলে পড়িনি, কিন্তু আমার অনেক বন্ধুবান্ধবরা স্কুলে পড়েছে, তাদের মুখে শোনা এই স্কুলটার কত নাম, কত ঐতিহ্য। তো সেই স্কুলটাকে এখন রং সুন্দর করে, রং করে, আলো দিয়ে সাজিয়ে এত একটা এত সুন্দর লাগে স্কটিশ চার্চ স্কুলটার সামনে দাঁড়ালে, সেই জন্যই এটাকে নির্বাচন করা হয়েছে।
1: আপনাদের গোটা কলকাতায় এরকম কতগুলো প্রপার্টি আছে যেগুলো আপনারা ইলুমিনেট করেছেন এবং লোকজনকে দেখান?
0: কলকাতার মধ্যে এই মুহূর্তে 110টি বাড়ি ইলুমিনেট করা হয়েছে, আর আমরা যে সান্ধ্যকালীন যে সফরটি করি, তাতে তো একটা সন্ধ্যেবেলায় এতগুলো দেখানো যায় না, তাই 20-25টা বিল্ডিং আমরা একটা সন্ধ্যেবেলা দেখাতে পারি।
1: আচ্ছা, এই চার্নক লোহিয়া এর উদ্বোধনের দিন আমি ওই হসপিটালে ছিলাম যখন নতুন করে তৈরি হলো, একটা অদ্ভুত সুন্দর গথিক নব, মানে একটা থাম সেই গথিক শিল্পশৈলীতে তৈরি হয়েছে, গোটাটাই সাদা, মনে হচ্ছে একটা পাথরের মানে একদম অট্টালিকার সামনে আমরা দাঁড়িয়ে আছি, তার আলোগুলো ভীষণ সুন্দর। এই যে কিভাবে

0: কোন বিল্ডিংকে কিভাবে আলোকিত করা হবে, এটা একেবারেই কি আপনাদের প্ল্যান থাকে, না এখানে সেই মানুষটিই কাজ করেন যার কথা আপনি একটু আগে বলেছেন?
1: হ্যাঁ, এখানে আমাদেরও প্ল্যান থাকে এবং সেই মানুষটিও থাকেন ওখানে, কিন্তু যেটা এখানে আসল যারা কাজ করে তারা হচ্ছে লাইট স্পেশালিস্ট। বম্বে, দিল্লি বা কলকাতার অনেক স্পেশালিস্টরা যারা এই এই কাজই একমাত্র করেন, কী আলো দেওয়া হবে, আলোটার অ্যাঙ্গেলটা কী থাকবে, কত কটা আলো থাকবে, এভরিথিং কিন্তু ওনারা ডিসাইড করেন।
2: আমি মনীষের এই প্রশ্নের সঙ্গে আরও একটু যোগ করে দিই, ধরুন চার্নক লোহিয়া হসপিটাল সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এটা কোথায়? আমি যদি আপনার অনুষ্ঠান শুনে এটা দেখতে যেতে চাই, তাহলে কীভাবে যাবে আর কী দেখব, এর বিশেষত্ব কী?
1: এটা হচ্ছে গণেশ টকিজে আমরা যাব, গণেশ টকিজ থেকে যদি রবীন্দ্র সরণি ধরে আমরা একটুখানি এগোই তাহলেই কিন্তু এই চার্নক লোহিয়া হসপিটালটা, এটা আগে একটা মাতৃ সেবা সদন ছিল কিন্তু এটা অনেক দিন ধরে বন্ধ ছিল,
0: বহু মানুষ এই চার্নক লোহিয়া,
1: একদমই একদমই, তো ওই
0: যেটা মাতৃ সদন
1: এইটাই চার্নক গ্রুপ নিয়ে নেয়, অ্যাকোয়ার করে, অ্যাকোয়ার করে ওটাকে একটা হেরিটেজ হসপিটাল হসপিটাল এখন করে। এবং সত্যি এই এইটা যখন আমরা ওই চার্নক লোহিয়া হসপিটালের সিঁড়ির সামনে আমরা দাঁড়াই তখন কিন্তু একটা অদ্ভুত রকমের অনুভূতি হয়, এবং যখন আমরা রাত্রে যখন আলোটা দেখি, আলোর বিভিন্ন কম্বিনেশন, মানে একটা আলো নয়, বিভিন্ন রকম কম্বিনেশনে ওখানে আলো দেওয়া আছে, তো সেই আলোটা যখন দেখি সত্যি অভিভূত হয়ে যেতে হয় ওই আলোটা।
0: আপনি একটু আগে ঘাটের কথা বলছিলেন, কলকাতার ঘাট যেগুলো আপনারা ঘুরিয়ে দেখান বিভিন্ন এর সঙ্গে, অভিজাত পূর্ণ বাড়ির সঙ্গে, কলকাতার কতগুলো ঘাট আপনারা ঘুরিয়ে দেখান এবং তার যাত্রাপথটা একটু শুনব।
1: হ্যাঁ, কলকাতায় যদি আপনি কলকাতা শহরের যে কোস্ট লাইনটা আমরা যদি ধরি, তাহলে মোটামুটি 13 কিলোমিটারের মতো কোস্ট লাইন আছে, এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি ধরুন এখন তো অনেক ঘাট বিলুপ্ত হয়ে গেছে, তাও 70টি ঘাট মতো আছে। তো এই ঘাটগুলো মানে শুধু স্নানের জন্যে বা আচার অনুষ্ঠানের জন্যে নয়, এই স্থানের কিন্তু এই ঘাটগুলোর কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে। এই ঘাটগুলো কিন্তু 1700 বা 1800 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছে, এবং কোনো অংশে এটা কিন্তু বেনারসের ঘাটের থেকে কম কিছু নয়। তার যে বেনারসের ঘাটের যে ঐতিহ্য, সেই একই ঐতিহ্য কিন্তু আমাদের কলকাতা ঘাটে। তো এই এই ঘাটগুলো একসময় যদি আপনি দেখেন তাহলে বিভিন্ন কাজে ব্যবহার হতো, যেরকম পণ্য নিয়ে যাওয়া, যাত্রী নিয়ে যাওয়া, জলের, ওখান থেকে আমরা জল পেতাম বিভিন্ন রকমের, ওখান থেকে আমাদের ইম্পোর্ট এক্সপোর্টও হতো বিভিন্ন রকমের জিনিস, যখন রেলপথ বা রাস্তাঘাট অত ভালো ছিল না, তখন কিন্তু আমাদের এই হুগলি নদীর কলকাতা শহরের থেকেই ইম্পোর্ট এক্সপোর্টগুলো বিভিন্ন জায়গায় ওই ঘাট থেকেই হতো। তাই জন্য এই ঘাটের তাৎপর্য কিন্তু অনেক অনেক বেশি। সেই ঘাটগুলো আমরা যদি দেখি, যে ঘাটগুলো আমরা যদি দুটো ভাগে আমরা দেখাই, একটা হচ্ছে আপনি যদি মল্লিক ঘাট, হাওড়াতে মল্লিক ঘাট যেখানে ফুলের ঘাট আছে, ফুলের ঘাট, সেখান থেকে যদি আমরা একটু উত্তর দিকে যাই তাহলে একরকমের হয়, সেখানে আমরা বিভিন্ন জগন্নাথ ঘাট পড়ে, কুমারটুলি ঘাট, বাগবাজার ঘাট, মায়ের ঘাট, ওই দিকটা পড়ে। আবার যদি আমরা ওইখান থেকে মল্লিক ঘাট থেকে দক্ষিণ দিকে যাই তাহলে কিন্তু আর্মেনিয়ান ঘাট, প্রিন্সেপ ঘাট, বাবু ঘাট, এই সব ঘাটগুলো পড়ে। তো এই এই ঘাটের যে ট্রিপটা আমরা করি সেটা হচ্ছে দুদিক থেকে, মল্লিক ঘাট থেকে শুরু করে একটা হচ্ছে উত্তর দিকে আর একটা হচ্ছে দক্ষিণ দিকে।
2: কোন সময় এই ট্রিপটা করেন, মানে আমি বলতে চাইছি যে সিজনের দিক থেকে এবং ডে এবং নাইট এই দিক থেকে কোন সময় এই ট্রিপটা করা হয়?
1: ঘাটের সফর তো মোটামুটি হেঁটে হয়, তাই জন্য গরমকালে করাটা একটুখানি টাফ হয়ে যায় ওটা, ওই জন্য চেষ্টা করি এটা আমরা যে মানে শীতকালের দিকে করতে, কিন্তু আমাদের কলকাতা শহরে শীতকালটা তো খুব অল্প সময়ের জন্যে, তাই জন্যে আমরা অন্য সময়ও করি, সেপ্টেম্বর থেকে স্টার্ট করি, ফেব্রুয়ারি অবধি মোটামুটি আমাদের ঘাটের ট্রিপগুলো চলে।
0: বেশ, এই যে ঘাটের ট্রিপগুলো আপনারা শুরু করেন করতে, তারপর আস্তে আস্তে আপনারা বাসে করেও ঘোরান বিভিন্ন ক্ষেত্রে, কোন কোন ট্রিপ আপনাদের বাসে করে হয় সেগুলো যদি কেউ বুক করতে চান কিভাবে করবেন?
1: আমাদের ট্রাভেল টুগেদার এভরিওয়্যার, ওর ফেসবুক পেজ আছে, ওর ইনস্টাগ্রাম পেজ আছে, ওখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা সবই আমরা জানিয়ে দেবো সব কিছু।
2: আপনি ঘাটের কথা বলছিলেন যখন, একটা বিষয় জানতে আমার খুব ইচ্ছে করছে যে এই যে ঘাটগুলোতে নিয়ে যান, কোন ঘাট কলকাতায় থাকলে দেখা উচিত, কোন ঘাটের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে, এরকম যদি কয়েকটা ঘাটের কথা বলেন।
1: হ্যাঁ, ধরুন আমি যদি প্রিন্সেপ ঘাটের কথা বলি, প্রিন্সেপ ঘাট স্যার জেমস প্রিন্সেপের নামে, তো উনি তো আপনারা অনেকেই জানেন উনি বিভিন্ন মানে বিভিন্ন লিপি নিয়ে কাজ করতেন, কলকাতা শহরের যে বিভিন্ন পুরো

0: পুরনো দিনের যে লিপি, ব্রাহ্মী লিপি, বিভিন্ন লিপি নিয়ে কাজ করতেন, আর কলকাতা শহরে যে পুরনো মুদ্রা যেগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করতেন। তো তারই অনারে ওই ঘাটটা তৈরি করা হয়। এই ঘাটটা কিন্তু গভর্নমেন্ট ফান্ড এবং কলকাতার বিভিন্ন মানুষের দান থেকে এই ঘাটটা তৈরি করা হয়। এবং ওই ঘাটটা ওই ঘাট থেকে একসময় কিন্তু অনেক ইম্পোর্ট এক্সপোর্ট হতো কলকাতা শহরে, কিন্তু নদীর পথ সরে যাওয়ার জন্যে ওই ঘাটটা কিন্তু এখন মেনলি একটা স্টেশন আছে এবং ওখানে একটা মানে দর্শনের জন্যই লোকে যায়, মানে ওখানে আর সেইভাবে ঘাটটা সেভাবে ইউজ হয় না, কিন্তু ঘাটটা খুব সুন্দর করে সাজানো আছে। এই ঘাটটা অবশ্যই অনেকেই দেখেছেন এবং কলকাতা শহরে যারা থাকেন, ওটা শুধু দিনের বেলা না, রাত্রির বেলাও এত সুন্দর আলো দিয়ে সাজানো হয় প্রিন্সেপ ঘাটে, কিন্তু রাত্রে অবশ্যই যাওয়া উচিত। এছাড়া আমি যদি, আপনারা সবাই জানেন যে মল্লিক ঘাটের কথা যেটা একটু আগে বলছিলাম, ফুলের ঘাট, ফুলের ঘাটের মানে এখানে তো ফুলের সব ব্যবসা। এটা তো এই ঘাটটা যে মল্লিক ঘাট, ফুলের ঘাটটা, এটা কিন্তু 24 ঘন্টা খোলা থাকে, অনেকেই এটা জানেন না, এটা কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। যখনই আপনি যাবেন তখনই কিন্তু ফুলের যে সমারোহ, এত সুন্দর ফুল, বিভিন্ন জায়গা থেকে ফুল এখানে আসছে, সেখান থেকে কলকাতার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, লোকে আসছে কিনছে চলে যাচ্ছে। আমাদের পাড়ায় আমরা যখন ফুলমালা কিনি, সবাই কিন্তু যদি জিজ্ঞেস করেন সবাই বলবে আমরা ওই ঘাট থেকে ফুলমালা কিনে নিয়ে এসেছি। এর একটা সাংঘাতিক সিগনিফিকেন্স আছে, সেগুলো অবশ্যই লোকের যাওয়া উচিত।
1: আমি এখানে একটা খালি প্রশ্ন জানতে চাইব, আপনি যেমন বলছিলেন প্রিন্সেপ ঘাটের কথা, প্রিন্সেপ ঘাট রাতেও একটা সৌন্দর্য আছে, দিনে একটা সৌন্দর্য আছে, মল্লিক বাজার ঘাট যেটা, সেটা কখন যাওয়াটা উচিত হবে এবং কেন?
0: মল্লিক ঘাটটা সবচেয়ে ভালো হয় যদি আপনারা কেউ ভোরের দিকে যেতে পারেন, মানে ভোর ধরুন 4-5টা, ওই সময় ট্রেনে করে সব ফুলগুলো সব থেকে মানে সব জায়গার ফুল সুন্দরভাবে, মানে সব ভ্যারাইটির ফুলগুলো সেই সময় কিন্তু ওইখানে ঢোকে, ম্যাক্সিমাম ফুল সেই সময়ই দেখা যায়। তো ওই সময়টা যদি কেউ ওখানে যেতে পারেন তাহলে কিন্তু একবারে উনি সব কিছু দেখে নিতে পারবেন। এছাড়াও সারাদিনই ওখানে ফুলের ব্যবসা চলে, যখনই যাবেন তখনই দেখতে পারবেন।
2: কলকাতার অন্যতম একটা ঘাট হলো বাবুঘাট, অন্যতম একটা ঘাট হলো বাগবাজার ঘাট। এই ঘাটগুলোকে যখন আপনারা ঘোরান, আপনাদের পরিকল্পনা কি থাকে এবং এই ঘাটগুলো কোন সময় ঘুরতে যাওয়া সব থেকে ভালো?
0: এই ঘাটগুলোর অবশ্যই অনেক সিগনিফিকেন্স আছে। বাবুঘাট, আপনারা বাবুঘাট বা আপনি বললেন
2: বাগবাজার ঘাট
0: তো সবাই জানেন যে শ্রীরামকৃষ্ণ সারদা মায়ের সাথে খুব জড়িয়ে, এবং এই ঘাটগুলোতে যাওয়া উচিত আমার মনে হয় হচ্ছে এই যখন সূর্যাস্তের একটু আগে থেকে সূর্যাস্ত অবধি, তাহলে খুব সুন্দর লাগে। ওখান দিয়ে গঙ্গার ওপর দিয়ে স্টিমারগুলো যাচ্ছে, সূর্যাস্ত হচ্ছে, ওখানে লোকে আড্ডা মারছে, চা খাচ্ছে, কিছু কিছু খাবার খাচ্ছে, এগুলো দেখতেও খুব সুন্দর লাগে এবং এগুলো দেখলেও মনটাও ভালো হয়ে যায়।
1: আমি ঘাটের কথা যখন বলছেন, উত্তরের কথা একেবারে, মায়ের ঘাট কি সেখানে কি আপনারা নিয়ে যান?
0: হ্যাঁ, আমরা যখন বাগবাজার ওয়াক করি, ওটা তো বাগবাজারের
2: সাথে ওই এলাকাতেই,
0: তাই যখন বাগবাজার ওয়াক করি যখন, তখন কিন্তু অবশ্যই আমরা মায়ের ঘাটটা আমাদের দ্রষ্টব্যের মধ্যে থাকে।
1: আবার একটা নতুন প্রসঙ্গ তুলে দিলেন উনি, ওনারা কিন্তু এক একটা এলাকা কলকাতায় সেগুলোকে হেঁটে দেখান, চেনান। তো যখন উত্তর কলকাতার বাগবাজার আপনি হেঁটে দেখাচ্ছেন, ঠিক কী কী দেখাবেন? তবে একটা কথা আমাদের বলা হয়নি, প্রশ্ন তো এ প্রান্ত থেকে বিশ্বজিৎ আর মনীষা করছে, আপনারা যারা আমাদের অনুষ্ঠানে যোগ করতে চান বা যোগ হতে চান, সরাসরি আমাদের প্রশ্ন করুন 2248-8085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903052 এই নাম্বারে।
2: আমাদের তো লাইভ চলছে ফেসবুকে, সেখানেও আপনারা লাইভে এসে আপনাদের প্রশ্নটা কিন্তু রাখতেই পারেন। 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার চ্যানেল থেকে একযোগে লাইভ হচ্ছে, সেখানেও কিন্তু আপনারা প্রশ্ন রাখতে পারেন। ঘাটের কথায় আমরা ছিলাম, আমরা হেরিটেজের কথায় ছিলাম, ইতিহাস শুনছিলাম, এই শহরের ইতিহাস ছোঁয়া ঘর বাড়িগুলো দেখছিলাম। এমন 5টা বাড়ির কথা জানতে চাইব যে বাড়িগুলো কলকাতাবাসী হিসেবে কিংবা এই রাজ্যবাসী হিসেবে, রাজধানী শহর বলে কলকাতা, অবশ্যই দেখা উচিত।
0: হ্যাঁ, ধরুন আমি শুধু 5টা বাড়ির যখন কথা বললেন, আমি শুধু ডালহৌসি এরিয়াটায় আসি, সেখানেই কিন্তু আপনারা অনেক বাড়ি দেখতে পারবেন। যেরকম ডেড লেটার অফিস বা যেটাকে এখন আমরা রিটার্ন লেটার অফিস বলি, সেটা সেটা, তার পাশেই আছে সেন্ট্রাল টেলিগ্রাফ
2: অফিস। ডেট লেটার, ডেট লেটার অফিসটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন, আমাদের দুজনেরই খুব উৎসাহ হয়েছে।
1: কেন যাবে, কেন এর সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক?
0: হ্যাঁ, এই ডেট লেটার অফিসের জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখন তো আমরা চিঠি পাঠাই না, আমরা সবাইকে মেল করি, হোয়াটসঅ্যাপ করি, কিন্তু একটা সময় তো আমরা সবাইকে চিঠি পাঠাতাম, চিঠির জন্য চিঠি পাঠাতাম শুধু নয়, চিঠির জন্য অপেক্ষাও করতাম। তাই এই ডেট লেটার অফিসটা ব্রিটিশরাই চালু করেছিলেন 1858-এ কলকাতায়। হচ্ছে প্রথম ডেড লেটার অফিস, এটাকে অদ্ভুত নাম কেন, ডেড লেটার অফিস কেন বলি এটাকে, সেটা হচ্ছে অনেক চিঠি, তখন তো প্রচুর চিঠি এদিক ওদিক হতো, তো অনেক চিঠি তো ডেলিভার্ড হতো না, মানে আমরা চিঠিটা পাঠালাম কিন্তু চিঠিটা যার কাছে পাঠালাম তার আইদার অ্যাড্রেস ভুল অথবা সে ওখানে নেই, তাই জন্য চিঠিটা ডেলিভার্ড হতো না, চিঠিটা আবার কিন্তু ফিরে আসতো। চিঠিটা ফিরে আসার পরে পোস্ট অফিসের লোকেরা চেষ্টা করতো সেটাকে আবার যে পাঠিয়েছেন তার কাছে ফেরত পাঠানোর, তো সেটাও যখন হতো না তখন চিঠিটা কিন্তু এই ডেড লেটার অফিসে জমা পড়তো, মানে চিঠিটা ডেড হয়ে গেল, চিঠিটা আর কার কোথাও যেতে পারেন পারবে না। সেরকম শুধু চিঠি কেন, অনেক পার্সেলও এরকম ডেড হয়ে যেত, পার্সেল আমরা পাঠিয়েছি কিন্তু সেটা ডেলিভার্ড হয়নি, আবার ফিরে এসছে। তো যখন এই এইটা হয় তখন চিঠিগুলোকে ডেড হয়ে গেল, পার্সেলগুলোকে ডেড হয়ে গেল, সেই জন্যেই এই বাড়িটার নাম হচ্ছে ডেড লেটার অফিস। এই বাড়িটাতে এই চিঠিগুলোকে তখন একটা নির্দিষ্ট টাইমের পরে ডিস্ট্রয় করে দেওয়া হতো এবং পার্সেলগুলো সেগুলোকে অকশন করে দেওয়া হতো। তো এই এই যে ডেড লেটার অফিস, এটা কিন্তু প্রথম শুরু হয়েছিল কলকাতাতেই এবং তারপরে ওটা ধীরে ধীরে অন্যান্য শহরে, মানে নাগপুর, বোম্বে, দিল্লি বিভিন্ন শহরেই ডেড লেটার অফিস এস্টাবলিশ করা হয়। কিন্তু এটা ডেড লেটার অফিস শুনতে কেরম একটুখানি লাগে না, ডেড লেটার অফিস, তাই জন্য তাই কয়েকদিন পরে এটা নামটা চেঞ্জ করে রিটার্ন লেটার অফিস করা হয়। রিটার্ন লেটার মানে আমরা এখন ওটা বুঝতে পারছি যে রিটার্ন লেটার অফিস, সেই অফিসটা কিন্তু এখনও আছে, এখনও সেই একই। আমরা যেটুকু চিঠি আমরা অনেক সময় পাঠাই যেগুলো এখন যদি অনেক কমে গেছে, চিঠিগুলো ডেলিভার্ড হয় না, সেগুলো কিন্তু এখনও ওই বাড়িতে এসে জমা থাকে।
1: এরকম চিঠির কোনো গল্প আছে?
0: হ্যাঁ, চিঠির গল্প মানে অনেকেই দেখেন না, এক সময় আমি ওখানে যখন দেখেছি গেছি তখন দেখেছি এরকম অনেকই হয়েছে যে ধরুন তখন তো আমি ধরুন ফ্লাইটের টিকিট একটা কেটে আমরা তো ডাকযোগে পাঠাতাম, সে এমনও হয়েছে যে চিঠিটা খুলে দেখা গেছে যে ওখানে একটা ফ্লাইটের টিকিট আছে বা ওখানে একটা ট্রেনের টিকিট আছে, তো হয়তো কেউ কাউকে পাঠিয়েছিলেন, তো সে হয়তো সেই ট্রেনে করে যাতে আসতে পারেন তা ওনার কাছে, কিন্তু সেই চিঠিটা আলটিমেটলি ডেলিভার্ড হয়নি এবং সেই ট্রেনের সেই ট্রেনটাও তা চড়া হয়নি। এরকম বহু চিঠি এরকমভাবে ওই ওই ওইখানে সুরক্ষিত করা আছে বা ওখান থেকেই সব উৎপন্ন হয়েছে।
2: এই ডেড লেটার অফিস কেউ যদি এমনি ঘুরতে চান, হেরিটেজ ওয়াকের সঙ্গী না হয়ে এমনি ঘুরতে চান, সেক্ষেত্রে কি অনুমতি নিতে হয়?
0: হ্যাঁ, ওটা তো এখন ডিপার্টমেন্ট অফ পোস্টসের আন্ডারে, অবশ্যই ওর মধ্যে অনুমতি অবশ্যই দরকার হয়, নাহলে তো ওই অফিসে ঢোকা যায় না, কিন্তু বাইরে থেকে অবশ্যই দেখা যায়। আপনি ডালহৌসির একদম মুখটায় যদি দাঁড়ান তাহলে প্রথম যে বিল্ডিংটাই পড়বে সেটাই হচ্ছে ডেড লেটার অফিস।
1: অনেক মানুষ আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভে দেখছেন, প্রশ্ন করছেন। শুভা দত্ত লিখছেন, নমস্কার বিশ্বজিৎ দা, মনীষা দি এবং আজকের অতিথি সুজয় স্যার, আমি দত্তপুকুর থেকে বলছি।
2: শুভ দত্ত সম্ভবত।
1: হ্যাঁ, শুভ দত্ত, ইতিহাসের প্রতি আমার বরাবরই একটা আলাদা টান আছে। আজ সুজয় স্যারের কাছে আমার একটা খুব কৌতূহলের প্রশ্ন আছে। স্যার, আপনার ভ্রমণের এত অভিজ্ঞতা থেকে জানতে চাই, আপনার কি মনে হয় আমাদের এই কলকাতাতেই এমন কোনো পুরনো বাড়ি বা ঐতিহাসিক স্থান আছে যেখানে এখনও মাটির নিচে বা গোপন কুঠুরিতে গুপ্তধন লুকিয়ে থাকতে পারে? কলকাতার বুকে এরকম কোনো রোমাঞ্চকর জায়গার কথা বা গুপ্তধন নিয়ে কোনো পুরনো গল্প বা লোককথা জানা থাকলে দয়া করে আমাদের সাথে শেয়ার করবেন, খুব জানতে ইচ্ছে করছে। আপনাদের অনুষ্ঠানটি আমি খুব মন দিয়ে শুনছি, উত্তরের অপেক্ষায় রইলাম। শুভ দত্ত।
0: এটা খুব ইন্টারেস্টিং, মানে আমি আমি কলকাতা এতদিন ধরে ঘুরেছি কিন্তু এখনও পর্যন্ত এইটা এই জিনিসটা আমি পাইনি। হ্যাঁ, আপনি এটা কোয়েশ্চেনটা করলেন, মনে হয় না এখন আর ওরকম গুপ্তধনের কোনো জায়গা কলকাতার মধ্যে আছে, বা এমনও হতে পারে যে আমার হয়তো সেটা জানা নেই, কিন্তু আমি যেটুকু দেখেছি সেটুকুর মধ্যে এরকম কোনো জায়গা এখনও পর্যন্ত আমি পাইনি। তবে হ্যাঁ, কলকাতার মধ্যে অনেক বাড়িতে, অনেক বাড়িতে এরকম অনেক গোপন জায়গা আছে যেগুলোর ভেতরে কিন্তু অন্যান্য অনেক জিনিস পাওয়া যায়, পাওয়া যেতেও পারে এখনো পর্যন্ত।
2: বেশ, ঘড়ির কাঁটা আমাদের যা বলছে, আমাদের কিন্তু ধীরে ধীরে এগোতে হচ্ছে দশটার দিকে।
1: আর দশটা মানেই আমরা এখন একটা ব্রেক নেব, মানে আমরা ব্রেক নেব না, যারা অনুষ্ঠান শুনছেন,
2: যারা রেডিওতে শুনছেন,
1: রেডিওতে শুনছেন 100.1 FM গোল্ডে, তারা 10 মিনিটের বিরতি নেবেন। কিন্তু যারা ফেসবুকে লাইভ দেখছেন 100.1 FM গোল্ড এই পেজ থেকে এবং আকাশবাণী কলকাতার পেজ থেকে, তারা কিন্তু কন্টিনিউ আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন, আমাদের অনুষ্ঠান চলবে। কিন্তু যারা রেডিওতে শুনছেন তাদের জন্যে একটা বিরতি, তাদের একটাই অনুরোধ, তারা কিন্তু সরাসরি শিফট করে যেতে পারেন ফেসবুকে। ফেসবুকে লাইভ এখানে অনেকে প্রশ্ন করেন এবং সেই উত্তর নিয়েও আমরা আলোচনা করি, কারণ আমাদের অনুষ্ঠানে বিরতি নেই, শুধুমাত্র রেডিও শ্রোতাদের জন্য একটা বিরতি রয়েছে। সেই বিরতির পর আমরা আবার ফিরে আসব 10:10 সেখানে আমাদের নতুন করে দরকার হবে যে আপনাদের সঙ্গে যোগাযোগ করার। আপনারা আমাদের কাছে আসবেন 2248-8085 এবং সেই সঙ্গে সঙ্গে একটা মনে রাখতে হবে যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের পাশাপাশি, হোয়াটসঅ্যাপও করতে পারেন এর পাশাপাশি, 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ পৌঁছে দেবো। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন ট্রাভেল কিউরেটর সুজয় সেন, তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। এবং এটা একটা জিনিস যেটা আপনাদেরকে বলা উচিত যে আজকে কলকাতার, এইমাত্র বলছিলেন মনীষা বলছিল যে বাগবাজারের কথা, ঘাটের কথা, মায়ের ঘাটের কথা, আমরা বাগবাজার ঘোরার কথাও শুনবো যে উত্তর কলকাতা কিভাবে আমরা বাগবাজার ঘুরবো,
2: সবটাই শুনবো, কিন্তু পুরোটাই শুনবো 10টা বেজে গেলে শুধুমাত্র ফেসবুক লাইভে। আবার 10:10 আমরা যুক্ত হব রেডিওর সঙ্গে, তখন লাইভও চলবে, রেডিও চলবে, একযোগে চলব। আমরা শুনেছি ইতিমধ্যে ডালহৌসির একটি বাড়ির কথা, ডেড লেটার অফিস, এরপরে কিন্তু আমাদের লিস্টে আরও 4টে বাড়ি রয়েছে, কারণ প্রশ্ন ছিল 5টা বাড়ির কথা আপনি জানাবেন যেগুলো না শুনলেই নয়, সেই কথা শুনবো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন এমন একজন মানুষ যিনি ইতিহাসের কথা বলছেন, একটা শহরের ইতিহাস, একটা শহর যে নিজের ইতিহাস নিজেই বয়ে বেড়াচ্ছে 350 বছরেরও বেশি সময় ধরে, সেই শহরের ইতিহাস শুনছি। বিশ্বজিৎ আর মনীষা আছি এবং আপনি তো অবশ্যই আছেন আমাদের সঙ্গে, সুজয়বাবু রয়েছেন আমাদের সঙ্গে, এবং এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি একের পর এক ঐতিহাসিক ঘরের দিকে।
1: আমরা আমাদের অনুষ্ঠানে রয়েছি, এবারে যে বিষয়টা আরও একবার বলে দিই, আমাদের সঙ্গে রয়েছেন, বারবার মনীষা বলছিলেন, একজন হেরিটেজ এনথুজিয়াস্ট এবং এক্সপেরিমেন্টাল ট্রাভেল কিউরেটর যিনি কলকাতাকে নতুন
3: হওয়ার প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 1,27,500 কোটি ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 65,000 কোটি একটি প্রকল্পও অনুমোদন করেছে মন্ত্রিসভা। ইরানের সামরিক ক্ষমতা খর্ব করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুন করে হামলা চালিয়েছে। আগামীকাল রথযাত্রা, পুরীর পাশাপাশি সারা দেশেই উৎসব উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। ক্রিকেট বিশ্বকাপকে আরও আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য করার লক্ষ্যে ICC পুরুষদের একদিনের ক্রিকেট ও টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। ফ্রান্সকে হারিয়ে স্পেন ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছে এই চুক্তি বিরাট বাজারের দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রীর ক্ষেত্রে নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলে তিনি জানান।
4: ইন্ডাস্ট্রি পার্ক I think 140 million worth of goods are being sent to UK today under this India-UK setup on day one.
3: ভারতে ব্রিটেনের হাই কমিশনার লিন্ডি ক্যামেরুন আকাশবাণী সংবাদকে জানান, দুদেশের কাছে এটি অত্যন্ত লাভজনক একটি চুক্তি।
5: It's just wonderful to be here today on the 15th of July celebrating the deal going into force, making it faster, cheaper, easier to do business between the UK and India. I mean, after so much hard work on both sides, and huge credit to the Ministry of Commerce and Industry here, who've done a brilliant job. My team too have done an amazing job. It's a great deal for both sides. We have very complementary economies.

0: আগেই জানানো হয়েছে, ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হয়েছে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানিযোগ্য পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুদেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিশ্বব্যাপী মূল্য শৃঙ্খলের সঙ্গে ভারতের সংযুক্তি আরও মজবুত হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির সেটা এবং সামাজিক নিরাপত্তা চুক্তি দুদেশের মধ্যে অংশীদারিত্ব ক্ষেত্রে নতুন মাইলফলক রচনা করেছে। সমাজ মাধ্যমে এ বিষয়ে শুভেচ্ছা ব্যক্ত করেন তিনি। সেটা চুক্তির প্রেক্ষিতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে সোনার গয়না, পানপাতা, কফি এবং চা রপ্তানির প্রথম চালান ব্রিটেনে পাঠানো হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে বলেন, পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হল। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি বিকশিত ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যকে আরও গতিশীল করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের প্রযুক্তি ও শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে দুটি বড় অঙ্কের আর্থিক প্যাকেজে অনুমোদন দিয়েছে। এই লক্ষ্যে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য বাজেট বরাদ্দ ধরা হয়েছে 1,27,500 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে একথা জানিয়েছেন।
1: सेमिकॉन 2.0 1,27,500 करोड़ रुपए का सेमिकॉन 2.0 आज माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया। सेमिकॉन 2.0 में 6 पिलर्स है। पिलर 1 है डिजाइन ऑफ चिप्स, सेकेंड बड़ा फोकस रहेगा मशीन्स एंड मटेरियल्स, तीसरा बहुत सारी नई फैब्स बनेंगी, सिलिकॉन फैब्स, डिस्प्ले, कंपाउंड और ATMP ओसेट इंडस्ट्री जो भारत में डेवलप हो गई है, अभी 10 यूनिट लग चुके हैं, उस इंडस्ट्री को और आगे बढ़ाने के लिए भी इसमें प्रावधान है।
0: পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 62,500 কোটি টাকারও একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026-এরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেশে নতুন গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে ইরান লক্ষ্য করে তারা নতুন করে আক্রমণ শুরু করেছে। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো ইরানের সামরিক ক্ষমতা খর্ব করতেই তাদের এই আক্রমণ। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ বন্দর শহর বুশেহরে দেশের একমাত্র সিভিলিয়ান পরমাণু শক্তি প্রকল্প চত্বর লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC বলেছে, বাহরিন এবং জর্ডনে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে যে পাল্টা হামলা চালানো হচ্ছিল তা শেষ হয়েছে। ভারত এবং পোল্যান্ড আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প MSME ক্ষেত্রে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এই বৈঠক। পোল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি উপমন্ত্রী মিচেল ব্যারানৌস্কির নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন MSME সচিব ভরত খেরা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ইউরোপীয় সংসদের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্নার্ড ল্যাঙ্গের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে তাঁদের মধ্যে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং এর নানা সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। বিদেশ মন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের স্টার্টআপ গবেষণা ও উদ্ভাবন কমিশনার একাতেরিনা জাহারিভার সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে তাঁদের মধ্যে স্বচ্ছ ও পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তি সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। স্নানযাত্রার পর জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা এখন আনসারায় রয়েছেন। এই সময়কালে শ্রীমন্দিরের ভেতর রাজবৈদ্য দেবতাদের চিরাচরিত ভেষজ চিকিৎসা করেন। ভক্তরা ভগবানের নবযৌবন দর্শনের জন্য বর্তমানে উন্মুখ হয়ে রয়েছেন। এদিকে ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল রথযাত্রার অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা, নিকাশী, স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি ব্যবস্থা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রশাসন। ক্রিকেট বিশ্বকাপকে আরও আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য করার লক্ষ্যে ICC পুরুষদের একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ইংল্যান্ডের এডেনবার্গে বার্ষিক জনসাধারণ জনসভায় আজ ইংল্যান্ডের এডেনবার্গে বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2027-এর একদিনের ক্রিকেট বিশ্বকাপে 14টি দল খেলবে। নক আউটের আগে 3টি রাউন্ড হবে। অন্যদিকে 2028-এর টি টোয়েন্টি বিশ্বকাপে মোট 20টি দেশ অংশগ্রহণ করবে। 5টি গ্রুপে 4টি করে দল খেলবে। প্রতি গ্রুপে 2টি করে দল পরবর্তী রাউন্ডে যাবে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই ১৪ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: এখনো শুধু বই পড়ে পরিচিত নই।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold। সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold।
2: যে সময়টা আমরা ছিলাম না রেডিওতে, সে সময় কিন্তু একটা বিষয় উস্কে দিয়েছিল বিশ্বজিৎ, ভূতের গল্প। রাত্রিবেলা ভূতের গল্প ছাড়া জমে না। আমরা যারা বেশি ভূতে ভয় পাই তারা ভূতের গল্পটাকেই বেশি পছন্দ করি, আঁকড়ে ধরতে চাই। আমি যখন প্রথম শুনেছিলাম আপনি কলকাতার অভিজাত বাড়িগুলো দেখান, কলকাতার বিভিন্ন রকম ইতিহাস ছুঁয়ে ছুঁয়ে সেই জায়গাগুলো ইলুমিনেট করার কথা জানান, আমি কিন্তু প্রথম প্রশ্ন করেছিলাম আপনাকেও পার্সোনালি যে আপনারা হন্টেড হাউস দেখান, এবং আপনি যখন বলেছেন হন্টেড হাউস দেখান তাতেই আমার আগ্রহ।
4: ভূতের কথা আমরা শুনবো, তবে তার আগে এই মুহূর্তে একজন বন্ধু আমাদের সঙ্গে আছেন, লিসনার, সরাসরি যাবো তার কাছে। হ্যালো,
5: হ্যালো,
4: বলুন।
5: হ্যালো, হ্যাঁ বলছি, সুজয় স্যারকে ধন্যবাদ দিই, আপনাদের ধন্যবাদ দিই, আর ধন্যবাদ দেবো যে কলকাতা নিয়ে অনেক গান হয়েছে, যারা গান গেয়ে তাদেরকে, আর ধন্যবাদ দেবো রাষ্ট্রের কথা যে ইংরেজ ইংরেজ ভাষাকে ধন্যবাদ। আর ইংরেজ,
2: আপনার প্রশ্নটা কি, আপনি কি প্রশ্ন করতে চান?
5: হ্যাঁ, প্রশ্ন বলছি যে এইভাবে যদি আরো দিতে পারি আমাদের ছেলেরা যাতে আরো অ্যাক্টিভনেস হয়, তার জন্য আমরা যে বিষয়ে হচ্ছি সেভাবে যান,
2: ওখান
6: থেকে ইম্পোর্ট এক্সপোর্টের মানে ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে যত ইম্পোর্ট এক্সপোর্ট হয় সবই কিন্তু DGFT রেগুলেট করে। তো DGFT বিভিন্ন অফিস আছে, তার হেড অফিস হচ্ছে দিল্লিতে, মুম্বাই মানে মেজর মেট্রোজেই DGFT অফিস আছে। আমাদের কলকাতার অফিসটি আমাদের স্প্ল্যানেড ইস্টে অবস্থিত। তো ওটা তো একটা বহু পুরনো বাড়ি, তো ওটা ওটাও কিন্তু একটা হেরিটেজ তকমা পেয়েছে এবং ওটাকেও কিন্তু ইলুমিনেট করা হয়েছে ওই বাড়ি।

0: এটাকে।
1: 2248-8085 আরো একজন এসেছেন প্রশ্ন নিয়ে। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার
0: নমস্কার,
2: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: আপনি রেডিওর সাউন্ডটা একটু মিউট করে দিন অনিমেষ বাবু।
2: কলকাতার সবগুলো কথা বলছেন, এগুলো খুবই ভালো লাগছে। ধরুন কোন দৃষ্টি প্রতিবন্ধী যদি এই সমস্ত জায়গায় যেতে চান, সেখানে তাদের জন্য বিশেষভাবে বর্ণনা করার বিভিন্ন ঐতিহ্য যে স্থান বা যে বস্তুগুলো আছে সেগুলো বিশেষভাবে বর্ণনা করার কোন ব্যবস্থা কি আছে?
0: শুনবো, আপনাদের প্রসেসটা একটু ছোট করে বলে দিন যাতে সকলেই সেই ব্যাপারটা জানে। ধরুন আমি আপনাদের
1: দৃষ্টিহীন, উনি চাইছেন যে যারা ইলুমিনেশন করা হয়েছে সেগুলো দেখছে, যাদের দৃষ্টি আছে, যাদের দৃষ্টি নেই তারাও যদি ওখানে যায় সে অ্যাম্বিয়েন্সটা ফিল করে, তাহলে আপনারা কি ব্যাখ্যা করেন না কিভাবে সেটা দেখানোর চেষ্টা করেন?
0: এটার সাথেই আমি জুড়ে দেবো ওই প্রশ্নটা যে আপনারা কিভাবে এই ট্যুরটা অ্যারেঞ্জ করেন সেটাও যদি একটু বলে দেন।
3: হ্যাঁ, তো আমি প্রথমে বলি ইলুমিনেশন ট্রিপটার কথা। এটা আমরা একটি খুব সুন্দর বাসে অ্যারেঞ্জ করি, একটি এসি বাসে করি, এবং স্পেশালভাবে এই বাসটা নেওয়া হয়, কারণ এটা তো দেখার, মানে বেশিরভাগটাই দেখার। তাই জন্য এই বাসের জানলাগুলো খুব বড় বড় থাকে, কাঁচগুলো একদম পরিষ্কার থাকে, সিটগুলো খুব ভালো থাকে, যাতে যে কোনো জায়গা থেকে বসেই এই বাড়িগুলোকে দেখা যায়। হ্যাঁ, এটা ঠিক যে আমরা কয়েকটা জায়গায় বাস থেকে নেমে দেখি, কিন্তু বেশিরভাগ জার্নিটা আমাদের বাসেই হয়। এবার ওনার কথায় ফিরে আসি, উনি যেটা আমাকে যে কোয়েশ্চেনটা উনি করেছেন, অবশ্যই সেটা আমরা চেষ্টা করি যে আমাদের মধ্যে বাসের মধ্যে কিন্তু একটা লাইভ গল্প বলা হয়। আমাদের আমাদের কোনো গাইড থাকেন যে প্রত্যেকটা বাড়ির সম্পর্কে গল্পটা বলেন, সে গল্পটা বললে বাড়িটা কিন্তু আরও জীবন্ত হয়ে ওঠে। একটা যে কোনো জিনিসই আমি যখন তার গল্প শুনি, যতক্ষণ না গল্প শুনি সেইটার তার তাৎপর্যটা বুঝতে পারি না, যখনই তার গল্প শুনি তার সাথে কিন্তু আমরা একাত্ম হয়ে পড়ি। মানে গল্প বলাটাই কিন্তু এই আমাদের এই ট্রিপের মেন লক্ষ্য, যে বাড়িটা সম্পর্কে ডিটেলে বলা, বাড়িটার ইতিহাস বলা, বাড়িটার তাৎপর্য কী বলা, বাড়িটা এখন কী কাজ হয় সেটাকে বলা। সেই ফিলিংটা ভেতর থেকে যখন আসে তখনই বাড়িটার কিন্তু অনেক অনেক জীবন্ত হয়ে ওঠে। তাই জন্য ওনার প্রশ্নটার উত্তর এটাই যে বাড়িটার সামনে দাঁড়িয়ে পড়ে বাড়িটার পুরো গল্প বলা হয়। এছাড়া আমরা যে ওয়াকিং ট্রিপগুলো করি সেখানেও কিন্তু আমাদের কেউ না কেউ থাকেন, আমাদের গাইড থাকেন, সেই গাইড পুরো প্রত্যেকটা জায়গার বর্ণনা দেন, তার ইতিহাস বলেন, প্রত্যেকটা জায়গা সম্পর্কে বিশদভাবে সেখানে বলা হয়।
1: এই মুহূর্তে আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে প্রশ্ন নিয়ে। হ্যালো, না
0: ছিলেন
1: যে প্রশ্নে অনেক সময় আটকে রেখেছে আপনাকে মনীষা, আমরা অবশ্য একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, সেটা অবশ্য কিছুটা দেরি আছে। তাহলে ভূত দেখতে হবে কলকাতায়, কোথায় যাব?
3: ভূত তো অনেকেই দেখতে চায়, কিন্তু যারা ভাগ্যবান হয় তারাই ভূত দেখে। যেরকম যারা ভাগ্যবান হয় তারাই ভগবানকে দেখতে পায়, সেরকম ভূত দেখতে গেলেও কিন্তু সেরকম ভাগ্যবান হতে হয়।
0: ভূতকেও ভাগ্যবান হতে হয়,
3: অবশ্যই অবশ্যই অবশ্যই। যেরকম মানে যেরকম যেটা একটা কথা বলে না যে মানে ভক্তরা যেরকম ভগবানকে চায়, ভগবান কিন্তু ভক্তদের চায়, সেরকম ভূতেরও কিন্তু সেই ভাগ্যটা হতে হবে।
1: সেই ভাগ্য আছে কিনা, কোথায় কোথায় গিয়ে অপেক্ষা করব তার সঙ্গে দেখা করার জন্য,
3: সেটা এর মধ্যে একটা কথা বলি, ভূত দেখতে পান না পান, এই যে একটা ইরি ফিলিং হয় রাত্রির কলকাতায় যখন আমরা যাই, এই যে একটা ফিলিং হয়, একটা ভেতরে একটা যে সবাই মিলে একটা ভয় পাই, সবাই একসাথে, কেউ কাউকে ছাড়তে চাই না, সবাই একসাথে যেতে চাই, একটা ফিলিং হয়, সেটা কিন্তু অবশ্যই এই ট্রিপের মধ্যে পাবেন। এবং কলকাতাকে রাত্রিরে দেখা, এই রাত্রির 11টা থেকে, কলকাতার শহর তো এমনি আমরা কোলাহল, শব্দ, বিভিন্ন রকমের আওয়াজ থাকে, ব্যস্ততা থাকে, কিন্তু রাতের কলকাতা দেখা একটি অন্য অনুভূতি। তার মানে কলকাতা লাস্যময়ী যেটা হয়ে ওঠে রাত্রিবেলা, রহস্যময়ী যেটা হয়ে ওঠে, সেটা যতক্ষণ না আমরা দেখি, সেই ফিলিংটা যতক্ষণ না পাই সেটা বোঝা যায় না। অনেক সময় আমার নিজের মনে হয় কলকাতা শহরে আর কেউ নেই, আমি একা আছি, সেই যে আমরা হঠাৎ করে একটা শাহেনশাহ হয়ে যাচ্ছি রাতের কলকাতায়, আমরা নিজেরা শাহেনশাহ হয়ে যাচ্ছি, সেটা কিন্তু একটা অদ্ভুত লাগে আমাদের।
0: আপনি এই যে ভূতের ট্রিপগুলো করিয়েছেন, হন্টেড হাউসের ট্রিপ করিয়েছেন, আপনার অভিজ্ঞতাটা বলুন, কখনো এই
1: ইভিনিং ওটাও শুনবো কোথায় কোথায় গেলে দেখা যাবে সেটা,
0: এবং সেটাই তো জিজ্ঞেস করছি যে আপনার অভিজ্ঞতা, কোথায় গিয়ে সবচেয়ে বেশি ভয় পেয়েছেন এগুলো আমরাও জানতে চাই।
3: নিশ্চয়ই, আমি প্রথমেই বলি হচ্ছে ন্যাশনাল লাইব্রেরির কথা। ন্যাশনাল লাইব্রেরির ভেতরেও আমরা তো বই পড়তে ন্যাশনাল লাইব্রেরিতে যাই, কিন্তু শোনা যায় ওখানেও নাকি ভূত আছে, মানে রাতের অন্ধকারে একজন, যেটা কথিত আছে যে একজন নাকি সাদা শাড়ি পরে ওখানে ঘুরে বেড়ান বলা।

0: হয় উনি নাকি কোনো একটি বইয়ের খোঁজে সারা রাত্রির ওখানে ঘুরে বেড়াচ্ছেন, এমনও হয় রাত্রিবেলা ওখানে আওয়াজ পাওয়া যায়, চেয়ার টানার আওয়াজ, বইয়ের খসখস করে আওয়াজ, এগুলো পাওয়া যায়।
1: আপনি নিজে কখনো পেয়েছেন?
0: না, সেইটা এখনো পর্যন্ত অনুভব করিনি। আরেকটা জায়গার কথা আমি বলি, খুবই ইন্টারেস্টিং, এটা আমি হয়তো নিজে পাইনি কিন্তু আমি শুনেছি, যতবার গেছি ততবার শুনেছি, রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব, যেটাকে আমরা রেসের মাঠ বলি, তো রেসের মাঠের একটা মানে প্রাইড বলে একটি সাদা ঘোড়া ছিল, সেই ঘোড়াটি কিন্তু দুর্দান্ত দৌড়াতো, প্রত্যেকটা রেসে ফার্স্ট হতো, কিন্তু একদিনও অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সেই দিনই কিন্তু রেসের দিন ছিল। তো তার যে মালিক তাকে কিন্তু সেই রেসের দিনে সেই ঘোড়াটাকে তার অসুস্থতাটা না দেখে তাকে দৌড় করিয়েছিল, ঘোড়াটা কিন্তু ট্র্যাকের মধ্যেই হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তারপর থেকে ওই ঘোড়াটাকে নাকি প্রত্যেক দিন রাতে ওই মাঠের মধ্যে ঘুরতে দেখা যায়। আমি যতবার গেছি ততবার ওখানকার যে সিকিউরিটি আছে, আমরা দেখার চেষ্টা করি, হয়তো ঢুকতে দেয় না বলে পারি না, কিন্তু ওদের সিকিউরিটিকে আমি জিজ্ঞেস করেছি যে আপনারা কি দেখেছেন, বলে আমরা প্রত্যেক দিন একটা পার্টিকুলার সময়ে ঘোড়াটাকে বিভিন্ন মাঠের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। এরকম এটা এটা এটা কিন্তু একজন সিকিউরিটি বলেনি, এটা কিন্তু বিভিন্ন লোক এই এই কথা বলেছে। এটা এটা একটা অদ্ভুত ব্যাপার। এরকম আপনি যদি ডালহৌসি চত্বরে যান, যেটা দূর যেটা আকাশবাণীর আগেকার অফিস ছিল, গ্যাস্ট্রিন প্লেস, সেখানেও কিন্তু সেটাকেও ভৌতিক বলে মানা হয়। এবং আজকে এই আকাশবাণীর সামনে দাঁড়িয়ে আছি আমরা, উল্টো দিকে যে খেলার মাঠগুলো আছে সেই মাঠের মধ্যে দিয়ে যখন রাত্রিবেলায় দুটো তিনটের সময় আমরা হাঁটি, সেটাও কিন্তু একটা অদ্ভুত ফিলিং দেয়,
1: গা ছমছমে, একটা
0: প্রচণ্ড গা ছমছমে একটা ফিলিং হয়। হেস্টিংস হাউস এই শোনা যায় যে হেস্টিংস হাউসের মধ্যে নাকি এখনও ঘোড়া দৌড়াচ্ছে, রাত্রিবেলা ঘোড়ার আওয়াজ পাওয়া যায়। এরকম বিভিন্ন জায়গা আছে, এরকম শোভাবাজারের পুতুলবাড়ি একদম ঘাটের ওপরে শোভাবাজারে, সেখানে রাত্রিবেলা পুতুলগুলো নাকি নড়াচড়া করে, সেটা অবশ্য আমি নিজে দেখেছি, কিন্তু সেটাতে হাওয়াতেও হতে পারে।
1: এই পুতুলবাড়ির গল্প শুনবো, তবে তার আগে আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতে হবে, ফিরে আসছি।
2: ক্যাচ দ্য রেইন, বারিশকে পানি কি এক এক বুন্দ কো হামে বাচানা হ্যায়, তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বাচায়ে।
3: জল হ্যায় তো হাম হ্যায়, আইয়ে ঘরো অফিসো মে রেইন ওয়াটার হারভেস্টিং তকনিক আপনায়ে, রিচার্জ পিট অর শাফ্ট বনবায়ে, অনুপযোগী বোরবেলো কো ঠিক করে, জলাশয়ো সে গাদ নিকালে, অধিক সে অধিক পেড় লাগায়ে, ইস বারিশ আইয়ে জুড়ে ক্যাচ দ্য রেইন অভিযান সে।
4: पीएम जय अब गरीबों की जय बन गई है।
5: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार, देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं, अब 5 लाख के मुफ्त इलाज के हकदार, अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं, और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
6: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: फिर एलाम आमरा आबारो সেই হেরিটেজ হাঁটার কথায়, যে হেরিটেজ হাঁটায় নাকি ভূত দেখা যায়।
7: তুমি তো চলে গেছিলে পুতুল বাড়ির সামনে।
1: হ্যাঁ, হেরিটেজ হাঁটার কথায় যেখানে ভূত দেখা যায়, পুতুল নাচের ইতি কথা আমরা তো উপন্যাসে পড়েছি, আপনি তো বলছেন সাক্ষাৎ পুতুল নাচ দেখেছেন চোখের সামনে, তাও নাকি ভৌতিক নাচ।
7: তার মানে আপনি বলছেন পুতুল বাড়িতে গেলে ভূত দেখতে পাবো, তাই তো?
0: চান্স তো আছেই।
1: শুনি একটু গল্পটা।
0: পুতুল বাড়িটা আসলে দুদিক থেকে দেখা যায়, একটা ওই বাগবাজারের ওই সাইড থেকে আর একটা হচ্ছে ঘাটের সাইড থেকে, দুটো জায়গা থেকে দেখলেই কিন্তু একটা অদ্ভুত ফিলিং হয়। মানে ওই সময় যখন আপনি যাবেন রাত্রি তিনটের সময়, যখন আপনি পুতুল বাড়ির সামনে যাবেন, আর কেউ নেই, সেই পুতুল বাড়িটা এমনিই অনেক ভগ্ন দশা হয়ে আছে, কিন্তু সেই পুতুল বাড়ির ভেতরে কিন্তু কিছু লোক থাকে, কীভাবে থাকে আমি জানি না, কিন্তু থাকে। সেই বাড়িটা একদিক থেকে দেখা, তারপরে ঘাটের দিক থেকে দেখা, বাড়িটার ওপরে অনেকগুলো পুতুল আছে, সেই পুতুলগুলো কয়েকটা হয়তো ভেঙে গেছে, কিন্তু সেই পুতুলগুলো যখন আপনি সামনে দাঁড়াবেন মনে হবে যেন পুতুলগুলো নড়ছে, সেটাও একটা অদ্ভুত অভিজ্ঞতা।
7: অনেকে আপনার সঙ্গে গেছেন, আপনার দেখিয়েছেন, বা রুমা দত্ত বলে একজন লিখছেন, খুব ভালো দেখেছি, জেনেছি বিষয়গুলো, রাতের কলকাতাও দেখেছি সুজয় সেনের সঙ্গে, দুর্দান্ত লেগেছিল। এবার আমরা তো রাতের ভূত দেখার জন্যে বেরিয়েছি বিভিন্ন জায়গায়, একটা সময় মনীষা আপনাকে একটা প্রশ্ন করেছিল বা আমিও বলছিলাম যে আপনি বাগবাজার হেঁটে দেখান, কী আছে বাগবাজারে, কী দেখবে হেঁটে?
0: বাগবাজার তো খুব পুরনো একটি জায়গা, ওখানে অনেক কিছু দেখার আছে।

0: আছে, মানে দেখার শেষ নেই বাগবাজারে। তার মধ্যে তো আমরা কমন কটা জায়গা আমরা জানি, যেরকম মায়ের বাড়ি, মায়ের ঘাট, গিরিশ ঘোষের বাড়ি, সিস্টার নিবেদিতা স্কুল, সিস্টার নিবেদিতা মিউজিয়াম, এগুলো তো অনেক আমাদের কমন। কিন্তু আমি দু একটা জায়গার কথা বলবো যেগুলো একটু আনকমন। যেরকম ওখানে বসুবাটি আছে, বসুবাটি বাগবাজারে। তো বসুবাটির মাধবচন্দ্র বসু, উনি গয়া জমিদার ছিলেন, উনি বাড়িটা এখানে এসে তৈরি করেন, এবং সেই সময় বাড়িটা তৈরি করেন কলকাতার একজন বিশিষ্ট আর্কিটেক্ট, ওনার নাম নীলমণি মিত্র। ওনার দুই ছেলে, মানে নীলমণি মাধবচন্দ্র বসুর দুই ছেলে শিরীশচন্দ্র বসু এবং নন্দলাল বসু, ওই নন্দলাল বসুর নামেই ওই রাস্তাটা নন্দলাল বসু লেন। কিন্তু এই এই এই বাড়িটার সব বাড়িটার সামনে বাড়িটার যে স্ট্রাকচারটা, ওটা এত সুন্দর, মানে একজন আর্কিটেক্ট সেই সময় যে এরকম একটা বাড়ি তৈরি করতে পারেন সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। কিন্তু এই বাড়িটার সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে, 1905 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই বাড়ি থেকেই বঙ্গভঙ্গ আন্দোলন বিরোধী একটি মিছিল শুরু করেছিলেন ওই বাড়ি থেকে, এবং ওই বাড়ি থেকে সমবেতভাবে সবাই বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল এই গানটি গাইতে গাইতে বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে এসে লর্ড কার্জনের যে বঙ্গভঙ্গ করেছিলেন তার বিরোধী একটা মিছিল ওই বাড়ি থেকেই বেরিয়েছিল। তাই জন্য এই বাড়িটার তাৎপর্য কিন্তু অনেক বেশি। তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারকেও অনুরোধ করব যেন এই বাড়িটা সেইভাবেই সংরক্ষণ করা হয়, কারণ এই বাড়িটা একটা সাংঘাতিক ঐতিহ্যপূর্ণ বাড়ি। বাড়িটার আর্কিটেকচারও অসাধারণ, কিন্তু অনেক সময় এটা একটু গলির ভেতরে, তো অনেক সময় আমাদের চোখে পড়ে না। এইটা হচ্ছে বাগবাজারের একটি জায়গার কথা বললাম। আরেকটা জায়গা যদি আমি বলি, যে নবীনচন্দ্র দাস, উনি কিন্তু রসগোল্লার সৃষ্টি এই এই এই বাগবাজার থেকেই করেছিলেন। পরবর্তীকালে ওনার ছেলে কেশবচন্দ্র দাস, মানে যাকে আমরা কেসি দাস বলে জানি, এই টিন রসগোল্লাটা পৃথিবী বিখ্যাত করেছিলেন, এবং রসগোল্লা একটা জিআই ট্যাগ পেয়েছিল তারপরে কলকাতার রসগোল্লা। সেই রসগোল্লার একটি ছোট্ট কারখানা কিন্তু এখনও ওই বাগবাজারে আছে। এছাড়া আমরা তো মহিষাসুর মর্দিনী শুনি, সেখানে আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর নাম আমরা জানি, কিন্তু বাণীকুমারের নাম, যে বৈদ্যনাথ ভট্টাচার্য উনি ছিলেন, উনি কিন্তু রচয়িতা এই, উনি বাণীকুমার, কম্পোজার পঙ্কজ মল্লিক আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, এই তিনজন মিলে এই অপূর্ব সৃষ্টিটা করেছিলেন। তা ওই বাণীকুমারের বাড়ি কিন্তু ওই বাগবাজার অঞ্চলেই, এবং বাণীকুমারের একটি মূর্তিও ওইখানে রাখা আছে। এছাড়া ওখানে আরেকটি রাস্তা আছে, নবীনচন্দ্র লেন, ওই রাস্তা কিন্তু ভারতীয় রাগ সঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীতের একটি জায়গা করে নেয়। ওখানে অনেক বিখ্যাত তবলা বাদকরা ছিলেন, যেরকম কুমার বোস, এই তার বাড়িও ওইখানে। এখন যে বিক্রম ঘোষ, বিক্রম ঘোষের যে বাবা শঙ্কর ঘোষ, ওনার বাড়িও ওখানে। আমরা যাত্রা জগতের যে মহানায়ক স্বপন কুমার, স্বপন কুমারের বাড়িও কিন্তু ওই রাস্তার উপরে। গোলাপ মা, যিনি শারদা মায়ের শিষ্যা ছিলেন, ওনার বাড়িও ওই রাস্তার উপরে। তাই জন্য এই বাগবাজার অঞ্চলটি একটি কিন্তু বিখ্যাত অঞ্চল, এবং সেই অঞ্চলটা কিন্তু একদিনে দেখে শেষ করা যায় না। ওর মধ্যে এতটাই ঐতিহ্য, এতটাই সব কিছু লুকিয়ে আছে ওই বাগবাজার অঞ্চলটার মধ্যেই। সেটাই আমরা সুন্দর করে লোকদের ঘুরিয়ে আমরা দেখাই। ওখানে অনেক সুন্দর সুন্দর খাওয়ার জায়গাও আছে, সেগুলো সেখানেও লোকে আমরা সেগুলোকেও আমরা এক্সপিরিয়েন্স করাই।
1: বেশ, যে কথাগুলোতে ছিলাম আমরা, যে আবারও সেই হেরিটেজ ওয়াক কীভাবে হাঁটবো, আপনাদের গাইড থাকেন, তিনি আমাদের বলে দেবেন। প্রশ্ন করেছেন একজন, তিনি হাওড়ার বাসিন্দা, তিনি জানতে চেয়েছেন যে রামকৃষ্ণপুর ঘাট এবং বাঁধাঘাট এর ইতিহাস।
0: হ্যাঁ, আমাদের ওগুলো নিয়ে আমাদের কাজ এখনও বাকি আছে। আমরা হাওড়ার ওই দিকটা এখনও যাইনি, ওদিকটা যাওয়ারও আমাদের ইচ্ছে আছে। তখন নিশ্চয়ই আমরা এগুলো আরও বেশি করে আমরা এগুলো উপস্থাপনা করতে পারব।
1: আপনি বাগবাজারের কথা বললেন, উত্তর কলকাতার কথা, একটু দক্ষিণ কলকাতার দিকে আসি। কী কী দেখবো দক্ষিণ কলকাতায়, কী কী না দেখলে রাতটা ঠিক জমবে না, কলকাতার যে দেখার রাত সেটা?
0: দক্ষিণ কলকাতা মানে আপনি রাতের কথা বলছেন তো? রাতের কথা একটু আগে আপনাকে একটা চার্চের কথা বলেছি, গ্রিক অর্থোডক্স চার্চ, সেটাই একটি উল্লেখযোগ্য জায়গা দক্ষিণ কলকাতায় দেখার জন্যে। এছাড়া শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি বা আশুতোষ মুখার্জির বাড়ি, এটাই এখন খুব এই বর্তমানে খুবই ওটা এসে গেছেন, ওনার বাড়ি কিন্তু সুন্দর করে আলোকিত করা হয়েছে ভবানীপুর এরিয়াতে। এছাড়া আরেকটি সুন্দর জায়গা, যেটা
2: এটা কে আলোকিত করলো?
0: এটা মিস্টার মুদার পাথেরিয়া আলোকিত করে।

0: করেছেন ওইখানে।
1: ঠিক কোথায় গেলে এটা দেখা যাবে এবং রাতে দেখতে কেমন লাগে, দিনের বেলা গেলে কি দেখা যায়?
0: না, দিনের বেলা যদি আপনি যান ওখানে অত বুঝতে পারবেন না, কারণ ওটা বাজারের একটু বাজারের মধ্যে, তো দিনের বেলাটা বোঝা যায় না। কিন্তু রাতের রাতের বেলা ওটা খুব সিগনিফিকেন্ট একটা, হঠাৎ করে একটা যদি দেখেন চোখে চোখে পড়বে, ওটাই মেন রাস্তার ওপরে গাজা পার্কের ওখানের ওই জায়গাটা, সেখানে দেখা যায়। এছাড়া সত্যজিৎ রায়ের বাড়ি, ওটা ওই রাস্তাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, এত সত্যজিৎ রায়ের যে ঐতিহ্য, সত্যজিৎ রায় তো ওই বাড়িতে, ওটা ওই যে বাড়িটা সত্যজিৎ রায়ের যে বাড়ি, সেটা কিন্তু একজন আর্মেনিয়ানের বাড়ি। ওটা কিন্তু সত্যজিৎ রায়ের বাড়ি আমরা বলি, কিন্তু ওটা সত্যজিৎ রায়ের বাড়ি না, উনি ওখানে ভাড়া থাকতেন, একটা অংশ এখন কিনে নিয়েছেন, ওনার ছেলে সন্দীপ রায় এখনও উনি তাদের পরিবার নিয়ে ওখানে থাকেন, কিন্তু ওটা কিন্তু আর্মেনিয়ানদের একটা বাড়ি, বিশপ লেফ্ট রোড। তা ওখানে যে কটা বাড়ি আপনারা দেখেন সবই কিন্তু, আমরা হয়তো জানি যে ইংরেজরা অনেক বাড়ি তৈরি করেছেন, কিন্তু কলকাতা শহরে আর্মেনিয়ানরাও অনেক বাড়ি তৈরি করেছেন, যার মধ্যে এই বিশপ লেফ্রয় রোডের অনেকগুলো বাড়িই আছে। ওই বাড়িগুলোর সত্যিকারের সব কিছু, সব সিনেমার যে ছবিগুলো সেগুলো তো ওখানে আছেই, এছাড়া পুরো বাড়িটা এবং ওই রাস্তাটা এত সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে রাতে, ওটা কিন্তু একটা জাস্ট একটা অন্য এক্সপিরিয়েন্স আমাদের দেয় যখন আমরা ওখানে গিয়ে দাঁড়াই।
1: তার মানে এটা আসলে সত্যজিৎ রায়ের বাড়ি নয়, আমরা যেটাকে সত্যজিৎ রায়ের বাড়ি বলে জানি, প্রথমেই তার ভাড়া বাড়ি ছিল।
0: হ্যাঁ, ভাড়া বাড়ি ছিল,
2: কারণ সত্যজিৎ রায়রা তো মানে জন্মেছিলেনই সত্যজিৎ রায় ব্রাহ্ম সমাজের সেই বাড়িটিতে যেখানে উপেন্দ্র কিশোর গিয়েছিলেন, সকলে মিলে ব্রাহ্ম সমাজ যেখানে তৈরি হয়েছিল। পরে চলে যাবো পরের যে প্রশ্নটা আমার জানতে ইচ্ছে করছে, যে এই যে একটা হেরিটেজ ওয়াক হলো, এই মোটামুটি কিরকম খরচ হয়, পকেটের রেস্ট তো কত থাকলে আমি আমার কাছের লোকজনকে নিয়ে এরকম একটা হেরিটেজ হাঁটায় ইলুমিনেশন দেখতে সামিল হতে পারি?
0: হ্যাঁ, হেরিটেজ ওয়াকগুলোতে তো খুব বেশি খরচা নেই, কারণ ওখানে এমনি কোনো খরচা সেভাবে নেই, শুধু গাইডের কস্ট আছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কস্ট আছে, ওটা খুব একটা বেশি কস্টে আসে না, যদিও আমরা কিছু খাবার, আমরা কিছু স্ন্যাক্স দিই, সেই কস্টটাই আসে, ধরুন 400-500 টাকার মধ্যে সেটা হয়ে যায়। কিন্তু আমাদের যে বাস ট্রিপগুলো হয়, নিশ্চয়ই বুঝতে পারছেন বাসের একটা কস্ট আছে, আর আমরা তার সাথে খুব ভালো স্ন্যাক্স দিই, এবং কলকাতা শহর যেহেতু ভাড়ের চায়ের জন্য বিখ্যাত, আমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে সুন্দর করে গল্প করতে করতে ভাড়ের চা খাই এবং ওই আলোকিত কলকাতাকে দেখি, তার খরচাটা সামান্য নিশ্চয়ই একটু বেশি হয়, সেটি ওই 1400-1500 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু সেই একটা অন্য অভিজ্ঞতা দিই, কারণ এখানে একটি সুন্দর বাস নেওয়া হয়, তার সাথে গাইড থাকে, তার সাথে মাইক্রোফোন লাইভ থাকে, তার সাথে ফটোগ্রাফি থাকে, মানে কারণ অনেকেই তো ফটোগ্রাফি এনথুজিয়াস্ট আছেন যারা আমাদের সাথে যান, তারাও ছবি তোলেন, আমাদেরও ফটোগ্রাফার থাকে যারা গ্রুপে ছবি তুলে দেন বা ইন্ডিভিজুয়াল ছবি তুলে দেন, সেগুলোও আমরা তাদের সামনে রাখতে পারি।
2: একটা জমজমাট ফ্যামিলি ট্রিপ বলতে পারেন, বাড়ির কারোর জন্মদিন, বিবাহবার্ষিকী গিফট করা যায় এই পুরো এলিমিনেশন?
0: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এটা কিন্তু একটা ইউনিক আইডিয়া, যেটা মানে আপনার থেকে আমি শিখলাম, এটা কিন্তু সত্যি একটা দামি কথা বলেছেন, এটা কিন্তু এমন একটা ট্রিপ যেটা কিন্তু ফ্যামিলিকে সত্যি গিফট করার মতোই একটা ট্রিপ। এবং আমার অভিজ্ঞতা বলে যে এখানে যত, আমরা তো প্রত্যেকটা ট্রিপের পরে ফিডব্যাক নিই যে কিরকম ফিডব্যাক হবে, সবাই কিন্তু একটা খুব ভালো অভিজ্ঞতা নিয়ে ফেরেন, সবাই কিন্তু এই ট্রিপটা রেকমেন্ড করেন বাকি লোকদের যে আপনারা যান, তাই জন্য আমাদের ট্রিপ কোনো সময় খালি যায় না, কোনো যখনই আমরা গ্রুপ ট্রিপ করি ওটা কিন্তু মোটামুটি ফুল হয়ে যায়।
1: এই যে ট্রিপের কথা বলছিলেন, যখন কলকাতা ঘোরা হচ্ছিল, আপনি একটা জায়গায় থিয়েটারও দেখাচ্ছিলেন, এটা কি এক্সপেরিমেন্টাল, এটা ঠিক কি?
0: হ্যাঁ, এটা কি হয়, এটা আমরা কয়েকটা জায়গায় এক্সপেরিমেন্ট করেছি, যেরকম একটু আগে আমরা চার্নক লোহিয়া হসপিটালের কথা বলছিলাম, ওর যে সিঁড়িতে কলকাতার যে ইতিহাস সেটাকে যদি কেউ এনঅ্যাক্ট করে দেখায়, একটা নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে যদি দেখানো হয়, তাহলে কিন্তু এই ট্রিপটার যে ডাইমেনশানটা সেটা কিন্তু একটা অন্য লেভেলে চলে যায়। এর সাথে আমরা আরও কিছু করি, যেরকম ধরুন উর্দু পোয়েট্রি, উর্দুতে কয়েকজন সুন্দর এখানে উর্দুতে যারা শায়েরি করতে পারেন কলকাতাকে নিয়ে, তাদেরকে নিয়েও আমরা কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করি। এছাড়া আমরা বিভিন্ন স্ট্রিট প্লে করি, স্ট্রিট প্লে মানে একটা ধরুন জিপিওর সামনে দাঁড়িয়ে বা ওই কোনো হেরিটেজ বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আমরা যদি কলকাতার ইতিহাসটা এনঅ্যাক্ট করতে পারি, কলকাতার ইতিহাসটা ফিরিয়ে আনতে পারি, কোনো একটা জিনিস ফিরিয়ে আনতে পারি, সেটা দর্শকদের মধ্যে কিন্তু একটা অন্য অভিজ্ঞতা হয়, তাদের জিনিসটা ভালো লাগে।
2: বেশ, এই যে কলকাতার হাঁটা, কলকাতাকে নিয়ে হাঁটা, কলকাতাও তো হাঁটে আমাদের সঙ্গে, এই যে ট্রিপটা হয়, একটা কলকাতাকে মোটামুটি দেখতে কতক্ষণ সময় লাগে?
0: কলকাতা দেখা কিন্তু আমি বলবো সম্ভব নয়, এক মাসেও যদি আপনি কলকাতায় ঘোরেন, এত কিছু দেখার আছে কলকাতা শহরের ভেতরে,

0: এক মাসেও দেখা সম্ভব না। কিন্তু কিন্তু আমি এটা বলি যে আমরা কিন্তু কলকাতাকে নেগলেক্ট করি, তাই না? আমরা যখনই ছুটি পাই আমরা কিন্তু বাইরে চলে যাই, কলকাতাকে দেখি না। কলকাতার মধ্যে এত কিছু দেখার আছে, কলকাতা আমাদের এত কিছু ছোটোবেলা থেকে দিয়েছে, সেই কলকাতাকে তো কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্বও আমাদের। তো কলকাতাকে ভালোবাসা, কলকাতাকে একাত্ম করে নেওয়া, কলকাতার এই জিনিসগুলোকে দেখা, এগুলো কিন্তু অবশ্যই কলকাতার হেরিটেজ প্রিজারভেশনের জন্য অবশ্যই হওয়া উচিত।
1: বেশ,
2: হেঁটে কলকাতার কথা হচ্ছিল, সিমেট্রির কথা আমরা এখনো আসেনি। একদিনে কতগুলো সিমেট্রি দেখা যাবে কলকাতায়, আর কোন সিমেট্রিগুলো দেখব এবং কেন সেগুলো দেখব?
0: হ্যাঁ, নিশ্চয়ই। তো আমরা কলকাতাতে একটি দিনে, মানে একটা দিনে তো সারাদিন পরিশ্রমের হয়ে যায়, মানে একটা বেলাতে আমরা 7-8 সিমেট্রি আমরা দেখানোর চেষ্টা করি। তার মধ্যে মল্লিক বাজারে খুব বিখ্যাত লোয়ার সার্কুলার রোড সিমেট্রি, সেখানে তো বিভিন্ন মানে গুণী লোকদের সমাধি আছে, যেরকম মাইকেল মধুসূদন দত্ত, ড্রিঙ্ক ওয়াটার বেথুন, অনেক এরকম অনেকের সমাধি আছে। কিন্তু ওখানেও সেই একই প্রবলেম যে ওখানে আলাদা করে প্রবেশ নেওয়ার জন্য অনেক কাঠখড় পুড়িয়ে পারমিশন নিতে হয়,
1: সময়টাও খুব সীমিত।
0: হ্যাঁ, আর ওটা হচ্ছে খ্রিশ্চান বেরিয়াল বোর্ডের আন্ডারে। তো খ্রিশ্চান বেরিয়াল বোর্ডের আন্ডারে এই লোয়ার সার্কুলার রোড সিমেট্রি ছাড়াও কিন্তু কলকাতায় আরও 4 সিমেট্রি আছে, যেরকম ক্রেমেটোরিয়াম স্ট্রিট সিমেট্রি, টালিগঞ্জ সিমেট্রি, খিদেরপুর সিমেট্রি, ভবানীপুর সিমেট্রি। এই ভবানীপুর সিমেট্রিতেও কিন্তু আপনি যদি যান, সেখানে ওয়ার্ল্ড ওয়ারের যে যারা মারা গেছেন ওয়ার্ল্ড ওয়ারে, তাদের কিন্তু খুব সুন্দর করে তাদেরকে সমাধি ওখানে দেওয়া হয়েছে। এছাড়া আরেকটা ইন্টারেস্টিং সিমেট্রির কথা আমি বলবো, যে অনেক এই সিমেট্রিগুলো তো অনেকে শুনেছেন, বা অনেকেই ধরুন পার্ক স্ট্রিটের সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, ওটা কিন্তু প্রবেশটা অবাধ, মানে ওখানে 20 টাকা দিয়ে টিকিট কাটলেন, আপনি যে কোনো দিন গিয়ে দেখে আসতে পারেন। ওখানে হেনরি ভিভিয়ান লুই ডিরোজিওর সমাধিও ওখানে আছে, এগুলো খুব কমন। কিন্তু কলকাতার ব্যস্ত শহরের মধ্যেও একটি সুন্দর কোনায় একটা সুন্দর সিমেট্রি আছে, সেটাকে হচ্ছে গ্রিক সিমেট্রি। অনেকেই হয়তো এটা জানেন না, এটা হচ্ছে ফুলবাগান এরিয়াতে, রাস্তার ওপরে একেবারে ফুলবাগান মোড়ে, কিন্তু আমাদের চোখে পড়ে না। আমি অনেককেই ওই ফুলবাগান এরিয়াতে চিনি যারা থাকেন এত বছর, কিন্তু ওরা সিমেট্রির কথাটা কোনোদিন শোনেনি, কিন্তু সিমেট্রিটা একদম মেন রাস্তার ওপরেই। এই সিমেট্রির একটা বিশেষত্ব হচ্ছে, এই সিমেট্রিটা হচ্ছে শুধু কলকাতার নয়, এটা ভারতবর্ষের একমাত্র গ্রিক সিমেট্রি। তো এই সিমেট্রিতে আলেকজান্ডার বলে একজন গ্রিক ব্যবসায়ী এখানে এসেছিলেন, সেই আমাদের মহাযোদ্ধা আলেকজান্ডার নয়, ইনি একজন ব্যবসায়ী আলেকজান্ডার। তো উনি ঢাকাতে, ব্রিটিশরা ওনাকে ঢাকাতে পাঠিয়েছিলেন ব্যবসার কাজে, ওটা 1771 সাল ছিল। উনি আবার 1777 কলকাতায় ফিরে এসে উনি মারা যান, তো ওনাকে ওখানে সমাধি দেওয়া হয়েছিল। এবং যে কজন গ্রিকরা ছিলেন ব্যবসার কাজে হোক বা এমনি কাজে হোক, তাদের কিন্তু ওই সমাধিতে, ওই সিমেট্রিতে সমাধি দেওয়া হয়েছে। এই সিমেট্রিটা 21 একর জায়গার ওপরে, এবং ওখানে ভেতরে একটা সুন্দর চ্যাপেলও আছে। তো এই সিমেট্রিটাও কিন্তু আমরা দেখাই। এছাড়াও জুইশ সিমেট্রি ওই ফুলবাগান এরিয়াতেও আছে, সেটাও খুব সুন্দর। এই কটা, মোটামুটি এই কটা সিমেট্রি আমি এই মুহূর্তে বলতে পারি আপনাদের।
2: সিমেট্রির কথা বললেন, আমরা বিভিন্ন জায়গা ঘোরার কথা বলছিলাম, কিন্তু এটা বলতে বলতে যেটা মনে হলো যে কলকাতা উত্তর বলছেন, দক্ষিণ বলছেন, পশ্চিম বলছেন, পূর্ব কলকাতার জলাভূমি ওয়েস্টল্যান্ড, এই ওয়েস্টল্যান্ডটাকে কি আপনারা দেখাতে পারেন? তার তো একটা আলাদা সৌন্দর্য আছে, আমরা যখন সেক্টর 5 থেকে দেখি সেটা ছবির মতো, এবং রামসার সাইটে এগুলো স্থান পেয়েছে, সেইটা দেখানোর কি ব্যবস্থা, কি দেখবো সেখানে, কেমন ভাবে যাবো?
0: এটা আপনি একটা খুব, মানে আমার একটা প্রাণের ট্রিপের কথা বলেছেন, মানে যদি কলকাতা শহরে যদি কোনো ট্রিপ আমি পার্সোনালি সব থেকে ভালোবাসি, তাহলে হচ্ছে এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস। কিন্তু অদ্ভুতভাবে কলকাতার অনেক মানুষজন, ওই যে বললাম যে কলকাতায় থাকি কিন্তু কলকাতার অনেক কিছু আমরা জানি না, এক্সপ্লোর করি না, তার জন্য এক্সপ্লোরেশনটা খুব দরকার। বিভিন্ন মানুষের এক্সপ্লোর করাটা, নিজে হোক বা কোথাও কোনো গ্রুপে গিয়ে হোক, এক্সপ্লোর করাটা খুবই দরকার। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস আমার খুব প্রাণের একটি ট্রিপ, অনেকবার আমি ওখানে গেছি, আমি নিজে গেছি, গ্রুপ নিয়ে গেছি। এটা যেটা আপনি বললেন সেটা হচ্ছে কলকাতার কিডনি। কলকাতাতে যত বর্জ্য আমরা জেনারেট করি সেটা কিন্তু সব ওইখানে গিয়ে পিউরিফাই হচ্ছে। ওটা যেরকম আমাদের আমাদের শরীরের রক্ত যেরকম, মানে কিডনি যেরকম আমাদের শরীরের রক্তকে মানে পিউরিফাই করে, সেরকম কলকাতার যত বর্জ্য ওখানে গিয়ে কিন্তু পিউরিফাই হচ্ছে। ওখানে অনেক ভেড়ি আছে আমরা জানি, তাই তো? ভেড়ি, বিভিন্ন ভেড়ি আছে, যেখান থেকে কলকাতা শহরে প্রচুর মাছ আসে। ওখানে অনেক

চাষের জমি আছে যেখানে সেখান থেকে সবজি আমাদের কাছে আসে, কিন্তু আমরা কিন্তু কোনোদিন ওখানে গিয়ে দেখি না যে এই কলকাতার যে যে কিডনি সেটা কিভাবে কাজ করে। ওখানে এত সুন্দর লাগবে ওখানটায় গেলে, এত সুন্দর প্রাকৃতিকভাবেও আপনার এত সুন্দর লাগবে, ওখানে বোট রাইডও হয়, পিকনিকও হয়, কিন্তু এই যে জায়গাটা দেখা, এই জায়গাটার যা সিগনিফিকেন্স, এটা আশির দশকে

0: এই জলাভূমিতে শুধু এরকম ট্রিপও নয়, এরকম অনেক বাইসাইকেল বাইসাইকেল র্যালি হয় বা বিভিন্ন দৌড় কম্পিটিশানও হয় ওখান দিয়ে। তাই এই জায়গাটার কিন্তু একটা অদ্ভুত সিগনিফিক্যান্স কলকাতায় আছে, যেটা কলকাতার মানুষজন জানে না এবং সেটা কিন্তু অবশ্যই তাদের জানা উচিত।
1: বেশ, এই যে সিমেট্রিক কথা,
2: একটা প্রশ্ন আছে, আমরা সরাসরি প্রশ্নে যাব, তারপরে আবার
1: ফোন আছে তার মানে।
2: হ্যালো
3: হ্যালো, নমস্কার দাদা।
2: নমস্কার,
3: আমি শাহরবল থেকে অশোক দত্ত বলছি।
2: বলুন।
3: বলছি আমার দুটো প্রশ্ন আছে। এই যে লাল মন্দির যেটা সেন্ট্রাল এভিনিউ ওই চিত্তরঞ্জন এভিনিউর উপরে আছে, এটা কি ছিল, রাজবাড়ি ছিল নাকি? আর একটা মুক্তারাম বাবু স্ট্রিটে যে রাজবাড়ি দেখি যে ওই সব গরিবদুকে প্রতিদিন খাওয়ানো হয় ওই টাস্টাচে নাকি বলে, ওই দুটো সম্বন্ধে একটু কিছু বললে খুব ভালো হয়।
2: সঙ্গে থাকুন, লাল মন্দির এবং মুক্তারাম রাজবাড়ি।
0: হ্যাঁ, তো হ্যাঁ, লাল মন্দির জায়গাটি আপনারা সবাই দেখেছেন, ওটা একদম রাস্তার ওপরেই। হ্যাঁ, এটা শোভাবাজার রাজবাড়ি থেকেই এই রাজমন্দিরটি আসে এবং ওনাদেরই এই এই মন্দিরটি, এবং সেই মন্দিরটা সংরক্ষণ বা যা করা হয় সেটা ওই ওই রাজবাড়ি থেকেই করা হয়। আর এটা এটাও এটা আপনার থেকেও আমার জানা শোনা হলো যে মুক্তারামবাবু স্ট্রিটে যে যেটা কথা বলছেন, আমি ঠিক ওটা আমি ঠিক নিজেও বুঝতে পারছি না ওটা উনি কী বলতে চাইছেন। এটা নিশ্চয়ই আমি আমার আপনার কাছে এই তথ্যটি আমি দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করবো এর পরের অনুষ্ঠানে।
2: কিন্তু এখানে আরও একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাজবাড়ি। কলকাতায় তো বহু রাজবাড়ি আছে, কোন কোন রাজবাড়ি দেখা উচিত?
0: হ্যাঁ, রাজবাড়ি ট্রিপটা কিন্তু আমরা এখনো পর্যন্ত করিনি।
1: এখন তো সব রাজবাড়ি খুব এস্টিমেটেড এবং সব রাজবাড়ি ভীষণ এস্টিমড, খরচ করে রাত্রিবাস করে লোকজন,
0: সেই জন্য আমরা এখনো পর্যন্ত ওই যেহেতু এই কষ্টের একটা ব্যাপার থাকে, আমরা চেষ্টা করি এটা মধ্যবিত্তর জন্যই রাখা। এবং রাজবাড়ি নিয়ে আমরা খুব একটা এখনো পর্যন্ত রিসার্চ করিনি। রাজবাড়ি নিয়ে আমাদের রিসার্চটা আমাদের নিশ্চয়ই আমাদের ইচ্ছে আছে যে ভবিষ্যতে এটা এটাও আমাদের বিভিন্ন ট্রিপের মধ্যে অন্তর্ভুক্ত করা।
1: জোড়াসাঁকো ঘুরিয়ে দেখেন আপনারা, দেখান।
0: হ্যাঁ, জোড়াসাঁকো কেউ যদি বলেন আমরা ঘুরিয়ে দেখাই নিশ্চয়ই, তবে জোড়াসাঁকো ওরকম না গেলেও চলে, আপনারা যদি নিজেরাও যান সুন্দরভাবে ঘুরে আসতে পারেন জোড়াসাঁকো, এবং ওখানে মার্বেল প্যালেসও আছে, এগুলো আপনারা নিজেরাও ঘুরে আসতে পারেন। আমরা সেভাবে এখনও পর্যন্ত জোড়াসাঁকো রাজবাড়ি বা মার্বেল প্যালেস সেভাবে সমবেত যে আমাদের গ্রুপ ট্রিপ বা ট্রাভেল টুগেদার এভরিওয়্যার যে ট্রিপ, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত আমরা করিনি, কারণ ওগুলো তো স্ট্যান্ড অ্যালোন, ওগুলো যে কোনো কেউ গিয়ে ওখানে টিকিট কেটে দেখে আসতে পারেন। তবে হ্যাঁ, কলকাতার বাইরে থেকে অনেক লোকজন আসে, তারা চান যে জোড়াসাঁকো ঘুরতে, তখন আমরা কিন্তু ওখানে ওখানে ওটা ঘুরিয়ে দিই তাদের।
1: আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, আর কি কি গথিক শিল্প শৈলীর বিল্ডিং বা চার্চ কিংবা ঘাট হন্টেড প্লেস আপনারা নিজেদের এই যে ট্রিপ বা ইলুমিনেশনের যে প্রজেক্ট তার মধ্যে নিতে চাইছেন?
0: এই যে একটু আগে বললাম যে আমরা ইলুমিনেশন ট্রিপটাকে খুব মানে আমরা শুরু করেছিলাম খুব বেসিক জায়গা দিয়ে, জাস্ট একটা ছোটো গাড়ি করে লোকে ঘোরানো শুরু করেছিলাম, তারপরে আস্তে আস্তে ওটাকে আমরা মডিফাই করার চেষ্টা করি, লোকে কি চাইছে সেটা জানার চেষ্টা করি। এবং এই যে বিভিন্ন জায়গায় যে পথনাটিকা করা বা উর্দু আর্টিস্ট দিয়ে যে কিছু উপস্থাপনা করা, সেগুলোকে আমরা আস্তে আস্তে ইম্প্রোভাইজ করার চেষ্টা করছি, এই ট্রিপটাকে আমরা আরও আকর্ষণীয় করার চেষ্টা করছি। এছাড়া আমরা কলকাতার বিভিন্ন অন্যান্য লোকদের সাথেও আমরা আলোচনায় আছি যে কলকাতার আরও আর কী কী দেখানো যায়, কলকাতার যে নতুন জিনিসগুলো হচ্ছে। এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এখন কিন্তু বিভিন্ন কর্পোরেটস হেরিটেজ নিয়ে খুব ইন্টারেস্ট দেখাচ্ছেন, তারা ঘাট নিয়ে বা এই বাড়িগুলো সংরক্ষণ নিয়ে অনেক কাজ ধীরে ধীরে করছেন, তারা কলকাতাকে মানে অ্যাজ আ হেরিটেজ ডেস্টিনেশান হিসেবে দেখানোর চেষ্টা করছেন। তাদের সাথেও আমরা কাজ করছি যাতে আরও অন্যভাবে কলকাতাকে দেখানো যায় বিভিন্ন লোকদের।
2: প্রশ্ন এসছে আমাদের কাছে, একজন লিখেছেন ফেসবুক লাইভের নিচে যে পার্সিদের কোনো জায়গা আছে যেখানে মৃত্যুর পর অন্ত্যেষ্টি করা হয়?
0: আছে, কলকাতা শহরের বেলেঘাটাতে এই জায়গাটি আছে, এটা খুবই ওখানে হয় সবই হয়, কিন্তু ওটা কিন্তু প্রবেশ করার জায়গা, ওই জায়গাটার সামনে দাঁড়ানো গিয়ে যাওয়া যায়, আইডি হসপিটালের সামনে, হ্যাঁ আইডি হসপিটালের ওখানে, কিন্তু ওখানে কিন্তু কাউকে সেভাবে ঢুকতে দেওয়া হয় না। মানে ইনফ্যাক্ট আমরাও চেষ্টা করেছিলাম ওটা দেখানোর জন্য, কিন্তু অনেস্টলি বলছি ওটার পারমিশন কিন্তু আমরা পাইনি এখনো পর্যন্ত।
2: এই মুহূর্তে আরো একজন লিস্টার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
4: হ্যাঁ নমস্কার, সাহেব মিত্র বলছি।

0: হাতিবাগান থেকে। প্রশ্নটা করার আগে একটা জিনিস সংযোজন করতে চাই, জরাধৃষ্টদের সম্পর্কে যে প্রশ্নটা এক্ষুনি করা হলো, বেহালায় টাওয়ার অফ সাইলেন্সে নিয়ে যাওয়ার আগে পার্সিদের কমিউনিটির মধ্যে কেউ গত হলে তার মৃতদেহ ধোয়ার এবং নতুন কাপড় পরানোর যে কাজটা, সেটা যে অগ্নি মন্দিরে হয় সেটা হচ্ছে ম্যাডন স্ট্রিটে চাঁদনি চকে হিন্দু মিউচুয়াল যে বিল্ডিংটা আছে তার ঠিক লাগোয়া একটি অগ্নি মন্দির আছে যেটার সম্পর্কে অনেকে হয়তো জানেন না সেইখানে। তো এবার সরাসরি প্রশ্নতে আসি, সুজয়বাবুকে একটা জিনিস জানতে চাই। আমার পুরনো কলেজের বন্ধু ইফতিকার হেসান এবং ক্রিস্টোফার লি, ওনারা 20 বছর আগে আমি যদ্দূর জানি কলকাতার প্রথম হেরিটেজ ওয়াক শুরু করেছিলেন এবং তারপরে এখন এই ক্ষেত্রে বেশ অনেকজন এসছেন এবং যত সংযোজন হচ্ছে দেখে আরও ভালো লাগছে। কলকাতা ছাড়াও চন্দননগরে এই ধরনের ইনিশিয়েটিভ আমি লক্ষ্য করেছি। তো পশ্চিমবঙ্গে কলকাতা এবং চন্দননগর বাদে অন্য কোথাও এইরকম ইনিশিয়েটিভ রয়েছে কিনা সেইটা জানার একটা ইচ্ছে আছে। আর দ্বিতীয়ত, কলকাতার ক্ষেত্রে বিশেষ করে যে যে পরিবহনের যে মাধ্যমগুলি আজকে হেরিটেজ পর্যায়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার এবং ইনস্টাগ্রামে যারা রিল তৈরি করেন তাদের মাধ্যমে এগুলো বারবার আরও শিরোনামে উঠে আসে, আমাদের হলুদ ট্যাক্সি হোক বা আমাদের ট্রাম হোক বা আমাদের চক্ররেল হোক, এই পরিবহন মাধ্যমগুলো নিয়ে থিম বেসড হেরিটেজ ট্যুর কখনো করা হয়েছে কিনা। ধন্যবাদ।
1: ধন্যবাদ।
2: হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য।
3: প্রথমেই বলি, ওটা বেহালা নয়, উনি সম্ভবত বেলেঘাটা বলতে চেয়েছেন।
2: যেটা বলি সেটা হচ্ছে যে হ্যাঁ, উনি খুব সুন্দর কথা বলেছেন যে হ্যাঁ নিশ্চয়ই আমরা যেরকম উনি চন্দননগরের কথা বলেছেন, চন্দননগর শ্রীরামপুরেও আমরা এরকম হেরিটেজ ট্রিপ করাই, এছাড়া খড়দা পানিহাটি এগুলোও তো খুব ঐতিহ্যপূর্ণ জায়গা,
1: এগুলো আমরা আলাদা করে শুনবো।
2: তো এই এইগুলো এখানেও আমরা অনেক অনেক ট্রিপ করাই।
3: এবার
2: উনি যেটা বলছেন যে হেরিটেজ রাইড, হ্যাঁ হেরিটেজ ট্রান্সপোর্ট, আমরা কলকাতার ট্যুরিজম ডিপার্টমেন্টের একটি ডাবল ডেকার ওপেন ডেক বাস আছে, তো আমরা চেষ্টা করছি সেই বাসে এমনিতেই তো সেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম সেই বাসে করে কলকাতা শহরে দিনের বেলা ঘোরান। তো আমরা চেষ্টা করছি যদি রাতের ট্রিপটাও তার সাথে অ্যাড করা যায়, আমরা ট্যুরিজম ডিপার্টমেন্টের সাথে ইন ডিসকাশানে আছি, যদি সম্ভব হয় ভবিষ্যতে নিশ্চয়ই আমরা ওই হেরিটেজ বাসগুলোতে আমরা কলকাতাকে ঘোরাতে পারি। হ্যাঁ, এখন কলকাতার যে চক্ররেলে ঘোরার কথা আপনি বলছিলেন, সে চক্ররেলের সেটা আমরা কোনোদিন এখন এক্সপেরিমেন্ট করে দেখিনি, সেটা ঠিকই আপনি খুব ভালো একটা প্রস্তাব দিয়েছেন যে চক্ররেলে করে আমরা যে কলকাতার ঘাটগুলো ঘুরি সেগুলো কিন্তু চক্ররেলে করেও খুব সুন্দর করে দেখা যায়। তো এই প্রস্তাবটা ওনার যে এই আইডিয়াটা দিয়েছেন সেটা আমরা নিশ্চয়ই ভবিষ্যতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব।
1: এই মুহূর্তে আরও একজন লিস্টার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব তার কাছে। হ্যালো
3: হ্যালো
4: হ্যালো
3: হ্যাঁ বলুন।
4: নমস্কার, আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ বলছি।
1: বলুন।
4: আমার দুটো জিনিস, দুটো বিল্ডিং সম্পর্কে জানার ইচ্ছে আছে কলকাতার। একটা হচ্ছে যে মহাকরণ এখন ভগ্নপ্রায় অবস্থায় ছিল, আবার নতুন করে নির্মাণ হচ্ছে, এটা কতদিন আগে তৈরি এবং এর ইতিহাস? আর দ্বিতীয় হচ্ছে বেলেঘাটায় যে আপনার ওই বিক্রয়কর দপ্তরের যে বিশাল অফিস রয়েছে অনেকগুলো বিল্ডিং জুড়েই, ওই বিল্ডিং গুলোর আগে কি ছিল এবং ওর ইতিহাসটা কি, এইটাই আমার স্যারের কাছে জানার।
1: দেখুন, আমরা আসলে আজকে মূলত আলোচনা করছি বেড়ানোর জায়গাগুলো এবং ইতিহাস চর্চা ঠিক নয়, তবু এই দুটো জায়গার কথা উনি জানতে চাইছেন।
2: হ্যাঁ, না এই সেলস ট্যাক্স অফিস যেহেতু আমরা আলাদা করে দেখাই না, সেই জন্য এই এই ইতিহাসটা নিশ্চয়ই, কলকাতা শহরটা এতটাই বড় যে সব কিছুর ইতিহাস তো একসাথে করা যায় না, তাই এই এই মুহূর্তে এই ইতিহাসটা আমার সত্যি জানা নেই, কারণ ইতিহাসটার জানতে গেলে এটা তো আমরা কোনো ট্রিপের মধ্যে আমাদের পড়েনি এখনো পর্যন্ত। তবে আপনার এই কথাটি আমার মনে থাকলে আমি নিশ্চয়ই এটা জানার চেষ্টা করব।
1: এবারে যে প্রশ্ন এসছে, সূর্য কিরণ সোম তিনি লিখছেন, কলকাতার বউবাজারে এমন কোনো হেরিটেজ সাইট আছে কি?
2: হ্যাঁ, বউবাজারেও তো আছে নিশ্চয়ই, বউবাজারে যেরকম অনেক অনেক জায়গাই আছে, যেরকম আপনি যদি বউবাজার স্ট্রিটের ওপর দিয়ে যান ওখানে খুব সুন্দর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চ আছে, সেই চার্চটি দিনের বেলাও দেখতে যেরকম, এখন এই খুব রিসেন্টলি ওটা ইলুমিনেট করা হয়েছে, ওটাকে রাত্রিরেও আপনারা সুন্দর করে ওই জায়গাটা দেখতে পারেন। এছাড়া বউ ব্যারাক তো আছেই, বউ ব্যারাক ক্রিসমাসের সময় আমরা দেখি, বউ ব্যারাকের সময় যাই, সেটাও কিন্তু একটা বিখ্যাত জায়গা।
1: এইবার

0: কিন্তু আমরা একটু কলকাতা ছাড়িয়ে যাব। আপনি বলছিলেন যে কলকাতা ছাড়াও আমি অন্যান্য জায়গায় যে ট্যুরগুলো করান, যেখানে যেখানকার একটা ইতিহাস আছে মানুষ দেখতে চায় বা জানতে চায়, সেই জায়গাগুলোর আমরা আবার সেখানে ফিরব। প্রথমে হচ্ছে চন্দননগরে কী কী দেখবে এবং আপনারা কী কী দেখান?
1: হ্যাঁ, চন্দননগরে কিন্তু অনেক কিছুই দেখার আছে। যেরকম প্রথমেই আমরা বলি স্ট্র্যান্ডের কথা, স্ট্র্যান্ড জায়গাটাই, জায়গাটার সামনে আপনি যদি দাঁড়ান তাহলে এই জায়গাটা একটা অদ্ভুত ভালো লাগার মতো জায়গা। এছাড়া ওখানে অনেক পুরনো দিনের বাড়ি আছে, চার্চ আছে এবং অন্যান্য অনেক দ্রষ্টব্য স্থান আছে যেগুলোকে আমরা ওই ট্রিপের মধ্যে দেখানোর চেষ্টা করি।
2: শ্রীরামপুরের একটা সময় ডেকেনরা থাকতেন, আমরা জানি ডাচরা থাকতেন, শ্রীরামপুর চুঁচড়ো এই অঞ্চলগুলোকে নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে?
1: হ্যাঁ, নিশ্চয়ই ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের এই অঞ্চলগুলোকেও আমাদের দেখানোর পরিকল্পনার মধ্যে আমরা রাখছি আর কি, রাখব।
0: একটু আগে বলছিলেন নৈহাটির কথা বা অন্যান্য পানিহাটির কথা, এখানে কি দেখা যাবে, গিয়ে কি দেখব?
1: পানিহাটিতে তো অনেক সুন্দর সুন্দর মন্দির আছে এবং ওখানে চৈতন্যদেবেরও অনেক কিছু আছে, গঙ্গার ঘাট তো আছেই, এছাড়া বারো মন্দির ঘাট আছে, এছাড়াও অনেক ঐতিহ্যবাহী মন্দির পানিহাটি এরিয়ার, খড়দার এরিয়ার মধ্যে আমরা দেখানোর চেষ্টা করি।
0: মানে কী কী মন্দিরগুলো যদি বলেন যে ওখানে বিশেষত কোনগুলো এই মুহূর্তে কি মনে আছে?
1: না, এই মুহূর্তে আমার সেটা এক্স্যাক্টলি মনে পড়ছে না।
0: এবারে আমরা আসি সরাসরি যে আজকের অনুষ্ঠানে অনেকগুলো বিষয়ের, প্রথমেই মনীষা জিজ্ঞেস করেছিল যে আপনি কেন এটা বেছে নিলেন এরকম একটা কাজ, এটা তো আপনার শুধু প্রফেশন না, আপনার প্যাশনও বটে। এবার আমি বলছি যে কেউ যদি কাস্টমাইজ করতে চায়, আপনার কাছে গিয়ে বলে যে আমি কলকাতার এই জিনিসগুলো দেখব, আপনি কি তাদের সেই অভিজ্ঞতা দেন এবং সেক্ষেত্রে কি ছোট ছোট ট্রিপ অর্গানাইজ করেন?
1: হ্যাঁ, আমরা অনেক অনেক কাস্টমাইজ ট্রিপও করি, কিন্তু অনেকেই তো চান যে নিজেদের একটা নিজের ফ্যামিলির মধ্যে একটা ঘুরতে চান বা বাইরে থেকে হয়তো কলকাতায় হঠাৎ করে এসছেন সেগুলোকে ঘুরতে চান, তো সেই জন্য আমরা তাদের সেই গ্রুপের আমরা কাস্টমাইজ ট্রিপও করে দিই, সেটা দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, যে যেরকমভাবে চান কলকাতার যে অংশটি দেখতে চান সেটাকে আমরা কাস্টমাইজ করে তাদেরকে আমরা সেই অভিজ্ঞতাটা দেওয়ার চেষ্টা করি।
0: আচ্ছা, যারা কলকাতায় আছে তারা আবার কেন কলকাতা ঘুরে দেখবে, ছোটবেলা থেকে কলকাতায় বেড়ে উঠেছে?
1: ছোটবেলা থেকে তো আমরা সবাই কলকাতায়, কিন্তু কলকাতাকে আমরা কোনটুকু চিনি বলুন তো? কলকাতাকে আমরা কিন্তু প্রত্যেকটা বাড়ির পিছনে, প্রত্যেকটা জায়গার পিছনে কিছু ইতিহাস লুকিয়ে আছে, যেটা আমিও এখনও পর্যন্ত এতদিন থেকে এখনও পর্যন্ত জানতে পারিনি। এবং কলকাতার মধ্যে আমি জানি না, কেউই হয়তো এত হিস্ট্রি সম্পর্কে এতটা জানেন না, অনেকেই আমার থেকে হয়তো অনেক বেশি জানেন নিশ্চয়ই, কিন্তু কেউ এটা বলতে পারবেন না আমি সব কিছু জানি কলকাতায়। সবাই কিন্তু কলকাতায় আমরা ছোটোবেলা থেকেই আছি, আমাদের স্কুল কলেজ সব চাকরিস্থল সবই এই শহরে, কিন্তু আমরা এতটাই ব্যস্ত আমাদের দৈনন্দিন কাজে, কলকাতাকে ফিরে আমাদের কিন্তু কখনো দেখা হয় না। তো এটা অবশ্যই জানা, সবার মধ্যে জানা দরকার, বিশেষ করে আমি বলবো তরুণ প্রজন্মের কথা। তরুণ প্রজন্ম তো অনেকেই তো মোবাইলে বেশি ব্যস্ত থাকেন, সবসময় মোবাইল নিয়ে থাকেন, কোনো একটি বিল্ডিংয়ের সামনে দাঁড়ালে তারা মোবাইলের ছবি তুলতে খুব ব্যস্ত থাকেন, কিন্তু তারা যদি একটু বিল্ডিংটা সম্পর্কে জানতে চান, এই যে আমি কলকাতার এতগুলো জায়গার কথা বললাম সেগুলো যদি একটু ঘুরে দেখেন বা তাদের বন্ধুবান্ধবদের সাথে একসাথে এই জায়গাগুলো ঘোরেন, একটু এনকারেজ করেন বাকিদের, তাহলে কিন্তু কলকাতার যে প্রতি যে ভালোবাসা, মানে কলকাতা, আমরা তো কলকাতা থেকে অনেক কিছু পেয়েছি, তাহলে কলকাতাকে তো কিছু ফিরিয়ে দিতেও হবে আমাদের, না? তাই সেই জন্যই এটা কিন্তু অবশ্যই সবার করা উচিত।
0: এই যে হেরিটেজ এক্সপিরিয়েন্স, আপনার সঙ্গে যারা যাচ্ছে তার মধ্যে প্রবীণরা আছে, বয়স্করা আছে, নতুন বা এই প্রজন্মের টিনেজাররা রয়েছে বা জেনজিরা রয়েছে, তাদের ভিতরে মানে তাদের যে এক্সপিরিয়েন্স তার ডিফারেন্স কি?
1: আমাদের,
2: আমি আর একটু ব্রিফ করে দিচ্ছি প্রশ্নটা, যে তরুণ প্রজন্ম, নবীন প্রজন্ম এবং যারা পুরনো প্রজন্ম, তাদের তো একটা ফারাক হয় এক্সপিরিয়েন্সে। আপনি নিজে কি ফিল করেন, কোন প্রজন্ম বেশি উপভোগ করে এই ট্রিপটা আর কোথায় ফারাক হয়?
1: অবশ্যই এটাকে তো যারা মানে পুরনো প্রজন্মের লোক তারা তো অনেক বেশি, যেহেতু তারা ছোটোবেলা থেকে অন্যরকম একটা কলকাতা দেখেছেন, তারা অনেক বেশি এনজয় করেন জিনিসটা, তারা তো অতটাই, যেটা একটু আগে বললাম, তারা তো অতটা মোবাইলের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখেন না, তারা চেষ্টা করেন অনেকটা বেশি ঘুরে দেখতে, অনেকটা বেশি জানতে। তরুণ প্রজন্ম এগিয়ে আসছে আস্তে আস্তে, কিন্তু আমার এক্সপেকটেশন, আমার তাদের কাছে ডিমান্ড বলতে পারেন, যে তারাও একটু এগিয়ে আসুন, একটু ভালো করে আমাদের শহরটাকে চিনুন।
0: আচ্ছা, দিনের কলকাতা আর রাতের কলকাতার ভিতরে ফারাক কি আছে?
1: দিনের কলকাতা তো খুবই কোলাহল, গতিময়, খুবই আওয়াজ সব দিকে, সব লোক ছোটাছুটি করছে। কিন্তু রাতের কলকাতা ওটা অদ্ভুত রহস্যময়ী, অদ্ভুত লাস্যময়ী যেটাকে আমরা বলি। তার মধ্যে প্রতিটা রাস্তার মধ্যে যে আলোগুলো এবং যে রহস্যগুলো লুকিয়ে আছে, সেটা কিন্তু যতক্ষণ না আমরা যাচ্ছি, সেই অনুভবটা যতক্ষণ না হচ্ছে, সেটা কিন্তু বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়।
2: রাতের কলকাতা বেশি সুন্দর না দিনের কলকাতা বেশি সুন্দর?
1: আমার কাছে তো অবশ্যই রাতের কলকাতা সুন্দর, কারণ রাতের কলকাতা আমি তো এতবার দেখেছি এবং যতবার দেখি প্রতিবার কলকাতার প্রতি একটা নতুন যেন আকর্ষণ তৈরি হয় আমার ভেতরে। তাই জন্য আমি সবসময় ভোট দেবো রাতের কলকাতাকে।
2: গোটা কলকাতাকে সুন্দর রাখতে গেলে, কলকাতার সৌন্দর্যায়ন করতে গেলে, আপনার মতে সবথেকে সেরা পথ কী?
1: হ্যাঁ, এটা খুব একটা মানে বিতর্কিত কোয়েশ্চেন। আমরা তো কলকাতাকে অনেকাংশেই নষ্ট করে দিয়েছি এবং এটাকে বিভিন্ন রকমভাবে আমরা নষ্ট করছি। বিভিন্ন ফুটপাতে আমরা দেখি দখল হয়ে গেছে, বিভিন্ন রাজপথ দখল হয়ে গেছে। আমাদের কেন জানি না ছোটোবেলা থেকে আমাদের সেই কালচারটা নেই, যে সেই ডিসিপ্লিনটা নেই যে একটা জায়গাকে সুন্দর রাখা। আমি বিদেশে অনেক শহর দেখেছি, সেখানে প্রত্যেকটা রাস্তা এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, কেউ কিন্তু কোনো সময় কিছু ফেলে না। কিন্তু এখানে অবলীলায় মানুষ যে কিছু একটা খেলেই সেখানে ফেলে দিল, একটা থুতু ফেললো, একটা পানের পিক ফেললো, একটা কিছু লজেন্স খেলো, সেই প্যাকেটটা এখানে ফেললো। এটা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, এই মূল্যবোধটা সবার মধ্যে আনতে হবে, যাতে এই এই জিনিসটা না হয়। এই জিনিসটা যদি না হয়, কলকাতা শহর কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে। এবং কলকাতা শহরের একটু আগে যে আপনাকে বলছিলাম যে এখন বিভিন্ন কর্পোরেটরা কলকাতা শহরকে সৌন্দর্যায়নের চেষ্টা করছে, বিভিন্ন কলকাতা যে ঘাটগুলো অনেক পুরনো হয়ে গেছে সেই ঘাটগুলোকে সুন্দর করে সাজানোর চেষ্টা হচ্ছে। কলকাতার যে রাস্তা, এখন যে আমি শুনছি যে কলকাতার বিভিন্ন রাস্তাকে ওয়াকিং লেন করা হবে, শুধুমাত্র ওখানে রাস্তায় ওয়াক করা যাবে, সেখানে কোনো গাড়ি ঘোড়া চলবে না, কিছু খুব নতুন একটা আইডিয়া। বিদেশে এই আইডিয়াগুলো আছে, সেই আইডিয়াগুলো কিন্তু অবশ্যই কলকাতায় ইমপ্লিমেন্ট করতে হবে। এবং কলকাতাকে আরও গাছ দিয়ে সাজাতে হবে। কলকাতার মানুষের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মধ্যে সেই ডিসিপ্লিনটা আনতে হবে। সেই ডিসিপ্লিনটা যতক্ষণ মধ্যে না আসছে, ততক্ষণ কিন্তু সেই কলকাতা কিন্তু আগের মতো সুন্দর হবে না।
2: কলকাতার সেরা তিনটে রাস্তা কি? কোন রাস্তা দিয়ে হেঁটে যেতে কলকাতার মানুষের ভালো লাগবে?
1: আমার কাছে তো সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে রেড রোড। রেড রোডের মধ্যে যখন আপনি সকালবেলা একদম ভোরের আলো যখন ফোটে, যখন আপনি হেঁটে যাবেন, তখন এটা অদ্ভুত লাগবে। এবং তখন মনে হয় যে রেড রোডটা একসময় কিন্তু যুদ্ধ বিমান এই রেড রোডের ওপরে নামতো। সেটাও যখন আমরা ভাবি তখনই এটা অবাক লাগে যে এই রাস্তার ওপরে যুদ্ধ বিমান নামতো, সেই রাস্তার ওপর দিয়ে যদি আমরা হেঁটে যাই। সেরকম একই রকমভাবে আমি যদি দক্ষিণ কলকাতায় যাই, তখন রবীন্দ্র সরোবরের আশেপাশে, হ্যাঁ, ওই রাস্তাগুলোতে যদি আমরা হাঁটি, এগুলোও কিন্তু অদ্ভুত লাগে। এছাড়া আমি বলবো যে ময়দান এরিয়াতে যে রাস্তাগুলো আছে, যেগুলো সুন্দর গাছ দিয়ে সাজানো, এক একটা বেঁকে বেঁকে রাস্তাগুলো যাচ্ছে, তার মাঝখানে বিভিন্ন ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং অন্যান্য স্থাপত্য যেগুলো আছে, সে এই রাস্তাগুলোকেই আমি কিন্তু কলকাতার প্রাণ বলবো। এবং এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে যাওয়া, যখন আমরা যাই, তখন কলকাতাকে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে।
0: কলকাতায় বিভিন্ন উৎসব হয় আর মানে বাঙালি তো উৎসব মুখর, কলকাতার মানুষও উৎসব মুখর। কোন কোন উৎসব দেখা যেতে পারে যারা কলকাতাকে দেখতে চান উৎসবগুলো, বা আপনারও এরকম কোনো পরিকল্পনা আছে দেখি যে বিভিন্ন ধরনের উৎসব যেগুলো দেখাবেন?
1: হ্যাঁ, কলকাতার উৎসব অবশ্যই, তো আমাদের দুর্গাপুজোর কথা তো না বললেই নয়। দুর্গাপুজো নিয়ে তো বহু লোক কাজ করেন, তা দুর্গাপুজো নিয়ে আমি সেভাবে এখনও ওইখানে যাইনি, এই দুর্গাপুজোর সময় বিভিন্ন লোকদের দেখানো সে জায়গায় যাইনি, কারণ আমি আমাদের পুরো টিম বা আমি নিজেও কলকাতার বাইরে থাকি, খুব একটা দুর্গাপুজোর সময় এখানে থাকা হয় না। কারণ দুর্গাপুজো তো আমরা, কিন্তু দুর্গাপুজোর সময় বহু লোক কলকাতায় কাজ করেন, সেগুলো তো অবশ্যই দেখতে পারেন। এছাড়া বিষয়বাবু যেটা বললেন যে কলকাতার সত্যি বিভিন্ন বিভিন্ন উৎসব হয়, সে উৎসবগুলো কিন্তু দেখার মতোই, যেরকম
0: চড়ক হয়, ছাত্রবাবু লাটু,
1: হ্যাঁ হ্যাঁ, চড়ক হয়, তারপরে আরও বিভিন্ন উৎসব হয়, সেগুলো নিশ্চয় আমাদের ভবিষ্যতে নিশ্চয়ই পরিকল্পনার মধ্যে থাকবে।
0: আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেছে, আর এক মিনিট আছে, আর আমাদের নিয়ম অনুযায়ী যে টেক অ্যাওয়ে মেসেজ, যারা অনুষ্ঠান শুনছেন আপনি তাহলে এবার তাদেরকে গাইড করুন

মনীষ আর বিশ্বজিতের সঙ্গে শুনছেন বেঁচে থাকার গান। এই পর্বে আমরা এমন একটা জীবন নিয়ে কথা বলি যে জীবন আমাদের অনুপ্রেরণা দেয়, যে জীবন শেখায় কিভাবে নতুন করে বাঁচতে হয়। আজ সেরকমই একজন

0: আবার তার ছেলের যাত্রা কথা বলবো। সেই মা যিনি জানতে পেরেছিলেন তার ছেলের অটিজম আছে। অটিজম খুব অবাক করা অসুখ নয়, আমাদের চারপাশে বহু শিশুর আছে, বহু মা বাবাই সেই অটিজমকে সঙ্গে নিয়ে সুস্থ স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন। কিন্তু তবুও এই মায়েরা এই বাবারা যখন এই শিশুদের নিয়ে হঠাৎ অটিজমের শিকার জানতে পারেন তখন তাদের জীবন কিছুটা তাল খায় বই কি। সেরকমই এক মায়ের কথা বলবো আজ। রিপোর্টটা হাতে নিয়ে তিনি গাড়িতে বসে পড়েছিলেন, পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলেন, বুঝতে পারছিলেন না যে এই কথাটা তিনি কার সঙ্গে শেয়ার করবেন, নিজের সন্তানের বাবার সঙ্গে নাকি নিজের বাবা মার সঙ্গে নাকি আদৌ কাউকে বলবেন। রিপোর্টের ওই পাতাগুলোর দিকে তাকিয়ে ভাবছিলেন একটা ঘরে বসে থাকা একদল মানুষ কিভাবে ঠিক করে দিতে পারে যে আমার সন্তান কি হবে। সেদিন নিজেকে কথা দিয়েছিলেন যে এই রোগ নির্ণয় তার ছেলেকে আলাদা করে জানাবেন, কিন্তু কখনোই এই রোগ তার ছেলের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। সময়টা 2008 সালের শেষ ভাগ, নয়ডায় কাজে যাওয়ার পথে 26 বছর বয়সী এক মহিলা কয়েক মাস ধরে অপেক্ষায় থাকা একটা রিপোর্ট সংগ্রহ করতে গেলেন। প্রায় 1 বছর ধরে তিনি তার ছেলে মাহিরের বিষয়ে উত্তর খুঁজতে এক ডাক্তারের কাছে গিয়েছিলেন। বিভিন্ন ডাক্তার দেখিয়েও তার ছেলের কিছু সমস্যা, কিছু দক্ষতার প্রশ্ন তিনি উত্তর পাচ্ছিলেন না। ছেলেটিও সেই বয়সী অন্যান্য ছেলের মতন দক্ষ হয়ে বড় হয়ে উঠছিল না।
1: একেবারে সেই দক্ষতাগুলো যখন হারাতে শুরু করেছিল, যে ছোট্ট ছেলেটি সে হাসতো, জিনিসপত্রের দিকে আঙুল দিয়ে দেখাতো, দু একটা কথা বলতো আর তাকে আম্মা বলে ডাকতো, সে যেন এমন এক জগতে হারিয়ে যাচ্ছিল যেখানে তার পৌঁছানো সম্ভব ছিল না। তার চারপাশের কেউই ব্যাখ্যা করতে পারছিল না কি ঘটছে, কিন্তু তার প্রতিটি প্রবৃত্তি তাকে বলছিল যে কিছু একটা বদলে গেছে। অবশেষে গাড়ির ভেতরে রিপোর্টটা খোলার পর পাতার লেখাগুলো মাসের পর মাস ধরে জমে থাকা অনিশ্চয়তাকেই সত্যি প্রমাণ করল। 2.5 বছর বয়সী মাহিরের গুরুতর অটিজম ধরা পড়েছে। তার পরের গল্প রোমাঞ্চকর, শুনব গানের বিরতির পর।

0: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।
1: বেঁচে থাকার গান নিয়ে বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনাদের সঙ্গে। এবারে যার কথা আমরা বলছিলাম, যাকে নিয়ে একেবারে তার লড়াইটা সারা পৃথিবীর, সারা ভারতের মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে আছে, আজ প্রায় দুদশক পরে নেহার বয়স 44। তিনি একজন একক মা, মানে সিঙ্গেল মাদার, এবং জিঙ্গাবাদের চিফ গ্রোথ অফিসার। এবছর তার ছেলের বয়স 20 হতে চলেছে। সে চকলেট এবং মোমবাতি তৈরি করে উৎসাহের সঙ্গে ভ্রমণ করে, ছোটদের জন্য কর্মশালা পরিচালনা করে এবং এমন সব সাফল্য অর্জন করে চলেছে যে একসময় অনেকেই তার নাগালের বাইরে বলে মনে করত। পেশাগত জীবনের পাশাপাশি তার মা মেড ইট স্পেশাল ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের মাধ্যমে অটিজমের সঙ্গে লড়াইরত শত শত পরিবারের জন্য সমর্থনের এক নির্ভরযোগ্য উৎস হয়ে উঠেছেন এবং তাদের এই যাত্রার কথা তুলে ধরেছেন। তাদের এই যাত্রার কথা নিয়ে আমরা থাকব। ফিরে আসছি গানের বিরতির পর।

বিশ্বজিৎ আর মনীষার সঙ্গে রয়েছেন বেঁচে থাকার গান নিয়ে 100.1 FM গোল্ডে। কথা বলছিলাম সেই মা এবং তার সন্তানের। রোগ নির্ণয়ের পরপরই তিনি তার পেশাগত জীবন স্থগিত করে দেন, মানে পেশাগত জীবন থেকে ছুটি নেন সাময়িক। সেই সময় তিনি মিডিয়া সেলসে নিজের কেরিয়ার গড়ছিলেন, কিন্তু হঠাৎ করেই তার কাছে ছেলেকে সাহায্য করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই মনে হলো না। এর পরের সময়টা তার কাছে ছিল অত্যন্ত ক্লান্তিকর, অপ্রতিরোধ্য এবং সর্বগ্রাসী। পরিবারগুলোর জন্য সবচেয়ে কঠিন ছিল অনিশ্চয়তা। তার দিনগুলো অ্যাপয়েন্টমেন্ট, যানজট, মূল্যায়ন এবং এক অবিরাম চক্রে পরিণত হয়েছিল। তিনি আস্তে আস্তে আচ্ছন্ন হয়ে পড়ছিলেন। তিনি বলেন, আমি নিজেকে বোঝাতাম যে যথেষ্ট পরিশ্রম করলে আমি কোনোভাবে ওই রোগ নির্ণয়ের বিরুদ্ধে লড়াই করতে পারব। সব কিছুই শেখানোর বিষয়ে পরিণত হয়েছিল। এটা বলো, এটা মেলাও, এটা বাছো, এটা পড়ো, প্রতিটি মুহূর্তই ছিল তাকে কিছু শিখতে সাহায্য করার জন্যে। এইভাবেই দিন কাটছিল। কিন্তু তিনি

0: যতই চাপ দিতে থাকলেন তার ছেলে ততই নিজেকে গুটিয়ে নিতে লাগলো। তিনি লক্ষ্য করতে শুরু করলেন যে ছেলেটি আর তার সাথে সময় কাটানোর জন্য আগ্রহ বোধ করে না, বরং তিনি যখনই তার কাছে যেতেন ছেলেটি উদ্বিগ্ন হয়ে পড়ত। যুক্তরাষ্ট্রে একজন থেরাপিস্টের সাথে পরামর্শের সময় মোড় ঘুরে যায়। তিনি এমন একটি পরামর্শ দিয়েছিলেন যা একেবারেই অযৌক্তিক মনে হয়েছিল। তাকে বলা হয়েছিল তাকে পড়ানো থেকে সরে আসতে। আমি ভেবেছিলাম তিনি পাগল হয়ে গেছেন, হেসে বলছিলেন নেহা। কিন্তু থেরাপিস্ট এমন কিছু ব্যাখ্যা করলেন যা সব কিছু বদলে দিল। মাহির তার মাকে আর স্বস্তির প্রতীক হিসাবে ভাবত না, প্রতিটি আলাপচারিতাই হয়ে উঠেছিল আরেকটি শিক্ষা, আরেকটি সংশোধন এবং আরেকটি প্রত্যাশা, এবং আস্তে আস্তে করে সে সামলে উঠছিল।
1: এই প্রথমবার তিনি একটু থামলেন, নিজেকে প্রশ্ন করলেন, ছেলেকে সাহায্য করার অর্থ কি? সবসময় তাকে শেখাতেই হবে? তিনি থেরাপি নিয়ে প্রতিটি মুহূর্ত ভাবলেন এবং ধীরে ধীরে এই থেরাপি আলাদা করে দেওয়ার চেষ্টাটা ছেড়ে দিলেন। তার পরিবর্তে তাদের সম্পর্কের পুনর্গঠন করতে শুরু করলেন। মনোযোগ শেখানোর বদলে শুধু একসঙ্গে থাকা, সিনেমা দেখা, বেড়াতে যাওয়া, খেলাধুলো করা, এই যে মজার একটা যাত্রাপথ, সেটাকেই বড় করে তুলে ধরলেন। তিনি বলছেন, আমি উপলব্ধি করলাম সে যদি আমার জগতেই প্রবেশ করতে না পারে, আমি তার জগতে প্রবেশ করতে পারব কী করে? এটি ছিল একটা ছোট সিদ্ধান্ত, কিন্তু এই ছোট সিদ্ধান্তই তাদের মা ছেলের এই জার্নিকে বদলে দিয়েছিল। এই জার্নির কথাতেই রয়েছি বিশ্বজিৎ আর মনীষা। মায়ের চোখের যে স্বপ্ন, সে স্বপ্ন ফুরোনোর নয়। মৌসুমী ভৌমিক এবং সুমন চট্টোপাধ্যায় রইলেন আপনার জন্য।

মন ভেসে চলেছে মেঘেদের মতন, ঘুম না আসার দেশে সুরে সুরে। একসঙ্গে রয়েছেন মনোময় ভট্টাচার্য।

গান শোনাচ্ছিলেন মনোময় ভট্টাচার্য। আধুনিক গানের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শিল্পী মেঘলা দাশগুপ্ত। ভেজা ভেজা স্বপ্নের রাতে কিছু কিছু কথা বলতে, আমাদের ইচ্ছেগুলোকে আরও একটু ডানা মেলতে, মেঘলা রাতের সঙ্গী হচ্ছেন মেঘলা দাশগুপ্ত।

গানে গানে পথ হারানো, আবার গানে গানে ঠিকানা খুঁজে ফেরা। বাংলা আধুনিক গান শুনছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে পরপর বেশ কয়েকটি গান দূর নিবার সাহার কণ্ঠে।

মনের ব্যাকুলতা, মন উদাস হয়। আসলে এই যে মেঘলা আবহাওয়া, বৃষ্টির শব্দ, আমাদের মন আশ্রয় খুঁজে। আর আজকে রাতে আমরা আশ্রয় খুঁজছি গানে গানে। রয়েছেন দূর্ণিবার সাহা, তার কণ্ঠে সেই না বলা কথা, সেই মেঘলা মন।

দেখা তো আমাদের গানে গানেই হবে এই রাত্রের আসরে। আর স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে আমরা কিন্তু প্রায় এক ঘন্টা সময় পেরোতে চলেছি, অর্থাৎ রাত 12:55 হতে চলেছে। মাত্র আর 5 মিনিট সময় এই প্রথম ঘন্টায়।

তারপরেই চলে যাব আমরা দ্বিতীয় ঘন্টায়, তবে শেষ হবে না আমাদের আধুনিক গানের আসর। দূর্ণিবার সাহার পরে থাকছে খেয়ালি কথা, খেয়ালি সময়, খেয়ালি গানের সুরে আধুনিক গানে শম্পা কুণ্ডু।

বাংলা আধুনিক গান শুনছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। আর রাতের গভীরতা যত বাড়ছে তত আমাদের চোখের পাতায় স্বপ্নের ভিড় বাড়ছে, আর সেই সঙ্গেই বাড়ছে আমাদের এই যে গানের আসরে সুরের চলন, চোখের স্বপ্ন আর মনের অনন্ত খোঁজকে সাক্ষী রেখে আরও একবার সুরের গভীরে ডুব দেওয়া আধুনিক গানে এবারে শিলাজিৎ। শিলাজিতের কণ্ঠে গানে গানে পথ খুঁজি আমরা এবার।

জোনা কিটা জ্বলছিল মিটি মিটি সন্ধ্যের কাঁচা ধারে, মিটি মিটি ঝিকমিক উড়ছিল যেন ঠিক জঙ্গলি হিরে। তাউরুক ঝরে পড়ুক, তাউরুক ঝরে পড়ুক, পুড়ে মরুক কে মন তা দেখে। কিন্তু যে সেটা হঠাৎ তারা হয়ে যাবে কে তা জানতো,

শিলাজিতের কণ্ঠে শুনছেন বাংলা আধুনিক গান। আর ডিটিএস বাংলা পরিষেবার স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন রাত 1:30 হয়ে 22 সেকেন্ড।

গানের কথায় আকাশ নামছে মনের কোণে, আর মন হচ্ছে ব্যাকুল যখন তখন। গানে গানে রয়েছেন চৈতি মজুমদার।

গানের রাত, মন তো ব্যাকুল করে তোলেই, আর সেই সঙ্গে সঙ্গে আমরাও জুড়ে থাকি আকাশবাণীর এই গানের আসরে, বন্ধুতার হাত ধরে। স্টুডিওর ঘড়ির কাঁটা যদিও বলছে রাত 1:49 হয়ে 42 সেকেন্ডের দিকে আমরা এগিয়ে গিয়েছি। আমাদের এই যে 2 ঘন্টার আধুনিক গানের সফর, সেটাকে কিন্তু এবার শেষ করতেই হবে। তবে ইতি টানবো যার গান ধরে, যার কণ্ঠ দিয়ে, তিনি সুমন চট্টোপাধ্যায়। বন্ধুতার কথা বলতে বলতে, বন্ধুদের কথা বলতে বলতে এইবারে আমাদের গানে থাকছেন সুমন চট্টোপাধ্যায়।

বন্ধুতার হাত ধরেই আমরা শেষের কথা বলি, আর শেষের সময়টুকু মন খারাপের মেঘ নামে, বর্ষার মেঘ নামে। কিন্তু এই মেঘ কাটিয়ে রোদ তো উঠবেই, সে আশা আমাদেরও রয়েছে। তবে বিদায় নিতে নিতে গান শুনছেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আধুনিক গানের আসর। এবং এরপরেই আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায় থাকবে বাংলা ছায়াছবির গান।

সারা রাতের বৃষ্টি অনেকগুলো গান শোনালো, আর এই গান শোনাতে শোনাতেই স্টুডিওর ঘড়ির কাঁটা বলল যে এবার আমাদের বাংলা আধুনিক গান থেকে কান পাততে হবে বাংলা ছায়াছবির গানে। স্টুডিওর ঘড়িতে রাত দুটো বেজে 30 সেকেন্ড। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

শুরু করব বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, শ্রেয়া ঘোষালের কণ্ঠ দিয়ে বহুরূপী ছায়াছবি থেকে, এবং তারপরে এই ছায়াছবির আরও অন্যান্য গান। এখন শ্রেয়া ঘোষাল।

সারা বেলা ধরে বাংলা ছায়াছবির গান গান শুনছেন বহুরূপী ছায়াছবি থেকে। এখন দ্বৈতকণ্ঠে শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায়।

0: বসন্তের গায়ে হলো।
1: বহুরূপী ছায়াছবির গান শুনছেন। এবারে শ্রেষ্ঠা দাস, ননিজোড়া দাস বাউল এবং বনি চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন বহুরূপী ছায়াছবির গান, এবার অনুপম রায় অযোগ্য ছায়াছবি থেকে।

অযোগ্য ছায়াছবি থেকে পরপর বেশ কয়েকটি গান শোনাচ্ছিলাম আপনাদের আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে।

স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 2:25 হয়ে 45 সেকেন্ড। রাত গভীর হচ্ছে আর আমাদের গানের সংখ্যাও একের পর এক বাড়তে থাকছে। পরবর্তী ছায়াছবি প্রেম আমার, শুরুতেই কুনাল গাঞ্জাওয়ালা এবং জুন বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠ, এবং তারপরে পরপর দুটি গান কুনাল গাঞ্জাওয়ালার একক কণ্ঠে প্রেম আমার ছায়াছবি থেকে।

শুনছেন প্রেম আমার ছায়া ছবির গান। এতক্ষণ কুণাল গাঞ্জাওয়ালার কণ্ঠে শুনছিলেন গান। ওই ছায়া ছবি থেকে পরবর্তী গান শোনাব। প্রথম গানে মহালক্ষ্মী আইয়ার এবং শেষ গানটি থাকবে জুবিন গার্গের কণ্ঠে। শুনছেন প্রেম আমার ছায়া ছবির গান, আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে।

গান শুনছিলেন প্রেম আমার ছায়াছবি থেকে। স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 2:47:42। এই ঘন্টাতেও অর্থাৎ বাংলা ছায়াছবির গান শোনাতে শোনাতে আমরা কিন্তু প্রায় এই ঘন্টার শেষের পথে। যাওয়ার আগে আপনাদের কানে রাখবো যে গান, সেই গান বেলা শুরু ছায়াছবি থেকে। শুরুতেই রয়েছেন অনিন্দ, প্রস্মিতা এবং প্রবুদ্ধ, তিনজনের সমবেত কণ্ঠে প্রথম গানটি বেলা শুরু ছায়াছবি থেকে, এবং তার পরের গানে একক কণ্ঠে থাকবেন শ্রেয়া ঘোষাল। পরপর দুটো গান আপনাদের জন্য বেলা শুরু থেকে।

গান শুনছেন আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে শোনাচ্ছি গান বেলা শুরু ছায়াছবি থেকে। এবারে ইমন চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্য এবং উপালি চট্টোপাধ্যায়ের কণ্ঠে শোনাব এই ঘণ্টার শেষ গান বেলা শুরু ছায়াছবি থেকে।

আর এই ভালোবাসার গান গাইতে গাইতেই আমরা শেষ করলাম আমাদের বাংলা ছায়াছবির গানের এই চলার সময়টুকুকে। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন গান। এই ঘন্টায়, অর্থাৎ এই যে নতুন ঘন্টায় আমরা প্রবেশ করলাম, রাত গভীর থেকে ধীরে ধীরে ভোরের পথে, আলোর পথে এগিয়ে চলেছে। আর আমরাও এগিয়ে চলেছি আমাদের বিভিন্ন ধরনের গানের ডালি নিয়ে। এবারে নানা রঙের গান, বিভিন্ন সুরে, বিভিন্ন তালে, বিভিন্ন ছন্দে বাংলার বিভিন্ন গান আপনাদের জন্য থাকবে। শুরু করব বাংলার লোকগীতি দিয়ে। সঙ্গে থাকবেন শিল্পী স্বপ্না চক্রবর্তী। স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে বাংলার লোকগান।

নানা রঙের গানের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 3টে বেজে 19 মিনিট হয়ে 32 সেকেন্ড। এতক্ষণ শোনাচ্ছিলাম লোকগীতি, এবারে নজরুল গীতি চন্দ্রাবলী রুদ্র দত্তর কণ্ঠে।

সুন্দর, তাই আমরা শুনতে থাকি গান, তাই আমরা শোনাতে থাকি গান। আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআরএফে নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন নজরুল গীতি, চন্দ্রাবলী রুদ্র দত্তের পরে এখন শিল্পী মনোময় ভট্টাচার্য।

স্টুডিওর ঘড়ি বলছে রাত 3:45 হয়ে 40 সেকেন্ড। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। নানা রঙের গানে এতক্ষণ শোনাচ্ছিলাম নজরুল গীতি। পরবর্তী গান দ্বিজেন্দ্র গীতি, শিল্পী মিতা হক।

শুনছিলেন দ্বিজেন্দ্র গীতি, নানা রঙের গানের অনুষ্ঠানে পরপর বেশ কিছু ধারার গান শোনাচ্ছিলাম আপনাদের। স্টুডিওর ঘড়ির সময় বলছে আমাদের এবারের মতন, এবং আজ রাতের মতন এই আসর থেকে পাত্তারি গুটিয়ে ফেলতে হবে, কারণ ঘড়ির কাঁটা রাত 3:55 ছুঁয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। এবারে শেষ করব আজকের অনুষ্ঠান নানা রঙের গানের অনুষ্ঠানে অতুল প্রসাদের গান দিয়ে। আপনাদের সঙ্গে থাকবেন দেবাশিস রায়চৌধুরী, এবং এই গানের পরেই অন্যান্য অনুষ্ঠানের ঘোষণা শুনতে পাবেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন দেবাশিস রায়চৌধুরী অতুল প্রসাদের গান।

নানা রঙের গানের অনুষ্ঠান শুনছিলেন এতক্ষণ, আর এই গানের সঙ্গে সঙ্গেই শেষ হল আজকের গানের পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনবেন একটু পরেই।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে শেষ হলো, শুনছেন 107 FM রেনবো। শুরু করছি ভোরে রাগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। প্রভাতি অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন গুরজারি টোরি রাগে খেয়াল, শিল্পী সুনীল চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন গুর্জারি টোরি রাগে খেয়াল, শিল্পী সুনীল চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। এখন শুনবেন সন্তুরে রাগ, ভোপাল টোরি, শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন সন্তুরের রাগ ভোপাল টোড়ি, শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। আর এর সঙ্গেই শেষ হল ভোরে রাগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

পূবের আকাশ সদ্য আলোকোজ্জ্বল হয়ে উঠছে, কিন্তু মনের আকাশ এখন রবির আলোয় উজ্জ্বল হয়ে উঠবে। কারণ ভোর 5টা থেকে 107 FM রেনবো শুনব কবিগুরুর গানে সুরে সৃষ্টিতে সাজানো অনুষ্ঠান আনন্দধ্বনি। আজ এই আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদেরই বন্ধু সোহম। আজ কবিগুরুর কবিতা থেকে পাঠ করব আর শুনব প্রথিত যশা শিল্পীদের কণ্ঠে অসামান্য সব রবীন্দ্রসঙ্গীত। তাহলে আর কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপরেই শুরু হচ্ছে আনন্দধ্বনি শুধুমাত্র 107 FM রেইনবো।

স্টুডিওর ঘড়ি জানিয়ে দিয়েছে সময়টা এখন ভোর 5:06। আনন্দধ্বনি অনুষ্ঠান শুরু করছি। আজকের প্রথম দুটি রবীন্দ্রসঙ্গীত শুনে নব শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় এবং সাগর সেনের কণ্ঠে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: প্রদিত যশশিল্পী সাগর সেন, অদিতি মহসেন এবং তপন প্রভুর কণ্ঠে শুনলাম তিনটি রবীন্দ্রসঙ্গীত। বন্ধুরা, এবার কবিগুরুর কবিতা থেকে একটু পাঠ করব, তারপর আবারও শুনব বিখ্যাত শিল্পীদের কণ্ঠে অসামান্য সব গান। আমি এই যে সবার সামান্য পথ, পায়ে হাঁটার গলি, সে পথ দিয়ে আমি চলি, সুখে দুঃখে লাভে ক্ষতিতে, রাতের আধার দিনের জ্যোতিতে, প্রতি তুচ্ছ মুহূর্তেরই আবর্জনা করি আমি জড়, কারো যে নৈকো আমি বড়, চলতে পথে কখনো বা মিচ্ছে কাঁটা পায়ে, লাগছে ধুলো গায়ে, দুর্বাসনার এলোমেলো হাওয়া, তারই মধ্যে কতই চাওয়া পাওয়া, কতই বা হারানো, খেয়া ধরে ঘাটে আঘাটায় নদী পারানো। এই কবিতাটির বাকি অংশ পাঠ করব, তার আগে আবারও পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত, স্বাতিপাল স্বরূপ পালের দ্বৈত কণ্ঠে, তারপরটি ঈশিতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে এবং তারপরটি চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে। চলুন শুনি পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এপটিং করে দিন কেটেছে, হবে সেদিন সারা, বে সর্বসাধারণের ধারা। সুধাও যদি সবশেষে তার রইল কি ধন বাকি, স্পষ্ট ভাষায় বলতে পারি তাকে, জানি এমন নাই কিছু যা পড়বে কারো চোখে, স্মরণ বিস্মরণের দোলায় দুলবে বিশ্বলোকে। নয় সে মানিক, নয় সে সোনা, যায় না তারে যাচাই করা, যায় না তারে গোনা। শুনছি আনন্দধ্বনি, কবিগুরুর গানে সুরে তার সৃষ্টিতে অবগাহন করতে করতে প্রায় আধটা ঘন্টা সময় পেরিয়ে গেল, আরও আধ ঘন্টার কাছাকাছি সময় রয়েছি। শোনাব আমাদের প্রথিতযশা শিল্পীদের গান। হ্যাঁ, আনন্দধ্বনি অনুষ্ঠানে আরও অনেক রবীন্দ্রসঙ্গীত শুনব। এখন আরও তিনটি রবীন্দ্রসঙ্গীত, প্রথম গানটি সুমিত্রা সেন এবং ইন্দ্রাণী সেনের দ্বৈত কণ্ঠে, তারপর